بسم اللہ الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59. আজ শনিবার, 24শে শ্রাবণ, 1433 বঙ্গাব্দ, 24শে সফর, 1448 হিজরি, 8ই আগস্ট 2026 খ্রিস্টাব্দ. সুপ্রিয় শ্রোতা, শুরু হল আমাদের আজকের প্রথম অধিবেশন. অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে. একই সাথে শুনতে পাচ্ছেন FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে. অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমি আসমাউল হোসনা. প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন শেখ আমির হোসেন. প্রকৌশল সহযোগিতায় রয়েছেন অভিজিৎ মণ্ডল. শ্রাবণের মিষ্টি সকালে শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের সাথে রয়েছেন, সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা. শ্রোতা বন্ধুরা, আমাদের পরবর্তী অনুষ্ঠান ইংরেজি সংবাদ কিছুক্ষণের মধ্যেই ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এর পরপরই শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়.

0: Meanwhile, the Information and Broadcasting Minister attended a discussion titled July Uprising and Bangladesh's Democratic Transition at Dhaka University yesterday. Speaking on the occasion, he said the historic July Uprising has created an unprecedented opportunity to establish and institutionalize true democratic values and structures in the country. The Information and Broadcasting Minister said a rare opportunity has emerged in Bangladesh today to structurally shape and institutionalize democratic values through a series of transformations, uprising, sacrifices, a spontaneous election, government formation, and an active parliament. He expressed optimism that all pro-democracy allies would utilize the parliamentary platform rather than reverting to street-level misgivings. Lord Justice and Parliamentary Affairs Minister Mohammad Asaduzzaman has said he wants to believe that Sheikh Hasina returns in December and goes to jail, taking responsibility for the genocide. He made the remarks while speaking as the chief guest at a views exchange meeting titled Future Shoilokupa and a memorial meeting for the late eminent artist Mustafa Manwar held at the Shoilokupa Upazila Parishad Auditorium in Chennai yesterday. The law minister said if Sheikh Hasina wants to face those truths, then she should certainly come. Home Minister Salahuddin Ahmed has said the government is moving forward with various plans to harness the potential of the blue economy. He said this in Cox's Bazar while addressing the inaugural ceremony of the Cox's Bazar Development Authority Residential Flat Development Project 1 as the chief guest yesterday. The Home Minister said Bangladesh will be able to generate substantial revenue for if its marine resources and seaports can be utilized properly. He said the government is working to further enrich the tourism industry in Cox's Bazar and elevate it to international standards. This is Bangladesh Petar giving you the news. Spain has imposed border controls on all air and sea travel from Italy as tensions between the two EU countries escalate over migration. The measures came into effect at midnight and will remain in place for 1 month. The move follows Italy's decision last week to introduce similar restrictions after around 78,000 migrants from Morocco entered Spain's North African territory of Ceuta. Spain demanded that Italy lift its border checks by Sunday. But Rome says the measures will remain in place until at least August 15, when it expects a new wave of migrants to arrive in Ceuta. Thailand's Prime Minister has vowed to introduce tougher gun control laws following a shooting near Bangkok that left 8 people dead and several others injured. Prime Minister Anutin Chernvirakul said the government plans to restrict the carrying of firearms in public. Under the proposed new rules, only government officials on duty would be allowed to carry guns. The Ebola outbreak in the Democratic Republic of Congo has surpassed 4,000 confirmed cases. Health experts describe it as the fastest spreading Ebola outbreak on record. According to the latest figures from the DRC Ministry of Health, 1,850 people have died since the outbreak was declared in mid-May. Meanwhile, the WHO yesterday recommended full-scale human trials of the Ervebo vaccine, the only licensed Ebola vaccine. Ervebo has been proven safe and effective against the more common Zaire strain of the Ebola virus. Cricket. And Australia 11 won by an innings and 38 runs against visiting Bangladesh in the three-day warm-up match in Darwin. Total scores, Bangladesh were 263 and 54 and Australia 11 were 355 in first innings. Meanwhile, the first test between Bangladesh and Australia will begin in Darwin on Thursday next. Finally, weather. And forecast valid till 1 this afternoon says there is no inland river port warning and no signal is to be hoisted. To end the news, the main points again. Liberation war was not war of any political party, says acting president Hafizuddin Ahmed Pir Bikram. Democracy will be strengthened if media is powerful, informs local government, rural development and cooperatives minister. July uprising opens unprecedented opportunity for institutionalizing democracy, says information and broadcasting minister. Sheikh Hasina will return to country in December and go to jail, taking responsibility of genocide, comments law minister. Government has taken plans to utilize potential of blue economy, informs home minister. Spain tightens border controls with Italy over Ceuta migrant influx. And Australia 11 won by innings and 38 runs against visiting Bangladesh in three-day warm-up match in Darwin. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, বিচার বিভাগে এখনও নানা সমস্যা রয়েছে। বিচার বিভাগের সবচেয়ে বড় সমস্যা হল মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের অভাব। আমি যদি বিচারকের পেশা হিসেবে বেছে নিই তাহলে আমাকে ধরে নিতে হবে আমি আর 10টা চাকরির মতোই চাকরি করতে আসিনি। আমি এখানে এসেছি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে, মানুষের প্রতি বিধাতা প্রদত্ত সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করতে। বিচারকরা যেদিন সেই চেতনা ধারণ করে চেয়ারে বসবেন সেদিনই দেশে প্রকৃত স্বাধীন ও নিরপেক্ষ ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। তিনি গতকাল ঝিনাইদহের শৈলকূপ উপজেলা পরিষদ মিলনায়তনে আগামী শৈলকুপার শীর্ষক মত বিনিময় সভা ও প্রয়াত বরেণ্য শিল্পী মুস্তফা মনোয়ারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। বিচার বিভাগের স্বচ্ছতা ও বিচার বিভাগের প্রতি জনগণ প্রত্যাশা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আমার স্বপ্নের বিচার বিভাগ হল যেখানে একজন গরিব অসহায় মানুষ যাতে অনুভব করতে পারে সৃষ্টিকর্তার পরেই যেখানে গেলে মানুষ তার আস্থা এবং বিশ্বাস রাখতে পারে এমন একটি বিচার বিভাগ। তিনি আরও বলেন, শেখ হাসিনা বলেছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরে আসবেন। আমিও বিশ্বাস করতে চাই উনি ডিসেম্বরে দেশে ফিরে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক। আইনি পথ ধরে হাঁটুক, আইনের ক্ষমতা অনেক দীর্ঘ, আইন তার নিজস্ব গতিতেই চলবে। জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমাজের নানা শ্রেণীপেশার প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এখন নিষিদ্ধ রাজনৈতিক দল, তাদের আর দেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। তবে জামাত এনসিপির নেতারা যেভাবে মব সৃষ্টির মাধ্যমে আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে তাতে আওয়ামী লীগের ফেরার পথ তারাই করে দিচ্ছে। তিনি গতকাল ঝিনাইদহ সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় একথা বলেন। বিরোধী দলের উদ্দেশ্যে রাশেদ খান বলেন, সরকারকে চাপে রাখতে একের পর এক হঠকারী কর্মকাণ্ড করছেন, এসব হঠকারী কর্মকাণ্ড জনগণ মেনে নেবে না। জামাত এনসিপিকে মনে রাখতে হবে বিএনপিকে রাজনীতির মাঠে মারার অপচেষ্টা করবেন না, বিএনপি মরলে জামাত ও এনসিপিকেও মরতে হবে। জেলা বিএনপির সভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, প্রেস ক্লাবের সভাপতি, পৌর বিএনপির সভাপতি, জেলা ছাত্র দলের সভাপতি ও সাধারণ সম্পাদক এ সময় উপস্থিত ছিলেন। খুলনা মহানগরীর দৌলতপুর সরকারি মহসিন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে প্রশাসক বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। শিক্ষক শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মাহান্দি কাঠবনিয়া সড়কের প্রায় 1950 মিটার দীর্ঘ নতুন সড়কের নির্মাণ কাজ গতকাল শুরু হয়েছে। জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব প্রধান অতিথি হিসেবে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন। উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি পরিচালিত যশোর আঞ্চলিক কেন্দ্রের অধীন মাগুরা উপ আঞ্চলিক কেন্দ্রের এইচএসসি প্রোগ্রামের পরীক্ষা গতকাল মাগুরা আদর্শ কলেজ পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠু, শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ সময় বাউবি যশোর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক শেখ সোহেল আহমেদ, মাগুরা উপ আঞ্চলিক কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক আবির হোসেন এবং কলেজ অধ্যক্ষ প্রোগ্রাম সমন্বয়কারী শ্রী শ্যামল কুমার বিশ্বাস পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। মেহেরপুরে বিদেশি জাতের আঙুর চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। অল্প খরচ ও বেশি লাভ হওয়ায় চাষিরা আঙুর চাষে ঝুঁকছে। এবারে এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: মেহেরপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে বিদেশি জাতের আঙুর চাষ। বিশেষ করে রাশিয়ান বাইকোনো জাতের আঙুর চাষ কৃষকদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। অল্প খরচে বেশি লাভের সম্ভাবনা থাকায় আঙুর চাষে ঝুঁকছেন কৃষকেরা। সঠিক পরিচর্যা ও আবহাওয়া অনুকূলে থাকলে একই জমি থেকে প্রায় 10-15 লাখ টাকা আয় করা সম্ভব। ফলে জমিতে বেশি লাভের সম্ভাবনা থাকায় অনেক কৃষক এখন আঙুর চাষে আগ্রহী হচ্ছেন বলে জানান খামারিরা।
3: এটার সবচেয়ে সুবিধা যে অল্প জায়গায় অধিক ফলন এবং সমষ্ট এবং এটা পুষ্টি সমৃদ্ধ। এটা যেমন এলাকার ফলের চাহিদাও মেটাবে এবং আগামীতে এটা বেশি পরিমাণে আবাদ করে এদের চাষিদের অল্প জায়গাতে অধিক আয়ের একটা উৎস হিসাবে ইয়ে হবে।
2: কৃষি নির্ভরশীল অঞ্চল হওয়ায় নতুন করে আঙুর চাষের সম্ভাবনা দেখা দিয়েছে। এর মূল কারণ অল্প খরচে বেশি লাভ, তাই এলাকায় আঙুর চাষ বৃদ্ধি পাচ্ছে।
4: আর ফলগুলো অনেক মিষ্টি এবং রসালো এবং শ্বাস যুক্ত অনেক।
2: কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মতিউর রহমান।
5: চলতি মৌসুমে আমাদের গাংনী উপজেলায় বেশ কয়েকজন উদ্যোক্তা আঙ্গুর চাষ করেছেন। পরীক্ষামূলক ভাবে চাষ করলেও তারা বেশ সফলতা অর্জন করেছেন। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আমাদের আশেপাশের জেলাগুলোতেও কয়েকজন উদ্যোক্তা আঙ্গুর চাষ করে বেশ সফলতা অর্জন করেছেন। স্বাদে এবং গুণে যদি আঙ্গুরের মান ভালো থাকে তাহলে একটি ভালো সম্ভাবনা রয়েছে। আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সেগুলো পরিদর্শন করছি এবং প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি।
2: চলতি বছর মেহেরপুর জেলায় 10 হেক্টর জমিতে আঙ্গুর চাষ হয়েছে। কৃষি বিশেষজ্ঞরা মনে করেন সঠিক প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তি ব্যবহার বাড়ানো গেলে আগামীতে এই অঞ্চল আঙ্গুর চাষে একটি বাণিজ্যিক সম্ভাবনায় পরিণত হতে পারে। মেহেরপুর থেকে রাব্বি আহমেদ, বাংলাদেশ বেতার, খুলনা।
1: খেলার খবর ফুটবল। যশোরের ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে শহীদ জিয়া স্মৃতি বারোদলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় শঙ্করপুর ইউনিয়ন একাদশ 3-1 গোলে নির্বাসকোলা ইউনিয়ন একাদশকে পরাজিত করেছে। এদিকে যশোর টাউনহল ময়দানে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2026-এর গতকালের খেলায় শহীদ মীর মুগ্ধ দল 2-1 গোলে শহীদ আনাস দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
6: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন দেশের গান। প্রথম গানটি শিল্পী নার্গিস পারভিন, গানের কথা লিখেছেন মুন্সী ওয়াদুদ।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: সুপ্রিয় শ্রোতা, এবারে দেশের গানটি শুনবেন মোহাম্মদ সাইদুর রহমান সাইদ ও সাইদা আক্তার নীলির কণ্ঠে। গানটির গীতিকা মোহাম্মদ রফিকুল ইসলাম।

এই গানটির সাথে শেষ হল দেশের গান। স্টুডিওতে সকাল 8:30 বাংলাদেশ বেতার খুলনা। আমন্ত্রণ জানাচ্ছি বর্ণালী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান শোনার জন্য। অনুষ্ঠানের প্রথম গানটি শুনব অঞ্জন চক্রবর্তীর কণ্ঠে। গানটির গীতিকার ইউনুস আলী মোল্লা এবং সুর করেছেন অপূর্ব রায়।

আঞ্জুমান আরা লামিয়ার কণ্ঠে শুনবেন বর্ণাল অনুষ্ঠানের এবারে গানটি। গানটির রচয়িতা ডক্টর পিয়ার মোহাম্মদ এবং সুর করেছেন তৌহিদ হাসান ফারুকী।

অনুষ্ঠানের এবারের শিল্পী রেজওয়ানা সাফরিন। গানটির গীতিকার ডক্টর পিয়ার মোহাম্মদ এবং সুরকার শাহ আলম বাদল।

সুপ্রিয় শ্রোতা, আপনারা বর্ণালি অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান শুনছেন। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। অনুষ্ঠানের এবারে গানটি শুনব আমরা ড্যানিয়েল সুজিত বোসের কণ্ঠে। গানটির গীতিকার অহিদুল আলম মানি এবং সুরকার শেখ আলী আহমেদ।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি

0: কথা শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে,
1: এটা
0: কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপর সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইবো, এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: হ্যাঁ বন্ধুরা, আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং একটা সুস্থ পরিবেশ গড়ে তুলতে গাছ লাগানোর গুরুত্ব অপরিসীম। গাছ ছাড়া পৃথিবীতে জীবনের অস্তিত্ব কল্পনা করা আসলে অসম্ভব, তা আসুন গাছ লাগাই এবং পরিবেশ বাঁচাই। আর বন্ধুরা শুনছেন বনালী অনুষ্ঠানে আধুনিক গান। এবারে শুনব মলিনা বিশ্বাসের কণ্ঠে গান। গানটির গীতিকার এবং সুরকার সৈয়দ তানভীর রেজা।

সুপ্রিয় শ্রোতা, এই গানটির সাথে শেষ করছি আজকের মতো বর্ণালী স্থান শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান সকাল 9টার বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আসমা বিনতে জাহান। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ এবং মানুষের ভোটাধিকার, মানবিক মর্যাদা ও সম অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। এটি কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না, বরং জনগণের রায়কে অগ্রাহ্য করে গণতন্ত্রকে পদদলিত করার ফলেই মুক্তিযুদ্ধের সূচনা হয়। তিনি গতকাল ঢাকা ক্যান্টনমেন্টের কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্সেসের 54তম কমিশনিং ও ফেলোশিপ ডে উপলক্ষে উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত চিত্র এখনও সাধারণ মানুষের কাছে অজানা রয়ে গেছে এবং সেই ইতিহাসকে সঠিকভাবে লিপিবদ্ধ করতে হবে ও জনগণের সামনে তুলে ধরতে হবে। এ সময় তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ও বলিষ্ঠ নেতৃত্বের কথা উল্লেখ করে বলেন, বিশেষ করে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে উদ্দীপ্ত করেছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই। গতকাল রাজধানীর একটি হোটেলে টেলিভিশন এডিটর্স কাউন্সিল আয়োজিত টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র শুধু নির্বাচন নির্ভর কোন ব্যবস্থা নয়, এটি একটি সংস্কৃতি। তাই টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় সহনশীলতা, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং গণতান্ত্রিক চর্চা জোরদার করতে হবে। একই অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সাংবাদিক ও গণমাধ্যমের স্বার্থ রক্ষায় সরকার কাজ করছে। তিনি বলেন, গণমাধ্যমের উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, বরং স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়তে সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে কাজ করছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর নয়, বরং এই কৃতিত্ব দেশের জনগণের। তিনি গতকাল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান ও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বর্তমানে যারা জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিজেদের করে নেয়ার বিভ্রান্তিতে রয়েছেন, তাদের সে বিভ্রান্তি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। তিনি বলেন, একটি গণঅভ্যুত্থান অসংখ্য মানুষের আত্মত্যাগ, পরবর্তীতে অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ে সরকার গঠন, কার্যকর সংসদ প্রতিষ্ঠার সম্ভাবনা এবং সরকার প্রধানের আন্তরিক নেতৃত্ব সব মিলিয়ে আজ বাংলাদেশের সামনে এক অনন্য সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগাতে ব্যর্থ হলে এই মহান অর্জন আবারও হারিয়ে যাবে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বলেছেন, তিনি ডিসেম্বরে দেশে ফিরে আসবেন। তিনি ডিসেম্বরে দেশে ফিরে এসে গণহত্যার দায়ভার নিয়ে কারাগারে যাবেন। মন্ত্রী গতকাল ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আগামীর শৈলকুপা শীর্ষক মতবিনিময় সভা ও প্রয়াত বর্ণশিল্পী মুস্তফা মনোয়ারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সমুদ্র সম্পদ এবং সমুদ্রকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ বিপুল পরিমাণ রাজস্ব আয় করতে সক্ষম হবে। ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। গতকাল কক্সবাজারে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আবাসিক ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প একের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রকৃতিকে সংরক্ষণ করে পর্যটনের উন্নয়ন সব ধরনের পরিকল্পনা গ্রহণ করতে হবে, শুধু উঁচু ইমারত নির্মাণ পর্যটনই হতে পারে না। কক্সবাজার সমুদ্র সৈকতে সমগ্র 100 কিলোমিটার জুড়ে সমস্ত কর্মকাণ্ড হতে হবে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দুই প্রতিবেশী দেশের মধ্যে অভিবাসন নিয়ে উত্তেজনা বাড়তে থাকায় ইতালি থেকে আসা সব ধরনের বিমান ও সমুদ্রপথের যাত্রায় স্পেন তার সীমান্তে নিয়ন্ত্রণ আরোপ করেছে। এই পদক্ষেপ গত মধ্যরাত থেকে কার্যকর হয় এবং তা এক মাস বহাল থাকবে। ইতালি গত সপ্তাহে একই ধরনের সীমান্ত নিয়ন্ত্রণ চালুর সিদ্ধান্ত নেওয়ার পর স্পেনও এই পদক্ষেপ নেয়। এর আগে মরক্কো থেকে প্রায় 78,000 অভিবাসী স্পেনের উত্তর আফ্রিকান সেউতা ভূখণ্ডে প্রবেশ করে। খেলার খবর, ক্রিকেট। ডারউইনে তিন দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক অস্ট্রেলিয়া একাদশ এক ইনিংস ও 38 রানে জয়লাভ করেছে। আজ তৃতীয় ও শেষ দিনে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে গতকালের 2 উইকেটে 19 রান নিয়ে খেলতে নেমে সবকটি উইকেট হারিয়ে 54 রান করে। চূড়ান্ত রান সংখ্যা বাংলাদেশ 263 ও 54 এবং অস্ট্রেলিয়া একাদশ 355। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: সকাল 9:05 বাংলাদেশ বেতার খুলনা।

0: বৃষ্টি মানেই তো একরাশ স্মৃতি, আর কিছু চেনা গানের গুনগুনানি। মেঘলা দিনে ছায়াছবির গান যেন মনের কোণে পুরনো কোনো ভালোবাসার গল্প নতুন করে জাগিয়ে তোলে। বৃষ্টির চমৎকার মুহূর্তে চলন হারিয়ে যায় সিনেমার কিছু জাদুকরি গানের ভেলায়।
1: ঠিক তাই বন্ধুরা, শ্রাবণের এই মিষ্টি সকালে আপনাদের মনটাকে একটু উদাসী করে দেওয়ার জন্য আমরা কিন্তু নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের পছন্দের ছায়াছবির গান নিয়ে। আজও আপনাদের পছন্দের বেশ কিছু গান আমাদের তালিকায় রয়েছে, আর পুরোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে রয়েছে আমরা দুজন। আমি আসমাউল হোসেন।
0: আমি ফাল্গুনি আক্তার।
1: প্রকৌশল সহযোগিতায় রয়েছেন অভিজিৎ মণ্ডল। শুভ সকাল। শ্রোতা বন্ধুরা, রূপালীতে আজও কিন্তু রয়েছে বন্ধুদের পাঠানো চিঠি। তো প্রথমেই যে চিঠিটি আমি হাতে তুলে নিয়েছি, পাঠিয়েছেন আমাদের শ্রোতা বন্ধু ইসমাইল হোসেন বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে। বন্ধু লিখেছেন, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, আর আপনাদের সবাইকে জানাচ্ছি লাল গোলাপের শুভেচ্ছা, গ্রহণ করবে।
0: অবশ্যই বন্ধু, গ্রহণ করলাম।
1: হ্যাঁ বন্ধু, শুনতে চেয়েছেন নাম্বার ওয়ান শাকিব খান, এই ছায়াছবির গান। তো আমরা কি আজকে শোনাবো বন্ধুদের পছন্দের গান?
0: বন্ধুর গান শুনবো আমরা, নাম্বার ওয়ান শাকিব খান ছায়াছবি থেকে। দ্বৈত কণ্ঠে গেয়েছেন এন্ড্রু কিশোর ও কনক চাপা।

0: প্রিয় শ্রোতা, আমাদের কাছে চিঠি লিখতে পারবেন প্রযোজক রূপালী, প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000। এছাড়া আমাদের সাথে ফোনে কথা বলতে পারবেন 01974-121970 এই নম্বরে।
1: ঠিক তাই, অনেক অনেক বন্ধুদের সাথে আশা করছি কথা হয়ে যাবে। সেই প্রত্যাশায় চলুন আবারও আপনাদের পছন্দের গানের কাছে চলে যাই।
0: শুনবো এবারে গান প্রেমের জ্বালা ছায়াছবি থেকে, খালিদ হাসান মিলু ও কনক চাপার কণ্ঠে। আর শুনতে চেয়ে অনুরোধ করেছেন নিত্যানন্দ, রায়ের মহল খুলনা থেকে।
1: তো চলুন বন্ধুরা, আমরা সবাই মিলে শুনে আসি বন্ধুর পছন্দের গানটি।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন রূপালী রায়জনীর রূপালী, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে। একই সাথে শুনতে পাচ্ছেন FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ এর মাধ্যমে। বন্ধুরা, আবারও আমরা গানের কাছে যাব, আপনাদের পছন্দের গানের কাছে। তারপরে ফিরে আসবো ফোন নিয়ে। আপনারা ফোন করতে পারেন 01974-1219-70 এই নম্বরটিতে। এবারে আপনাদেরকে শোনাবো নরম গরম ছায়াছবির গান রুনা লায়লার কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন আমির হোসেন, পাইকগাছা খুলনার বন্ধু।

সুপ্রিয় শ্রোতা, এবারে গানটি শুনব আমরা শ্রাবণ মেঘের দিন ছায়াছবি থেকে। গানটির শিল্পী বারী সিদ্দিকী এবং শুনতেছে অনুরোধ করেছেন ইসলাম উদ্দিন শৈলকুপা ঝিনাইদহ থেকে। তো বন্ধু, শুনুন আপনার পছন্দের গানটি।

0: হাওরবিল এলাকায় বজ্রপাত থেকে জীবন বাঁচাতে আগাম সতর্কবার্তাকে গুরুত্ব দিন। বাজার ঘাট বা ফসলের মাঠে সাইরেন কিংবা মসজিদের মাইকে ঘোষণা শোনা মাত্র খোলা মাঠে কাজ, মাছ ধরা ও নৌযান চলাচল বন্ধ রাখুন। নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও লোহার বস্তু থেকে অন্তত 15 ফুট দূরে থাকুন। দ্রুত কোনো পাকা দালান কিংবা বিশেষ লাইটেনিং শেডে আশ্রয় নিন। মাননীয় হাইকোর্টের নির্দেশনার আলোকে আসুন সচেতন হই এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে বজ্রপাত থেকে জীবন রক্ষা করি। সতর্ক থাকুন, জীবন বাঁচান।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন রূপালী রায়জনে, আপনাদের পছন্দের ছায়াছবির গান শুনছেন। প্রিয় বন্ধুরা, নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে আজ আমরা আপনাদের সাথে সরাসরি ফোন ইনে যুক্ত হতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি আগামী আয়োজনে আপনাদের সাথে আবারও কথা হয়ে যাবে। শোনাবো আপনাদের পছন্দের ছায়াছবির গান।
2: এবারে শুনবো গান তুমি স্বপ্ন তুমি সাধনা। এই ছায়াছবি থেকে মনির খানের কণ্ঠে গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন বুলবুল আহমেদ কাজীপাড়া ভেড়ামারা কুষ্টিয়া থেকে। তো বন্ধু, শুনুন আপনার পছন্দের গান।

রূপালীর আয়োজনে এবারে থাকছে রাধাকৃষ্ণ ছায়াছবির গান। কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, শুনতে চেয়ে অনুরোধ করেছেন রেজাউল বালিয়া তালা থেকে এবং জাফর কাকচিরা বরগুনা থেকে।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রামভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলেই পানি আসলেই 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এত বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রেই আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবে।

0: রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
1: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে ওনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

প্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন রূপালী রায়জনে। চলে যাব আবারও গানের কাছে, আর এবারে আপনাদেরকে শোনাবো মনের জ্বালা ছায়া ছবির গান এস আই টুটুল ও ন্যান্সির কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন পাংশা রাজবাড়ির বন্ধু আব্দুর রহমান। তো বন্ধু, চলুন আপনার পছন্দের গানটি শুনে আসি।

শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে, শুনছেন আপনাদের পছন্দের ছায়াছবির গান। এবারের গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছেন চাঁদপুরের বন্ধু হাবিব। বন্ধু অনুরোধ করেছিলেন টিপ টিপ বৃষ্টি, এই ছায়াছবির গান শুনতে চেয়ে। তো চলুন শুনে আসি এন্ড্রু কিশোরের কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা, গান শুনতে শুনতে আজকের মতো রূপালীর আয়োজন থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আসমাউল হুসনা
1: এবং আমি ফাল্গুনী আক্তার। গানগুলো সংকলন করেছেন মর্জিনা আক্তার এবং অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ মামুন আক্তার।
0: শুভ সকাল। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান ঘোষণায় আজ আপনাদের সাথে ছিলাম ফাল্গুনী আক্তার এবং আমি আসমাউল হুসনা। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন অভিজিৎ মণ্ডল। শ্রোতা বন্ধুরা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুভ সকাল।

ছিলাম ফাল্গুনি আক্তার এবং আমি আসমাউল হুসনা। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন শেখ আমির হোসেন। প্রকৌশল সহযোগিতায় ছিলেন অভিজিৎ মণ্ডল। শ্রোতা বন্ধুরা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুভ সকাল।

বিসমিল্লাহিরাহমানিরাহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 11:59। শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে আমি ফাল্গুনী আক্তার, অধিবেশন তত্ত্বাবধানে আসমাউল হোসনা, প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন অভিজিৎ মণ্ডল। শুরুতেই বাংলা সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রওশন কবির। প্রধানমন্ত্রী তারেক রহমান ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেছেন। তিনি আজ সকালে জাতীয় সংসদের এলডি হলে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেন। এর আগে জাতীয় সংসদ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী একটি নিম গাছের চারা রোপণ করেন। এ সময় তাঁর সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমানও একটি গাছের চারা রোপণ করেন। এরপর জাতীয় সংগীত এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী। চিকিৎসক সমাবেশ শুরুর আগে তারা শান্তির দুটি পায়রা উড়িয়ে দেন। অন্যান্যের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড্যাব সভাপতি অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ ও মহাসচিব ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল এ সময় উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ এবং মানুষের ভোটাধিকার, মানবিক মর্যাদা ও সম অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। এটি কোন রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না, বরং জনগণের রায়কে অগ্রাহ্য করে গণতন্ত্রকে পদদলিত করার ফলে মুক্তিযুদ্ধের সূচনা হয়। তিনি গতকাল ঢাকা ক্যান্টনমেন্টের কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ লিবারেশন ওয়ার ফোর্সেস এর ৫৪তম কমিশনিং ও ফেলোশিপ ডে উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত চিত্র এখনও সাধারণ মানুষের কাছে অজানা রয়ে গেছে এবং সেই ইতিহাসকে সঠিকভাবে লিপিবদ্ধ করতে হবে ও জনগণের সামনে তুলে ধরতে হবে। এ সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ও বলিষ্ঠ নেতৃত্বের কথা উল্লেখ করে বলেন, বিশেষ করে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে উদ্দীপ্ত করেছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই। গতকাল রাজধানীর একটি হোটেলে টেলিভিশন এডিটর্স কাউন্সিল আয়োজিত টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র শুধু নির্বাচন নির্ভর কোন ব্যবস্থা নয়, এটি একটি সংস্কৃতি। তাই টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় সহনশীলতা, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা এবং গণতান্ত্রিক চর্চা জোরদার করতে হবে। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে ভুয়া এবং অপতথ্য ছড়ানো রোধ করতে নানা পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। তিনি আজ সকালে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ কথা বলেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে যে কোনো গুজব বন্ধে সরকার বদ্ধপরিকর। এরই অংশ হিসেবে জেলা এবং উপজেলা পর্যায়ে সংবাদকর্মীদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সচেতন করা হবে। এছাড়া সফটওয়্যার সহ বিভিন্ন টুলসের মাধ্যমে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের সচেতন করার কাজও চলছে বলে জানান তিনি। এ সময় কালুরঘাট বেতার কেন্দ্রের আরও সম্প্রসারণ এবং এর ঐতিহ্যবাহী স্থাপনাগুলো সংরক্ষণে সরকার পদক্ষেপ নিচ্ছে বলেও জানান ইয়াসের খান চৌধুরী। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল গত অর্থ বছরে রেকর্ড পরিমাণ ১৯,১৯৭ জন বাংলাদেশী কর্মী বিদেশে পাঠিয়েছে। এটি প্রতিষ্ঠানটির ইতিহাসে এক বছরের সর্বোচ্চ কর্মী প্রেরণ এবং আগের অর্থ বছরের তুলনায় ১৯.৫% বেশি। বোয়েসেলের সংশ্লিষ্ট কর্মকর্তারা বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, গত অর্থ বছরে বোয়েসেলের মাধ্যমে সবচেয়ে বেশি কর্মী গেছেন জর্ডানে, এছাড়া ব্রুনাই, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, রাশিয়া, ইরাক, জাপান, হংকং, কুয়েত এবং ফিজিতে কর্মী পাঠানো হয়েছে। উল্লেখ্য, ১৯৮৪ সালে প্রতিষ্ঠার পর থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বোয়েসেলের মাধ্যমে বিশ্বের প্রায় ৩৬টি দেশে মোট ১৯৫৪৩৮ জন বাংলাদেশী কর্মীর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দুই প্রতিবেশী দেশের মধ্যে অভিবাসন নিয়ে উত্তেজনা বাড়তে থাকায় ইতালি থেকে আসা সব ধরনের বিমান ও সমুদ্রপথের যাত্রায় স্পেন তার সীমান্তে নিয়ন্ত্রণ আরোপ করেছে। এই পদক্ষেপ গত মধ্যরাত থেকে কার্যকর হয় এবং তা এক মাস বহাল থাকবে। ইতালি গত মাসে একই ধরনের সীমান্ত নিয়ন্ত্রণ চালুর সিদ্ধান্ত নেওয়ার পর স্পেনও এই পদক্ষেপ নেয়। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪,০০০ ছাড়িয়ে গেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই পরিস্থিতিকে সবচেয়ে দ্রুত ইবোলা সংক্রমণের ঘটনা হিসেবে আখ্যা দিয়েছে। কঙ্গো স্বাস্থ্য মন্ত্রণালয় ইবোলা আক্রান্তের সর্বশেষ এই তথ্য উল্লেখ করে জানায়, চলতি বছরের মে মাসের মাঝামাঝি সময় থেকে ভাইরাসটির প্রাদুর্ভাব শুরুর পর থেকে এই রোগে ১,৮৫০ জন মারা গেছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইবোলা ভাইরাস নিরাময়ে সনদপত্র একমাত্র এরভেবো টিকা মানুষের শরীরে পরীক্ষামূলক প্রয়োগ শুরুর অনুমোদন দিয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার, আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকা ও এর আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা।
2: আগামীকাল 9ই আগস্ট রবিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফরকালীন হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বিকেল 5টায়। এই অনুষ্ঠান কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 kHz, FM 90 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 ও FM 106 MHz প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
3: কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। জানিয়ে দিচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। কথা ও ছন্দ কবিতা পাঠের অনুষ্ঠান শুনবেন বিকেল 4টে বেজে 5 মিনিটে। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা 1টে বেজে 5 মিনিটে। মাসায়লা মাসাইক ভিত্তিক বিশেষ অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনতে পাবেন বিকেল 3টে বেজে 30 মিনিটে। মনীষা মনীষীদের জীবন নিয়ে আলোচনা অনুষ্ঠান সন্ধে 6টা বেজে 10 মিনিটে। এবারে সঙ্গীত অনুষ্ঠানের সময়সূচি। দেশের গান সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে শুনবেন দুপুর 12টা বেজে 15 মিনিটে। বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান শুনতে পাবেন বিকেল 3টা বেজে 5 মিনিটে। এছাড়া ইন্দ্রজিৎ কুমার সাধুর কণ্ঠে আধুনিক গান শুনবেন দুপুর 12টা বেজে 30 মিনিটে এবং অনিশা রায়ের কণ্ঠে শুনবেন দুপুর 2টা বেজে 40 মিনিটে। ছায়াছবির গানের অনুষ্ঠান শুনতে পাবেন বিকেল 4টা বেজে 25 মিনিটে। নজরুল সঙ্গীত শুনবেন মেহেরুননিসা জামানের কণ্ঠে দুপুর 12টা বেজে 20 মিনিটে। রবীন্দ্রসঙ্গীত আবু জাফরের কণ্ঠে শুনতে পাবেন দুপুর 2টা বেজে 30 মিনিটে। পল্লীকীর্তি শুনবেন শিরিন সুলতানার কণ্ঠে দুপুর 12টা বেজে 40 মিনিটে। বিনয় কুমার বিশ্বাসের কণ্ঠে লোকগীতি শুনতে পাবেন দুপুর 2টা বেজে 50 মিনিটে। এছাড়া FM 88.8 MHz NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9টায়। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি সানজিদা হক। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, বিচার বিভাগে এখনও নানা সমস্যা রয়েছে। বিচার বিভাগের সবচেয়ে বড় সমস্যা হল মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের অভাব। আমি যদি বিচারকের পেশা হিসেবে বেছে নিই, তাহলে আমাকে ধরে নিতে হবে আমি আর দশটা চাকরির মতোই চাকরি করতে আসিনি। আমি এখানে এসেছি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে, মানুষের প্রতি বিধাতা প্রদত্ত সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করতে। বিচারকরা যেদিন সেই চেতনা ধারণ করে চেয়ারে বসবেন, সেদিনই দেশে প্রকৃত স্বাধীন ও নিরপেক্ষ ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। তিনি গতকাল ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে আগামী শৈলকুপা শীর্ষক মত বিনিময় সভা ও প্রয়াত বরেণ্য শিল্পী মুস্তফা মনোয়ারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। বিচার বিভাগের স্বচ্ছতা ও বিচার বিভাগের প্রতি জনগণের প্রত্যাশা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আমার স্বপ্নের বিচার বিভাগ হল যেখানে একজন গরিব অসহায় মানুষ যাতে অনুভব করতে পারে, সৃষ্টিকর্তার পরেই যেখানে গেলে মানুষ তার আস্থা এবং বিশ্বাস রাখতে পারে, এমন একটি বিচার বিভাগ। তিনি আরও বলেন, শেখ হাসিনা বলেছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরে আসবেন। আমিও বিশ্বাস করতে চাই উনি ডিসেম্বরে দেশে ফিরে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক। আইনি পথ ধরে হাঁটুক, আইনের ক্ষমতা অনেক দীর্ঘ, আইন তার নিজস্ব গতিতেই চলবে। জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমাজের নানা শ্রেণী পেশার প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, জনগণের আস্থা ও প্রত্যাশা পূরণে দলের প্রতিটি ইউনিটকে সক্রিয় করে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে। পাশাপাশি দলীয় শৃঙ্খলা বজায় রেখে নতুন নেতৃত্ব তৈরি এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে হবে। তিনি গতকাল কুষ্টিয়ার মিরপুর মহিলা কলেজ প্রাঙ্গণে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ বিএনপির নেতাকর্মীদের উপর যে পরিমাণ নির্যাতন করেছে, তাদের ক্ষমতা থেকে নামাতে যে পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয়েছে, সেই জায়গা থেকে আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই। উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহিনের সভাপতিত্বে সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু ও মোসাম্মেদ ফরিদা ইয়াসমিন, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাকিব রৌফ চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতিব উদ্দিন আহমেদ এবং সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার এ সময় উপস্থিত ছিলেন। এর আগে এক মত বিনিময় সভায় প্রতিমন্ত্রী বলেন, অসহায় ও জটিল রোগে আক্রান্ত মানুষের চিকিৎসা নিশ্চিত করতে সরকার চিকিৎসা সহায়তার পরিমাণ বৃদ্ধি করেছে। আগে যেখানে সর্বোচ্চ 50,000 টাকা চিকিৎসা সহায়তা দেওয়া হতো, এখন তা বাড়িয়ে 1,00,000 টাকা করা হয়েছে, যাতে অর্থের অভাবে কোনো অসহায় মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত না হন। সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জেম ভাতাসহ সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত মানুষের কাছে পৌঁছে দিতে জনপ্রতিনিধি, প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর সমন্বিতভাবে কাজ করছে। যোগ্য ব্যক্তি যাতে বঞ্চিত না হন সেদিকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সংস্কৃতি সুন্দর মন তৈরি করে, আমাদের বাঁচতে শেখায়। খুলনা সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া চর্চায় এক সময় সমৃদ্ধ থাকলেও বর্তমানে সকল ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়েছি। সে কারণে খুলনার সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করতে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি গতকাল খুলনা মহানগরীর খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলে আয়োজিত গুণীজন সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। শিল্পাঙ্গন একাডেমি যাতে সুন্দরভাবে পরিচালিত হয় এবং খুলনার সাংস্কৃতিক চর্চায় ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে সিটি কর্পোরেশন সম্ভব সকল প্রকার সহযোগিতা করবে বলে প্রশাসক উল্লেখ করেন। খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলের প্রধান শিক্ষকের সভাপতিত্বে সিটি ল কলেজের অধ্যাপক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। কুষ্টিয়া সদর উপজেলার আবদালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১৬ দলীয় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় শান্তিডাঙ্গা ফুটবল একাদশ 3-2 গোলে ঝাউদিয়া ফুটবল একাদশকে পরাজিত করেছে। এদিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাসকড়া কলেজ মাঠে খাসকড়া ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় ইউনিয়ন বিএনপি দল ট্রাইবেকারে 5-3 গোলে পল্লব জুয়েলার্স একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যা 6টা 5 মিনিটে ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশের গান। শিল্পী সৈয়দ আব্দুল হাদী এবং গানটির গীতিকার নজরুল ইসলাম বাবু।

0: দেশের গানটি শুনলেন সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনব নজরুল সঙ্গীত। আজকের শিল্পী মেহেরুন নেসা জামান।

0: আপনারা এতক্ষণ মেহেরুন্নেসা জামানের কণ্ঠে নজরুল সঙ্গীত শুনলেন।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন আধুনিক গান। আজকের শিল্পী ইন্দ্রজিৎ কুমার সাধু, প্রথম গানটির গীতিকার প্রাণকৃষ্ণ সরকার।

বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন পল্লী গীতি, আমাদের আজকের শিল্পী শিরিন সুলতানা।

এতক্ষণ শিরিন সুলতানার কণ্ঠে পল্লী গীতি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন নাতে রসুল, আঞ্জুমানা লামিয়ার কণ্ঠে শুনবেন।

0: এতক্ষণ আঞ্জুমার আল আমিয়ার কণ্ঠে নাতি রসুল শুনলেন।
1: আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্নস্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কুরআন। বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে জোহরের নামাজের আজান ও দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। ধোকাবাজ কৃপণ দান করে খোটা প্রদান করি ভেস্তে প্রবেশ করবে না। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী অনুষ্ঠান বেলা একটার ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কাছে দূরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, ঠিক এই মুহূর্তে এই দুষ্টু মিষ্টি দুপুরে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই ভালো লাগা ভালোবাসার অনুষ্ঠান, বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। শ্রোতা বন্ধুরা, পুরো আয়োজন জুড়ে থাকছে আপনাদেরই পছন্দের গানগুলি, আপনাদের অনুরোধ করা গানগুলি, অনুরোধের ছায়াছবির গানগুলি। আশা করছি পুরো আয়োজন জুড়ে থাকবেন আপনারা আমাদের সাথে, কারণ আপনারা না থাকলে কিন্তু আমাদের অনুষ্ঠান কখনোই পূর্ণতা পায় না। আর আপনাদের সাথে থাকবো আমরা, আমি সুমা রায়, অধিবেশন তত্ত্বাবধানে শিল্পী সিংহ, প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন, এবং প্রকৌশল সহযোগিতায় থাকছেন অভিজিৎ মণ্ডল। শ্রোতা বন্ধুরা, আর কথা বাড়াতে চাই না, গানের ফাঁকে ফাঁকে তো কথা হবে আপনাদের সাথে, ফোন ইন পর্বে 01974121970 এই নম্বরে। কিন্তু ঠিক এই মুহূর্তে শোনাতে চাই গান, হ্যাঁ আপনাদেরই পছন্দের গান। রুবেল খালিশপুর খুলনা থেকে আমাদেরকে অনুরোধ করেছিলেন খেয়া ঘাটের মাঝি ছায়াছবি থেকে খালিদ হাসান মিলু ও করণ চাপার কণ্ঠে এই গানটি শোনার জন্য। চলুন বন্ধু, শুনে আসি এই গানটি।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এবারে আপনাদেরকে শোনাব মনের জ্বালা ছায়াছবি থেকে এসআই টুটুলের কণ্ঠে। আর এই গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন রেজাউল তালা সাতক্ষীরা থেকে।

0: বন্যার সময় সাপের উপদ্রব বাড়ে, কারণ পানি তাদের গর্ত ও আবাসে প্রবেশ করে। এই সময় সাপ নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয় ও ঘরের ভেতর ঢুকে পড়ে। সাপের উপদ্রব থেকে বাঁচতে ঘর বাড়ি পরিষ্কার রাখুন, ফাটল বন্ধ করুন এবং খাটে ঘুমান। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে রোগীকে স্থির রেখে দ্রুত হাসপাতালে দিন। বন্যা ও বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়া একটি সাধারণ সমস্যা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাপ ঘর বাড়ি ও শুকনো জায়গায় আশ্রয় নেয়। এই পরিস্থিতিতে নিরাপদ থাকতে বাড়ির চারপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখুন এবং দেয়াল বা মেঝের ফাটল বা গর্তগুলো বন্ধ করে দিন। রাতে ও অন্ধকারে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। ঘরের ভিতরে সামান্য আলোর ব্যবস্থা রাখুন। মাটিতে না ঘুমিয়ে সম্ভব হলে খাটে বা উঁচু স্থানে ঘুমান এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। বন্যা কবলিত এলাকায় জুতো বা গামবুট পরার আগে তা ভালোভাবে ঝেড়ে দিন, কারণ এগুলোতে সাপ লুকিয়ে থাকতে পারে। বাড়িতে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন এবং সাপে আঘাত করা বা তাড়ানোর চেষ্টা করবেন না। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। সাপে কাটলে আক্রান্ত ব্যক্তিকে আতঙ্কিত হতে দেবেন না এবং আক্রান্ত অঙ্গ হাত বা পা যতটা সম্ভব স্থির বা নড়াচড়াবিহীন রাখুন। সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপে কাটার স্থানে কোনো ধরনের বাঁধন দেবেন না বা ব্লেড দিয়ে কাটবেন না। স্বাস্থ্য অধিদপ্তর বন্যা দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা এবং অ্যান্টিভেনম নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়ে থাকে। প্রয়োজনে সরকারি হাসপাতালের সহায়তা নিন।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রমের আয়োজনে, শুনছেন ছায়াছবির গান। এবারে আপনাদেরকে শোনাব ফকির মজনু শাহ, এই ছায়াছবি থেকে সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে আমাদেরকে অনুরোধ করেছিলেন আব্দুল মজিদ শৈলবাড়ি কুষ্টিয়া থেকে।

0: শ্রোতা বন্ধুরা, ঠিক এই মুহূর্তে সরাসরি যুক্ত হব আপনাদের সাথে ফোন ইন পর্বে। 01974 1219 70 এই নম্বরে বলেছিলাম গানের ফাঁকে ফাঁকে কথা বলবো, শুনবো আপনাদের অনুরোধের কথা। তো প্রথমে কোন বন্ধুটি রয়েছেন আমাদের সাথে?
1: হ্যালো, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
1: ও আলাইকুম আসসালাম, কে রয়েছেন বন্ধু?
2: খালিশপুর খুলনা থেকে রুবেল বলতেছি।
1: জি রুবেল ভাই, বলো।
2: আমার অনুরোধের গান শোনানোর জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
1: ধন্যবাদ আপনাকেও আমাদের সাথে থাকার জন্য।
0: আজকে কি কোনো অনুরোধ আছে বন্ধু?
2: জি
0: বলো।
2: জি, পরবর্তীতে আমাকে শোনাবেন অচেনা ছবি থেকে গান, এন্দ্রকিশোর এবং সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। গানের শিরোনাম, কোথায় স্বর্গ আর কোথায় নরক, খুঁজি না খুঁজি না, তুমি ছাড়া কিছু বুঝি না বুঝি না, এই গানটি শোনাবেন।
0: অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকুন বন্ধু। অচেনা ছবি থেকে গান শুনতে চেয়েছেন, আমরা অবশ্যই চেষ্টা করব আপনার পছন্দের গান শোনানোর জন্য। এবারে কে রয়েছেন ফোনের প্রান্তে?
1: হ্যালো,
2: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন?
2: আমার দুই আপু কেমন আছেন আপনারা দুজন?
1: জি ভালো আছি ভাই।
2: আপু, কথা বলছিলাম মোহাম্মদ রেজাউল আলম ঝন্টু, ঠিকানা জোড়া দাও হরিনাগুন্ড আপু।
1: জি রেজাউল ভাই।
2: হ্যাঁ, রেজাউল আলম ঝন্টু।
1: হ্যাঁ বলুন, অনুরোধের গান কি?
2: হ্যাঁ, গান শোনাবেন হচ্ছে আমার অন্তরে তুমি। আমার অন্তরে তুমি, এই ছায়াছবি থেকে খালিদ হাসান মিলুর কণ্ঠে। গানের শিরোনাম হচ্ছে ও সাথী আমার তুমি কেন চলে যাও, কি দোষ করেছি এ কথা বলে যাও। আর আমার দোস্ত লুৎফর জর্দার ও খোকন চন্দ্রকে শুভেচ্ছা দিবেন।
1: লুৎফর জর্দার ভাই এবং খোকন চন্দ্র দাদার জন্য আন্তরিক শুভেচ্ছা।
0: শ্রোতা বন্ধুরা ফোন করুন 01974 1219 70 এই নম্বরে। কে যুক্ত হচ্ছে এবার আমাদের
2: সাথে? দিদি ভালো আছেন?
0: হ্যাঁ
1: জি, আমরা সকলে ভালো। কে বলছেন?
2: আমি খোকন চন্দ্র।
1: এই তো নাম বলতে বলতে এসে গেছে।
2: দিগলাক পাংখানা আছে থেকে বলছি।
1: বলুন।
2: আমাকে শোনাবেন বাংলার বউ মনির খান ও শনি আর কণ্ঠে। গানের কোলে চিঠি লিখেছে বউ আমার, ভাঙা ভাঙা আছে এই গান।
0: বাহ চমৎকার।
1: আর বউ চিঠি লিখবে আশা করি।
0: আচ্ছা অসংখ্য ধন্যবাদ খোকন চন্দ্র দাদা, সাথে থাকবেন।
1: এবারে কে রয়েছেন বন্ধু?
2: শুভ দুপুর।
1: শুভ দুপুর।
2: কথা বলছিলাম প্রবীর কুমার।
1: আচ্ছা,
2: পান্টি বাজার কুমারখালী কুষ্টিয়া থেকে। আমাকে গান শোনাবেন ছবির নাম মোহন মালার প্রেম। এম এ খালেকর, কবিতা পারোয়াল। গানের কথা তুমি জানো না গো প্রিয়া, এই শিরোনামে।
1: ধন্যবাদ বন্ধু, সাথে থাকবেন।

0: শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি আপনাদের ফোন কলের অপেক্ষায়। 01974 1219 70 এই নম্বরে কে রয়েছেন এবারে?
1: দিদি নমস্কার।
0: নমস্কার,
1: কথা বলছি বিজন গোমস্কার থেকে।
0: হ্যাঁ দাদা, বলুন আপনার পছন্দের গানটির কথা।
1: ছবির নাম হচ্ছে জ্যান্ত কবর। হাতের শুয়ে দিলে হয় কি এই গানটি?
0: জ্যান্ত কবর, ছায়াছবির নাম।
1: ছবির নাম জ্যান্ত কবর, হাতের শুয়ে দিলে হয় কি এই গানটি?
0: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে। শ্রোতা বন্ধুরা, এবারে কে যুক্ত হচ্ছেন আমাদের সাথে?
2: হ্যালো, হ্যালো
0: বন্ধু, আপনার কথা শুনতে পাচ্ছি না আমরা। আপনি কি আর শুনতে পাচ্ছেন? দুঃখিত, সংযোগটি কেটে গেল,
2: হয়ে গেল।
0: আবারও চেষ্টা করুন বন্ধু, আমরা রয়েছি প্রান্তে আপনার ফোনের অপেক্ষায়।
1: গানের কথা, ঠাকুর যদি কাছাকাছি মনে হয় বেঁচে আছি, অবশ্যই শোনাবেন।
0: অবশ্যই অবশ্যই,
2: এমনি করে আপনারাও কাছাকাছি থাকবেন।
0: শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি কিন্তু আপনাদেরই ফোন কলের অপেক্ষায়। ফোন করতে থাকুন 01974 1219 70 এই নম্বরে। আপনাদের পছন্দের গানগুলি কিন্তু ঠিক এই মুহূর্তে তালিকা নিচ্ছি, কে কোন গানটি শুনতে চান সেটা আমাদেরকে ফোন করে জানান। 01974 1219 70 বলতে বলতেই ফোন এসে গেছে।
2: ওয়ালাইকুম আসসালাম, আমরা সকলে ভালো, কে বলছেন?
1: আমি এসএম আশরাফুজ্জামান আশরাফ, কাজীপাড়া দশর থেকে। আপু, এক সপ্তাহ পরে লাইন পালাম, গান শুনতে পিএম বিদ্যুৎ সফিক থেকে আগুন এবং কনক চাপার কান্তি। ও গো মোর পিয়া জেনে রাখো তুমি, তুমি ছাড়াই জীবন চাই না। তুমি শুধু
2: ছায়াছবির নামটা আরেকবার বলুন। প্রেম
1: যুদ্ধ, প্রেম যুদ্ধ,
0: প্রেম যুদ্ধ,
1: আগুন ও কনক চাপা, ও গো মোর পিয়া জেনে রাখো তুমি, এই গানটি।
0: অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন বন্ধু, খুব খুব চেষ্টা করবো। নামটি বলবেন বন্ধু?
1: লিটন সরকার।
0: লিটন সরকার, কোথা থেকে বলছেন?
2: জীবননগর,
1: জীবননগর থানা, গ্রাম খয়রেদা।
0: আচ্ছা, আপনার পছন্দের গান কথা বলুন।
2: হ্যালো,
1: হ্যালো দিদি নমস্কার।
2: নমস্কার, কে বলছেন?
1: নিত্যানন্দ বলছি।
2: আচ্ছা নিত্যানন্দ দাদা, বলুন।
1: সুখের ঘরে দুঃখে রাখুন কবিতাকে, এতদিনে বুঝলাম দুঃখ না পেলে ভালোবাসা হয় না।
0: সুখের ঘরে দুঃখের আগুন,
2: সাথে থাকবেন, ধন্যবাদ।
0: শ্রোতা বন্ধুরা ফোন করুন, কে বলছেন?
2: ওয়ালাইকুম আসসালাম,
1: আপুরা ভালো আছেন?
2: আমরা সকলে ভালো আছি ভাই, বলুন।
1: দিদি সকলে ভালো থাকেন দোয়া করি। কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান, সভাপতি কাকচিড়া বাজার জেলা বরগুনাপু।
0: আমরা একটি ফোন কল নিয়ে আবারও গানে ফিরবো, কে থাকছেন এবারে?
2: ওয়ালাইকুম আসসালাম,
1: শুভ দুপুর।
2: শুভ দুপুর,
1: আপনারা ভালো আছেন?
2: সকলে ভালো, কে বলছেন আপনি?
1: আমি এমডি ওহিদুজ্জামান, কুশিয়ামরা বাজার, ভেড়াবাড়া কুষ্টিয়া থেকে বলতে আসো। আমাকে গান শোনাবেন মনের মাঝে তুমি, ছায়াছবি থেকে অনুরাধা পড়াল ও কবিতা কৃষ্ণমন্ত্রীর কণ্ঠে, গানের কথা আকাশে পাতা।
0: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এবারে আমরা ফিরবো গানে, শ্রোতা বন্ধুরা আবারও কিন্তু আমরা ফোন ইন পর্বে ফিরবো। আমরা কিছুক্ষণের জন্য আমরা বিদায় নিচ্ছি, তবে অনুষ্ঠান থেকে তো একেবারেই নয়, ফিরবো গানে, শোনাবো আপনাদের পছন্দের গানগুলি যা আমাদের কাছে তালিকাতে রয়েছে আজকে। এবার আপনাদেরকে শোনাবো তুমি আমার প্রেম ছায়াছবি থেকে আসিফের কণ্ঠে। আর এই গানটি শুনতে চেয়ে কিছুক্ষণ আগে আমাদের এক বন্ধুর সাথে কথা হয়েছে, তিনি অনুরোধ করেছিলেন আশরাফুল ভেড়ামারা কুষ্টিয়া থেকে। আশা করি বন্ধু আপনি রয়েছেন আমাদের সাথে, চলুন শুনে আসি আপনার পছন্দের গানটি।

0: গোলাপ রাঙা ফুটে আছে ফুল, মন চায় বারবার করি কিছু ভুল,
1: একেবারে নির্লজ্জ।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়, ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদী থেকে খাল কাটতে হবে, প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে, এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে, তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে, আর আপনাদের যে আয় সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এত বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্ত খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফলে কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি, অতি বৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

প্রিয় শ্রোতা, এবারে আপনারা শুনবেন স্বপ্নের বাসর ছায়াছবির গান, শিল্পী কনক চাপা ও মনির খানের কণ্ঠে। শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন ইসলাম উদ্দিন শৈলকোপা ঝিনাইদহ থেকে।

বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। একটি ঘোষণা, আগামীকাল 9/8/2026 ইংরেজি রবিবার দুপুর 2:30 স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য বিচিত্রা অনুষ্ঠিত হবে। এবারের বিষয়, শিক্ষার্থীদের মেধা বিকাশে পরিবারে এবং বিদ্যালয়ে ভীতিহীন পরিবেশ তৈরি। প্রিয় শ্রোতা, এ সম্পর্কিত প্রশ্ন করতে অনুষ্ঠান চলাকালীন ফোন করতে পারেন 01974-121970 এই নম্বরটিতে। ঘোষণাটি শুনলেন। এবারে শুনবেন গায়ের ছেলে ছায়াছবির গান রুনা লায়লার কণ্ঠে। শুনতে যে অনুরোধ জানিয়েছেন প্রকাশ বিশ্বাস ট্যাংরাখালী মাগুরা থেকে।

শ্রোতা বন্ধুরা শুনছিলেন গায়ের ছেলে ছায়াছবি থেকে রুনা লায়লার কণ্ঠে। গায়ের ছেলে ছায়াছবি থেকে গান শুনতে আজকে অনুরোধ ছিল আমাদের কাছে জাফর ইকবাল, আপনি জাফর পালোয়ান আপনি অনুরোধ করেছিলেন এই গায়ের ছেলে ছায়াছবি গান শোনার জন্য। আশা করি আপনি রয়েছেন আমাদের সাথে। এবারে শোনাব এপার ওপার ছায়াছবি থেকে আজাদ রহমানের কণ্ঠে, আর গানটি শুনতে যে অনুরোধ করেছিলেন প্রদীপ কুমার কুমারখালী মাগুরা থেকে।

নারী ও শিশু পাচার কাজে যারা নিয়োজিত তারা দেশ ও জাতির শত্রু। আসুন এদেরকে প্রতিহত করতে আমরা এগিয়ে আসি। বিদেশে চাকরি বা কর্মের প্রলোভনে ভুলে কোনো মা বোন নিজের ক্ষতি ডেকে আনবেন না। আমরা সবাই আমাদের শিশুদের প্রতি বিশেষ নজর রাখি। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন বেলা দুটোর বাংলা খবর, যা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা দুটো বাংলাদেশ বেতার খবর পড়ছি রবিউল মাশরাফি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সকলে মিলে এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্যসেবা পাবে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হবে না। তিনি আজ জাতীয় সংসদ ভবনের এলডি হলে ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 37তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে একথা বলেন। সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাদারিত্বে ব্যাঘাত সৃষ্টি না করে সেদিকে খেয়াল রাখতে হবে। দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে তারেক রহমান বলেন, একটি চক্র বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় রয়েছে। তিনি বলেন, জ্বালানি সমস্যা সমাধানে সরকার পরিকল্পনা করছে। এর আগে প্রধানমন্ত্রী চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেন এবং জাতীয় সংসদ প্রাঙ্গণে একটি নিম গাছের চারা রোপণ করেন। এ সময় তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানও একটি গাছের চারা রোপণ করেন। এরপর জাতীয় সংগীত এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী। চিকিৎসক সমাবেশ শুরুর আগে তার শান্তির প্রতীক দুটি পায়রা উড়িয়ে দেন। অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, ড্যাব সভাপতি অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ এবং মহাসচিব ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল দিনব্যাপী সফরে কক্সবাজার ও চট্টগ্রাম যাচ্ছেন। তিনি সকালে কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন। পরে প্রধানমন্ত্রী দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত 100টি পরিবারকে নতুন ঘর উপহার দেবেন। এরপর তিনি ফটিকছড়ি যাবেন, সেখানে তিনি হেফাজতে ইসলামের আমিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে তারেক রহমান হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত 30টি পরিবারকে ঘর নির্মাণের সহায়ক হিসেবে 1,00,000 টাকা করে অনুদান দেবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী চট্টগ্রাম নগরীর একটি হোটেলে চট্টগ্রাম বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। এদিকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে চট্টগ্রামবাসী ও দলীয় নেতাকর্মীদের মধ্যে এখন ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, নাটোরের পাশাপাশি দেশের সম্ভাবনাময় পর্যটন স্থানগুলোকে জনপ্রিয় করতে কাজ শুরু করেছে সরকার। তিনি আজ নাটোরের রানী ভবানী রাজবাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন। মন্ত্রী বলেন, দেশের 1,498টি পর্যটন স্পটকে চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে এসব স্পট পর্যটন হাব হিসেবে প্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, পর্যটন স্পটের উন্নয়নের পাশাপাশি পর্যটন হাবগুলোতে পর্যটকদের আবাসন ও চিকিৎসার মতো কিছু সুবিধা অন্তর্ভুক্ত থাকবে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে ভুয়া ও অপতথ্য ছড়ানো রোধ করতে নানা পরিকল্পনা নিতে হাতে নিয়েছে সরকার। তিনি আজ সকালে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শনে গিয়ে একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে যে কোনো গুজব বন্ধে সরকার বদ্ধপরিকর। এরই অংশ হিসেবে জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মীদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সচেতন করা হবে। এছাড়া সফটওয়্যার সহ বিভিন্ন টুলসের মাধ্যমে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের সচেতন করার কাজও চলছে বলে জানান তিনি। এ সময় কালুরঘাট বেতার কেন্দ্রের আরও সম্প্রসারণ এবং এর ঐতিহ্যবাহী স্থানগুলো সংরক্ষণের সরকারি পদক্ষেপ নিচ্ছে বলে জানান ইয়াসির খান চৌধুরী। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কাছে একটি স্কুলে গুলির ঘটনায় 8 জন নিহত ও কয়েকজন আহত হওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী অস্ত্র নিয়ন্ত্রণ আইন আরও কঠোর করার ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী অনতিন চার্ন ভিরাকুল বলেন, সরকারের প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহনে বিধিনিষেধ আরোপের পরিকল্পনা আছে। প্রস্তাবিত নতুন আইনের অধীনে শুধুমাত্র কর্তব্যরত সরকারি কর্মকর্তাদের অস্ত্র বহন করার অনুমতি দেওয়া হবে। ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে উত্তর পূর্বাঞ্চলীয় একটি জেলায় রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় একটি শিশুসহ 3 জন নিহত হয়েছেন। ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকটি বাড়ি ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়, সেই সাথে শহরের কিছু অংশে আগুন ধরে যায়। এদিকে কিয়েভ কর্তৃপক্ষ বিমান হামলার সতর্কতা জারি করে বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বেলা 2টোর বাংলা খবরের পর আমরা আবারও ফিরে এলাম বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে। শুনবেন আপনাদের পছন্দের গানগুলি, আপনাদের অনুরোধের গানগুলি। আবারও গানের ফাঁকে আমরা যুক্ত হব আপনাদের সাথে ফোন ইন পর্বে 01974121970 এই নম্বরে। তবে শুনবো গান, এবারে আপনাদেরকে শোনাবো স্বপ্নের নায়ক ছায়াছবি থেকে রুনা লায়লা ও রফি মোহাম্মদ খানের কণ্ঠে। আর এই গানটি শুনতে চেয়ে আমাদেরকে ফোন করে আজকে অনুরোধ করেছিলেন খোকন চন্দ্র পাংশা রাজবাড়ি থেকে। আশা করছি খোকন চন্দ্র দাদা রয়েছে।

0: শ্রোতা বন্ধুরা, ঠিক এই মুহূর্তে ফোন ইন পর্বে আপনাদের সাথে যুক্ত হব 01974121970 এই নম্বরে। আমরা রয়েছি আপনাদের ফোন কলের অপেক্ষায়। কে রয়েছেন ফোনের ও প্রান্তে? নমস্কার,
1: আমি জ্ঞানানন্দ পাল বলছি ফতেপুর থেকে, মেশপুর জেনায়েত। দিদি খুশি আর বুলবুলের মধ্যে সুখিত দিলাম, সুখিত পৌঁছে দিয়েন।
0: শুভেচ্ছা পৌঁছে দিলাম।
1: ছবির নাম হইল অনন্ত ভালোবাসা। ওই ছবির থেকে একটি গান শোনাবেন আর আপনারা ভালো থাকুন দিদি।
0: আপনিও খুব ভালো থাকবেন আর সাথে থাকবেন, এভাবেই আমাদের সাথে যুক্ত থাকবেন সব সময়। কে রয়েছেন এবারে ফোনের প্রান্তে? দুঃখিত বন্ধু, আপনার কলটি কেটে গেছে, আপনি আবারও চেষ্টা করুন। হ্যাঁ, কে রয়েছেন এবারে? হ্যালো,
1: ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন বন্ধু, কোথা থেকে?
1: কথা বলছিলাম মোহাম্মদ ইদ্রিস আলী।
0: ইদ্রিস আলী?
1: ইদ্রিস আলী হরনাগুন্ড ঝিনাইদহ থেকে।
0: আচ্ছা বলুন।
1: গান শোনাবেন না হচ্ছে মন মানে না, এই সাহেব থেকে কনকটা বার করতে কানের ছিল না, মানে তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো, মনটাকে লুকিয়ে কোন কানে রাখবো।
0: এবারে কে যুক্ত হচ্ছেন আমাদের সাথে ফোন ইন করবে? শ্রোতা বন্ধুরা ফোন করুন। হ্যাঁ, কে রয়েছেন এবারে? হ্যালো।
1: হ্যালো,
0: সকলকে শুভেচ্ছা পৌঁছে দিলাম।
1: পৌঁছে দিয়েছেন, ভালো কাজ আছে, খুশি হলাম, ধন্যবাদ।
0: কি গান শুনেছেন?
1: নাম মিস লঙ্কা।
0: মিস লঙ্কা?
1: মিস লঙ্কা। শিল্পী খুশি জানো, গানের কলি চুরি করেছো আমার মনটা, আইরে হাই মিস লঙ্কা। এই গানটা শোনাবেন আর আপনারা সবাই ভালো থাকবেন।
0: আপনিও খুব ভালো থাকবেন। এবারে কি যুক্ত হচ্ছেন আমাদের সাথে শ্রোতা বন্ধুরা? আমরা কিন্তু রয়েছি আপনাদের ফোন কলের অপেক্ষায়। কে যুক্ত হয়েছেন?
2: আসসালাম আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
2: নেই কোনো অভিযোগ, নেই কোনো অভিমান।
0: আচ্ছা,
2: কথা বলতেছিলাম রাজমিস্ত্রি
0: আব্দুল সামাদ।
2: আব্দুল সামাদ
0: বলুন সামাদ ভাই।
2: পূর্ব পাশে বলমারি ফরিদপুর থেকে। আপু ভালো আছেন?
0: খুব ভালো আছি, আপনি কেমন আছেন?
2: আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আপু খুলনা বেতার অনুষ্ঠান শুনলে ভালো না থাকার তো কথা না, কিপকিপ বৃষ্টি পরে খুলনা বেতার কথা মনে পড়ে। আর আপু আমাকে গান শোনাবেন হচ্ছে কিপকিপ বৃষ্টি,
0: সাবধানে থাকবেন। এবারে আমাদের সাথে কে যুক্ত হচ্ছেন 01974121970 এই নম্বরে কে যুক্ত হচ্ছেন এবারে? আমরা রয়েছি কিন্তু ফোন কলের অপেক্ষায়। আপনার গান আমরা জানতে চাই, কে কোন ছাজেবি থেকে কি গান শুনতে চান? হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: দিদি কথা বলছি পলাশ কুমার সরকার।
0: হ্যাঁ পলাশ,
2: একটু
0: সমস্যা হচ্ছিল নেটওয়ার্ক জনিত কারণে, ঠিক হয়ে গেছে।
2: ভালো আছেন আপনি?
0: হ্যাঁ আমি খুব ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আচ্ছা আজকে কি গান পলাশ?
2: বর্ষা বাদল ছবি থেকে।
0: বর্ষা বাদল?
2: হ্যাঁ হ্যাঁ। রিম রিম বৃষ্টি ধরে রে মনটা ভাবো হলো রে, এই গান শোনাবেন দিদি।
0: আচ্ছা
2: ভালো থাকুন দিদি।
0: আপনিও খুব ভালো থাকবেন। এবারে কে যুক্ত হচ্ছেন আমাদের সাথে ফোন ইন পর্বে? আসলে নেটওয়ার্ক জনিত কারণে সত্যি একটু অসুবিধা হচ্ছে। কে রয়েছেন? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
3: আমি রুস্তার দপ্তর বড়খলা থেকে, সংখ্যা।
0: আচ্ছা বলুন।
3: রুস্তার দপ্তর?
0: হুম।
3: আগে শোনাবেন সুজন সখী, ডেল পাখিরে তাতে কাকি কি আছে এই গানটি।
0: সুজন সখী?
3: সুজন সখী।
0: অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সাথে থাকুন বন্ধু, আমরা অবশ্যই চেষ্টা করব। পছন্দের গানগুলো আমরা তালিকাতে নিচ্ছি, অবশ্যই শোনানোর জন্যই শোনাবো, তার জন্য কিন্তু আমাদের সাথে থাকতে হবে। কে রয়েছে? হ্যালো, হ্যালো, শুভ দুপুর, কে বলছেন, কোথা থেকে
4: কথা বলছি? লাভলি নন্দন প্রতাপ খুলনা থেকে। আমার সাথে আমার দিদি আছে লিয়া, আমার দিদি একটা গান শুনতে চাই। বাবা কেন চাকর ছবি থেকে আমি বধু সেজে থাকবো, তুমি পালকি নিয়ে এসো, এই গানটা শোনাবেন।
0: আচ্ছা, অবশ্যই, আপনার দিদিকে শুভেচ্ছা রইল। শ্রোতা বন্ধুরা ফোন করুন 01974-121970 এই নম্বরে। এবারে কে রয়েছেন ফোনের উপ্রান্তে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
5: আমি আমার তুমি আমার প্রেম ছবি গাইতে চাই, যেন অনেক অভিনব ছবিটা ভালো আছে।
0: আচ্ছা
5: দিদি, আমার এই ঠিকানাটা ভুল লিখেছেন, কাজীপাড়া 10-10। আপনার বলছেন ভেড়া মারা কুষ্টিয়া,
0: নামটি বলবেন বন্ধু, নামটি? আচ্ছা আচ্ছা, কাজীপাড়া যশোর আপনার ঠিকানা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, সাথে থাকবেন। আমরা একটি ফোন কল নিব, তারপর আবারও গানে ফিরব। আমরা কিন্তু ফোনের অপেক্ষায় রয়েছি। হ্যালো, হ্যালো, হ্যালো বন্ধু, শুনতে পাচ্ছি? দুঃখিত, আপনার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আবারও চেষ্টা করুন। আমরা আর একটি ফোন কল নিয়ে আবারও গানে ফিরব। কে রয়েছেন? হ্যালো, আপনিও ভালো থাকবেন। খুব শ্রোতা বন্ধুরা ফোর ইন পর্ব থেকে বিদায় নিচ্ছি, তবে আয়োজন থেকে কিন্তু একেবারেই নয়, এখনো থাকছে আপনাদের সাথে, থাকছি আমি, আর থাকছে আরো চমৎকার কিছু গান। এবারে আপনাদেরকে শোনাবো সত্যের মৃত্যু নেই ছায়াছবি থেকে আখি আলমগীর ও আগুনের কণ্ঠে। এই গানটি শুনতে যে অনুরোধ করেছিলেন বিজন গোমস্তা কাকচিড়া বরগুনা থেকে, বন্ধু আজকেও আপনার সাথে কথা হয়েছে ফোনে, আশা করছি রয়েছেন।

বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 9 আগস্ট 2026 খ্রিস্টাব্দ রবিবার কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফর করবেন। এ সময়ে বাহারছড়া সমুদ্র সৈকত সংলগ্ন স্থানে এবং হাটহাজারি সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানসমূহ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে। আপনারা শুনতে পাবেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে। ঘোষণাটি শুনলেন। শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে। আর এবারে আপনাদেরকে শোনাব বাঁচাও দেশ, এই ছায়াছবি থেকে অনিমাডি কস্তা ও রাশেদের কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন আব্দুল সামাদ বোয়ালমারি ফরিদপুর থেকে। আশা করছি বন্ধু আপনি রয়েছেন আমাদের সাথে ঠিক এই মুহূর্তে।

শ্রোতা বন্ধুরা, গান শুনতে শুনতে সময় হলো বিদায় নেবার। আমাদের আজকের বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমরা, আমি সোমা রায়। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন শিল্পী সিংহ, প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন এবং প্রকৌশল সহযোগিতায় ছিলেন অভিজিৎ মণ্ডল। আর শ্রোতা বন্ধুরা, পুরো আয়োজন জুড়ে ছিলেন আপনারা, আপনারা থেকেই আমাদের অনুষ্ঠানটি আরো প্রাণবন্ত করে তুলেছিলেন। আশা করি এরকমভাবে সবসময় থাকবেন আমাদের পাশে, আমাদের সাথে যুক্ত হয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল ঠিক একই সময় বেলা 1:05 এই আয়োজন নিয়ে আবারও হাজির হব। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভ দুপুর।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলো হার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগা হার্জে, এবং আরও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে, বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজন মালায় এবারে আপনাদের জন্য রয়েছে রবীন্দ্রসঙ্গীত। শুনবেন আবু জাফরের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন পরপর দুটি রবীন্দ্রসঙ্গীত, শিল্পী আবু জাফর। বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। আগামীকাল 9 আগস্ট 2026 খ্রিস্টাব্দ রবিবার দুপুর 2:30 শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। প্রিয় শ্রোতা, এ সম্পর্কিত প্রশ্ন করতে অনুষ্ঠান চলাকালীন ফোন করতে পারেন 01974-1219-70 এই নম্বরে। ঘোষণাটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজন ডালিতে এবারে আপনাদের জন্য রয়েছে আধুনিক গান। শুনবেন অনিশা রায়ের কণ্ঠে। প্রথম গানটির কথা সাজিয়েছেন মোকাম আলী খান।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আধুনিক গান শিল্পী অনিশা রায়ের কণ্ঠে। আর এবারের গানটির কথা সাজিয়েছেন হুমায়ুন রেজা।

শ্রোতা বন্ধুরা শুনছিলেন আধুনিক গান অনিশা রায়ের কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজন মালায় এবারে আপনাদের জন্য রয়েছে লোকসঙ্গীত। শুনবেন বিনয় কুমার বিশ্বাসের কণ্ঠে, আর গানের কথা সাজিয়েছেন কবিয়াল বিজয় সরকার।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লোকগীতি, কবিয়াল বিজয় সরকারের রচনায়। আবারও একটি শুনবেন বিনয় কুমার বিশ্বাসের কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা, পরপর দুটি লোকগীতি শুনলেন। শিল্পী ছিলেন বিনয় কুমার সরকার, রচনায় কবিয়াল বিজয় সরকার। বাংলাদেশ বেতার, খুলনা।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাকিলা পারভিন। প্রধানমন্ত্রী তারিক রহমান বলেছেন, সকলে মিলে এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্যসেবা পাবে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হবে না। তিনি আজ জাতীয় সংসদ ভবনের এলটি হলে ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব এর 37তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে একথা বলেন। সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাদারিত্বে ব্যাঘাত সৃষ্টি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে তারিক রহমান বলেন, একটি চক্র বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় রয়েছে। তিনি বলেন, জ্বালানি সমস্যার সমাধানে সরকার পরিকল্পনা করছে। এর আগে প্রধানমন্ত্রী চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেন এবং জাতীয় সংসদ প্রাঙ্গণে একটি নিম গাছের চারা রোপণ করেন। এ সময় তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানও একটি গাছের চারা রোপণ করেন। এরপর জাতীয় সংগীত এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী। চিকিৎসক সমাবেশ শুরুর আগে তারা শান্তির প্রতীক দুটি পায়রা উড়িয়ে দেন। প্রধানমন্ত্রী তারিক রহমান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল দিনব্যাপী সফরে কক্সবাজার ও চট্টগ্রাম যাচ্ছেন। তিনি সকালে কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন। পরে প্রধানমন্ত্রী দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত 100টি পরিবারকে নতুন ঘর উপহার দেবেন। এরপর তিনি ফটিকছড়ি যাবেন, সেখানে তিনি হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে তারিক রহমান হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত 30টি পরিবারকে ঘর নির্মাণের সহায়তা হিসেবে 1,00,000 টাকা করে অনুদান দেবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী চট্টগ্রাম নগরীর একটি হোটেলে চট্টগ্রাম বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। এদিকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারিক রহমানের প্রথম চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে চট্টগ্রামবাসী ও দলীয় নেতাকর্মীদের মধ্যে এখন ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। বাজার সিন্ডিকেট ও মজুতদারি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আজ ঝিনাইদহের শুল্কোপায় পাট ও পেঁয়াজের পাইকারি হাট ও আড়ত পরিদর্শন শেষে একথা জানান। আইনমন্ত্রী বলেন, বাজারগুলোতে সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষকদের লাভবান করতে কাজ করছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, নাটোরের পাশাপাশি দেশের সম্ভাবনাময় পর্যটন স্থানগুলোকে জনপ্রিয় করতে কাজ শুরু করেছে সরকার। তিনি আজ নাটোরের রানী ভবানী রাজবাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান। মন্ত্রী বলেন, দেশের 1,498টি পর্যটন স্পটকে চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে এসব স্পটকে পর্যটন হাব হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, পর্যটন স্পটের উন্নয়নের পাশাপাশি পর্যটন হাবগুলোতে পর্যটকদের আবাসন ও চিকিৎসার মতো কিছু সুবিধা অন্তর্ভুক্ত থাকবে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে ভুয়া এবং অপতথ্য ছড়ানো রোধ করতে নানা পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। তিনি আজ সকালে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ কথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে যে কোনো গুজব বন্ধে সরকার বদ্ধপরিকর। এরই অংশ হিসেবে জেলা এবং উপজেলা পর্যায়ে সংবাদকর্মীদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সচেতন করা হবে। এছাড়া সফটওয়্যার সহ বিভিন্ন টুলসের মাধ্যমে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের সচেতন করার কাজও চলছে বলে জানান তিনি। এ সময় কালুরঘাট বেতার কেন্দ্রের আরও সম্প্রসারণ এবং এর ঐতিহ্যবাহী স্থাপনাগুলো সংরক্ষণে সরকার পদক্ষেপ নিচ্ছে বলেও জানান ইয়াসের খান চৌধুরী। ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে উত্তর পূর্বাঞ্চলীয় একটি জেলায় রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় একটি শিশুসহ তিনজন নিহত হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকটি বাড়ি ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়, সেই সাথে শহরের কিছু অংশে আগুন ধরে যায়। এদিকে কিয়েভ কর্তৃপক্ষ বিমান হামলার সতর্কতা জারি করে বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্য আমাদের এভারি নিবেদন বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান। প্রথমে শোনাব গৌতম সরকারের কণ্ঠে। গানটির কথা সাজিয়েছেন অশোক কুমার দে এবং সুর সাজিয়েছেন শেখ আলী আহমেদ।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান। এবারে শুনবেন ইশরা জাহান লিজার কণ্ঠে। গানটির কথা সাজিয়েছেন মোখলেসুর রহমান বাবলু এবং সুর সংযোজনায় শেখ আব্দুস সালাম।

বর্ণালীর আয়োজনের এবারের শিল্পী রামমোহন সরকার, গীতিকার এস এম রুহুল আমিন, সুর দিয়েছেন শেখ আব্দুস সালাম।

এবারে সেবক বিশ্বাসের কথায় এবং চিত্তা বিশ্বাসের সুরে শিল্পী রোজি ইসলামের কণ্ঠে শুনবেন এই গানটি।

এই শ্রাবণে একটি রজনীগন্ধার গান শুনব, শিল্পী হাফিজুর রহমান, গীতিকার হুমায়ুন রেজা, সুরকার অপূর্ব রায়।

0: এতক্ষণ আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে মায়সালা মাসাইল ভিত্তিক বিশেষ অনুষ্ঠান ইসলাম ও জীবন। উপস্থাপনা করছেন মুফতি সাহিদ হোসাইন।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। কাছে বা দূরে যারা যেখানে যে অবস্থা থেকে বাংলাদেশ বেতার খুলনার সাথে যুক্ত হয়েছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। একজন মুমিন বান্দার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হল ঈমান। ঈমান একজন মুসলমানের কাছে প্রাণের চেয়েও প্রিয়। ঈমানদার সকল কষ্ট সহ্য করতে পারে, মৃত্যুকে আলিঙ্গন করতে পারে, কিন্তু ঈমান কখনো ত্যাগ করতে পারে না। ঈমানই তার কাছে সবকিছুর থেকে বড়। ঈমান শুধু মুখে কালেমা পড়ার নাম নয়, ইসলামকে তার সকল অপরিহার্য অঙ্গসমূহ অনুসঙ্গসহ মনে প্রাণে গ্রহণ করার নাম। আর এই কারণেই মুমিনকে হতে হয় সুদৃঢ়, সত্যবাদী ও সত্যনিষ্ঠ। মুমিন কখনো অলস উদাসীন হতে পারে না। ঈমানের এই দৃঢ়তা আনার জন্য প্রয়োজন কোরআন এবং সুন্নাহের সঠিক জ্ঞানের চর্চা। এই উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশ বেতার খুলনা আয়োজন করেছে মাসআলা মাসাইল বিষয়ক অনুষ্ঠান ইসলাম ও জীবন। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় শ্রোতা বন্ধুর, আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করার জন্য অন্যান্য অনুষ্ঠানের মতো আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দুইজন বিজ্ঞ বরেণ্য আলেমিদিন। অনুষ্ঠানের শুরুতেই আপনাদের সাথে তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুফতি মাসুম বিল্লাহ।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুফতি আজিজুল ইসলাম।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান যারা শুনছেন, আপনাদের প্রয়োজনীয় কোনো জিজ্ঞাসা যদি থেকে থাকে, হাতে কলম নিন, আমাদের অনুষ্ঠানে আপনারা চিঠি পাঠাতে পারেন, প্রশ্ন করতে পারেন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সর্বপ্রথম আমরা প্রশ্ন নিয়ে যাচ্ছি মুফতি মাসুম বিল্লাহ আপনার কাছে। আমাদের শ্রোতা মোহাম্মদ আরজ আলী দিঘলিয়া খুলনা থেকে, তিনি জানতে চেয়েছেন ওজুর ফরজ এবং সুন্নত সম্পর্কে আপনি আমাদেরকে যদি জানাতেন, তাহলে আমাদের জন্য ওজুর সঠিকভাবে ফরজ আদায় করা এবং সুন্নত মোতাবেক ওজু করা আমাদের সহজ হতো, এবং ওজুর ফরজ এবং ওজুর সুন্নত যদি দলিল ভিত্তিক আলোচনা করতেন তাহলে আরো বেশি উপকৃত হতাম।
2: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ভাই আরজ আলী গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, যেহেতু ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত ইমানের পরেই নামাজ, আর নামাজের জন্য সর্বপ্রথম প্রয়োজন হল পবিত্রতা, যা সাধারণত মানুষ ওজুর মাধ্যমে করে থাকে। ওজুর ফরজগুলি যেটা আল্লাহ তাবারক তাআলা কালামে পাকে ইরশাদ করেছেন, কালামুল্লাহ শরীফের সূরা মায়েদার 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, যখন তোমরা নামাজে দাঁড়াবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডল, তোমাদের দুই হাত কনুই সহ ধৌত করো এবং মাথা মাসেহ করো, আর দুই পা ধৌত করো টাকনু সহ। ওজুর সুন্নাত হাদিস দ্বারায় প্রমাণিত। এখানে আমি প্রত্যেকটি সুন্নাত এবং প্রত্যেকটি সুন্নাতের প্রমাণ হিসাবে হাদিস শরীফের কিতাবের নাম উল্লেখ করে দিব। 1 নম্বর সুন্নাত, নিয়াত করা, বিষয়টি আপনি পাবেন বুখারী শরীফে। 2 নম্বর সুন্নাত, বিসমিল্লাহ বলা, বিষয়টি উল্লেখিত আবু দাউদ শরীফে। 3 নম্বর সুন্নাত, দুই হাত কবজিসহ ধৌত করা, এটা উল্লেখিত মুসলিম শরীফে। 4 নম্বর সুন্নাত, মেসওয়াক করা, এটা আপনি পাবেন আবু দাউদ শরীফের হাদিসে। 5 নম্বর কুলি করা, মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। 6 নম্বর নাকে পানি দেয়া, এটাও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। 7 নম্বর রোজাদার না হলে ভালো করে কুলি করা, যেটাকে আমরা গড়গড় বলি থাকি, এবং ভালো করে নাকে পানি দেওয়া, তিরমিজি শরীফের হাদিস এটা বর্ণিত হয়েছে। 8 নম্বর সমস্ত অঙ্গ 3 বার ধোয়া, এটা মুসলিম শরীফে আছে। 9 নম্বর দাড়ি খেলাল করা, এটা আবু দাউদ শরীফে আছে। 10 নম্বর আঙ্গুল খেলাল করা, তিরমিজি শরীফের হাদিসে আছে। 11 নম্বর সমস্ত মাথা মাসেহ করা, আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে। 12 নম্বর কানের ভিতরে এবং বাইরে ভালো করে মাসেহ করা, আবু দাউদ দ্বারায় প্রমাণিত। 13 নম্বর মাথার সামনের দিক থেকে মাসেহ শুরু করা, বিষয়টি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। 14 নম্বর গর্দান মাসেহ করা, বিষয়টি কানজুল উম্মালের হাদিসে বর্ণিত হয়েছে। 15 নম্বর সব অঙ্গগুলি খুব ভালো করে, পরিষ্কার করে, সুন্দর করে ধৌত করা, আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে। ১৬ নম্বর, এক অঙ্গ শুকানোর পূর্বে অন্য অঙ্গ ধৌত করা, বুখারী শরীফে বর্ণনা। ১৭ নম্বর, সিরিয়াল মতো ধৌত করা, এটা সুরায় মায়েদার ৬ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। ১৮ নম্বর, ডান হাত আগে ধৌত করা, বাম হাত পরে ধৌত করা। এমনিভাবে অন্য জোড়া অঙ্গগুলি ধৌত করার ক্ষেত্রে ডানটা আগে করা, বামটা পরে ধৌত করা, বিষয়টি নাসাই শরীফে বর্ণিত হয়েছে। ভাই আরজ আলী, আপনাকে অনেক ধন্যবাদ। বিষয়গুলি শ্রোতা বন্ধুদেরকে শোনার জন্য আপনি প্রশ্ন করেছেন, আশা করা যায় যে আপনি উপকৃত হবেন এবং শ্রোতা বন্ধুরা ইনশাআল্লাহ এর দ্বারাই উপকৃত হবে।
1: শুকরিয়া আপনাকে। আল্লাহ তাআলা আমাদেরকেও ওজুর ফরজ এবং ওজুর সুন্নতগুলি সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন,
3: আমিন।
1: আমাদের শ্রোতা মিজানুর রহমান নাভারুন যশোর থেকে তিনি জানতে চেয়েছেন, আমরা শখ করে দেশীয় বিভিন্ন মুদ্রা, কাগজের পয়সার সংগ্রহ করি, এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের প্রচলিত এবং অপ্রচলিত সব ধরনের মুদ্রাই সংগ্রহ করি, সে মুদ্রা যত টাকা মূল্যের আমরা তার চেয়ে কম বা বেশি মূল্যে ক্রয় বিক্রয় করে থাকি। অর্থাৎ একটা মুদ্রা, যার একটা মুদ্রা মান আছে, ক্রয় বিক্রয় করার সময় হয় কমে অথবা বেশিতে যদি ক্রয় বিক্রয় করা হয়, ইসলামের দৃষ্টিতে এর বিধান কি? আমাদের উত্তর প্রদান করছেন মুফতি আজিজুল ইসলাম।
3: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রোতা বন্ধু মিজানুর রহমান, একই দেশের চলমান মুদ্রা পরস্পর লেনদেন করলে সমান সমান হওয়া জরুরি, কম বেশি করা সুদের অন্তর্ভুক্ত। তাই চলমান টাকা বা পয়সার বিনিময়ে টাকা পয়সার লেনদেন করলে সমান সমান করতে হবে, কম বেশি করে লেনদেন করা যাবে না। তবে অচল নোট বা পয়সা গায়ের মূল্যের চেয়ে কম বেশি দামে ক্রয় বিক্রয় করা জায়েজ আছে, কিন্তু এ ধরনের অহেতুক কাজে অর্থ ব্যয় করা মুমিনের জন্য সমীচীন নয়।
1: আমাদের শ্রোতা মোহাম্মদ মুসাদ্দিক বিল্লাহ কলারুয়া সাতক্ষীরা থেকে তিনি জানতে চেয়েছেন, হাতে বা পায়ে অনেককে উল্কি অঙ্কন করাতে দেখা যায়, এগুলো কি জায়েজ আছে? সে নারী বা পুরুষের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা?
3: শ্রোতা বন্ধু মুসাদ্দিক বিল্লাহ, নারী পুরুষ কারো জন্যই শরীরে উল্কি অঙ্কন করানো জায়েজ নেই। হাদিস শরীফে এ ধরনের কাজ থেকে নিষেধ করা হয়েছে
1: এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, যারা উল্কি অঙ্কন করে, নারী হোক বা পুরুষ হোক, নবীজি তাদেরকে লানত করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে অভিশপ্ত এই কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন,
3: আমিন।
1: আমাদের শ্রোতা মোহাম্মদ নিজাম পিরোজপুর সদর পিরোজপুর থেকে তিনি জানতে চেয়েছেন যে, আমি নিয়মিত নামাজ আদায় করি আলহামদুলিল্লাহ, কিন্তু নামাজ ভঙ্গের কারণ বিস্তারিতভাবে আমার জানা নাই, যদি মোহতারাম মুফতি সাহেব আমাদেরকে জানাতেন তাহলে উপকৃত হতাম। মুফতি মাসুম বিল, আপনার কাছ থেকে প্রশ্নের উত্তর জানতে চাচ্ছি।
2: ভাই নিজাম, নামাজ ভঙ্গের কারণ ১৯টি। ১ নম্বর, নামাজে অশুদ্ধ পড়া, অর্থাৎ কোরআনে কারিমের তেলাওয়াতটা, যেটা নামাজে হবে সুরাই ফাতিহা সহ অন্যান্য, এর তেলাওয়াত অশুদ্ধ না হয়, শুদ্ধ হতে হবে। ২ নম্বর, নামাজের ভিতর কথা বলা, কথা বললে নামাজ ভেঙে যাবে। ৩ নম্বর, কোনো লোককে সালাম দেয়া। ৪ নম্বর, সালামের উত্তর দেয়া। ৫ নম্বর, নামাজের মধ্যে উহ আহ শব্দ করা। ৬ নম্বর, নামাজের মধ্যে বিনা ওজোরে কাশি দেয়া, অর্থাৎ কাশি আসলে তো কাশি দিবে, অনেক সময় বিনা ওজোরে খালি খালি কাশি দেয়, তো এই ধরনের কাশি দিলে নামাজ ভেঙে যাবে। ৭ নম্বর, আমলে কাসির করা। আমলে কাসির বুঝবে না, আমলে কাসির এটাকে বলে যেই কাজটা করার জন্য দুই হাত লাগে, যেমন দুই হাত দিয়ে লুঙ্গি পরছে, অথবা মাথার টুপি পড়ে গেছে, দুই হাত দিয়ে ঢক করে পরছে, অথবা আমলে কাসির ওটাকে বলে যে কোনো মানুষ তাকে দেখলে মনে করবে যে এ নামাজের ভিতরে নেই, এটাকে আমলে কাসির বলে, এর দ্বারাই নামাজ ভেঙে যাবে। ৮ নম্বর, বিপদে কি বেদনায় শব্দ করে কাঁদা। ৯ নম্বর, তিন তসবি পরিমাণ সময় সতর খোলা থাকা। এখানে উল্লেখযোগ্য, মহিলাদের সতর যদি এমন জায়গা হয় যেখানে পরপুরুষে দেখার সম্ভাবনা নেই, তাহলে নামাজের মধ্যে দুই হাতের কবজি এবং মুখমণ্ডল এবং দুই পায়ের টাকনুর নিচে পর্যন্ত খোলা রাখতে পারে, কিন্তু যেখানে দেখার সম্ভাবনা আছে সেখানে এটুকু খোলা রাখতে পারবে না, পুরাটাই সতর। পুরুষের জন্য নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত সতর।
1: এই জন্য কোনো মহিলা যদি মার্কেটে নামাজ পড়ে তাহলে তাকে পরিপূর্ণ শরীর ঢেকেই নামাজ পড়তে হবে।
2: যদি এরকম কোন স্থানে নামাজ পড়ে, মার্কেট না, যেখানে পরপুরুষের সম্ভাবনা আছে, ঘরের ভিতরে থাকতে পারে অনেক সময়, তাতেই এটা করতে হবে। ১০ নম্বর, মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লুকমা নেয়া। এই জিনিসটা বোঝে না অনেকে, তাহলেও নামাজের মধ্যে যদি কোরআন তেলাওয়াতে ভুল হয়, তাইলে সেখানে পিছনের থেকে অন্য আরেকজন বলে দেয়, অথবা যদি অন্য কোনো জায়গায় ভুল হয়, যেমন দ্বিতীয় রাকাতে বসবে কিন্তু বসছেন না, তখন সে আল্লাহু আকবর বলেন মুক্তাদিরা, কিন্তু মুক্তাদি ছাড়া অন্য লোকে যদি লুকমা দেয়
1: যিনি নামাজের মধ্যে নাই,
2: ওই নামাজে শরীক নেই,
1: শরীক নেই,
2: তাহলে সেই লুকমা নেওয়ার দ্বারাই নামাজ ভেঙে যাবে। আচ্ছা, এগারো নম্বর, সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেয়া। বারো নম্বর, নাপাক জায়গায় সিজদা করা। নামাজে দাঁড়ানোর সময় ঠিক দাঁড়াইলো জায়গা মতো পাক, কিন্তু যখন সিজদা দিচ্ছে তখন কি সিজদাটা নাপাক জায়গায়, হয়তো নাক কপাল পড়ছে, নাইলে হাত পড়ছে বা হাঁটু পড়ছে, এর দ্বারাই নামাজ ভেঙে যাবে। ১৩ নম্বর, কিবলার দিক হতে সিনা ঘুরে যাওয়া। ১৪ নম্বর, নামাজে কোরআন শরীফ দেখে পড়া। ১৫ নম্বর, নামাজে শব্দ করে হাসা। ১৬ নম্বর, নামাজের মধ্যে দুনিয়াবি কোনো কিছুর প্রার্থনা করা। ১৭ নম্বর, হাসির উত্তর দেওয়া, অর্থাৎ হাসি দিয়ে নামাজি যদি আলহামদুলিল্লাহ বলে তার উত্তরে, বা যে কোনো কেউ আলহামদুলিল্লাহ বললে তার উত্তরই আর হামুকাল্লাহ বলা, এতে নামাজ ভেঙে যাবে। ১৮ নম্বর, নামাজে খাওয়া ও পান করা। এই জিনিসটা একটু ই হতে হবে, বাহিরের থেকে যদি কোনো জিনিস নিয়ে গালে দেয় এবং খায় বা পান করে, তাহলে সেটা যতটুকু ছোট বড় হোক এর দ্বারা নামাজ ভেঙে যাবে।
1: অনেকের অভ্যাস আছে পান মুখে দিয়ে নামাজে দাঁড়ায়,
2: কিন্তু যদি গালের ভিতরে থাকে, হয়তো গোশ খেয়ে এসে তাড়াতাড়ি নামাজে দাঁড়াইছে, তখন আপনার যদি এতটুকু একটা সুলার দানা পরিমাণ যদি ওই রকম ভাবে তখন গালের ভিতরে তা ভিতরের থেকে খেয়ে নেয়, তখন নামাজ ভেঙে যাবে, এর থেকে ছোট হইলে নামাজ ভাঙবে না। ১৯ নম্বর, ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো বা খাড়া হওয়া। অনেকে মনে করবে যে এখন জামাতে দাঁড়াচ্ছে তো ইমাম সাহেব যে পর্যন্ত আসছেন ওই পর্যন্ত কাতার দাঁড়াতে পারবে, এর আগ পর্যন্ত দাঁড়াতে পারবে না, এ উদ্দেশ্য না। কিন্তু উদ্দেশ্য হলো যে ইমাম সাহেব যে জায়গা দাঁড়িয়েছেন তার থেকে আরো সামনের দিকে যেয়ে মুক্তাদি দাঁড়ানো, তাহলে নামাজ ভেঙে যাবে।
1: শুকরিয়া আপনাকে, আপনি অত্যন্ত চমৎকার ভাবে আমাদের শ্রোতাদের পাঠানো প্রশ্নের জবাব দিয়েছেন। আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে এই পর্যন্ত নামাজের মধ্যে, আমরা আজকে জানলাম, পরবর্তী নামাজ ইনশাআল্লাহ আমরা সুন্দর করে শুদ্ধ করে পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের ত্রুটিগুলোকে মাফ করে সামনের ইবাদত সঠিকভাবে করার তৌফিক দান করুন,
3: আমিন।
1: আমাদের শ্রোতা বোন প্রশ্ন করেছেন, তাহমিনা জাহান কালিয়া নড়াইল থেকে, তিনি জানতে চেয়েছেন, অনেকেই বিউটি পার্লারে গিয়ে ভ্রু প্লাক করে এবং জোড়া ভ্রু পৃথক করে। আমি জানতে চাচ্ছি এভাবে জোড়া ভ্রু পৃথক করা বা এবং ভ্রু প্লাক করা শরীয়তের দৃষ্টিতে এর বিধান কি?
3: বোন তাহমিনা জাহান, ভ্রু প্লাক করা ও জোড়া ভ্রু পৃথক করা বৈধ নয়। হাদিস শরীফে এসেছে যে নারী কপালের স্বাভাবিক পশম উঠায় আল্লাহ তাআলা তার উপর অভিসম্পাত করেন, তাই এরূপ করা থেকে বিরত থাকা কর্তব্য।
1: এবং পিছনে যেটা পূর্বে হয়ে গেছে আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে আমরা তওবা করলে আশা করা যে আল্লাহ তাআলা আমাদের মাফ করবেন। আমাদের শ্রোতা সালমান শালিখা মাগুড়া থেকে তিনি জানতে চেয়েছেন, আমার এক আত্মীয়ের একটি মৃত সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তারা ওই বাচ্চাকে গোসল দিয়ে কাপড়ে পেঁচিয়ে দাফন করে দিয়েছে, ওই বাচ্চার জানাজার নামাজ পড়েনি, তাদের কাজটি কি সঠিক হয়েছে না তাদের ওই বাচ্চার জানাজা পড়া উচিত ছিল?
3: শ্রোতা বন্ধু সালমান, শিশুটির জানাজা না পড়ে তাকে দাফন করে দেওয়া ঠিকই হয়েছে, কেননা মৃত সন্তান ভূমিষ্ঠ হলে নিয়ম হলো তার নাম রাখা ও গোসল দেওয়া, তারপর একটি কাপড়ে পেঁচিয়ে দাফন করে দেওয়া। মৃত ভূমিষ্ঠ শিশুর জানাজা পড়ার নিয়ম নেই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শিশু যদি ভূমিষ্ঠ হওয়ার পর কাঁদে, অর্থাৎ জীবিত জন্ম হয়, এরপর সে মারা যায়, তবে জানাজা পড়া হবে। আর যদি সে না কাঁদে, অর্থাৎ মৃত জন্ম হয়, তবে জানাজা পড়া হবে না।
1: শুকরিয়া আপনার। আমরা যাচ্ছি মুফতি মাসুম বিল্লাহ আপনার কাছে। আমাদের শ্রোতা মোহাম্মদ রিয়া তেরোখাদা খুলনা থেকে তিনি জানতে চেয়েছেন, চায়ের দোকানে বসে গীবতের আসর চলছিল, এক মুরব্বী বললেন গীবত করা গুনাহ, অন্য এক মুরব্বী বললেন এই গীবত বা দোষ চর্চা বৈধ। আমি জানতে চাচ্ছি গীবত কাকে বলে, কাদের কাদের গীবত করা জায়েজ আছে?
2: ভাই রিয়াদ, আবু দাউদ শরীফের এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল গীবত কি জিনিস। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে এমন কিছু বলা যা তোমার ভাই শুনলে অপছন্দ করবে। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন বিষয়টাকে পরিষ্কার করার জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবারও প্রশ্ন করলেন, আল্লাহ রসুল, আমরা যে দোষটি আলোচনা করছি ওই দোষটি বাস্তবই যদি ভাইয়ের ভিতরে থাকে তাহলেও কি গীবাত হবে? রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যে দোষের আলোচনা করছো এই দোষটা যদি তোমার ভাইয়ের ভিতরে বাস্তবই থাকে তাহলেই নাই গীবাত হলো, আর যদি এই দোষটি যার আলোচনা তোমরা করছো সেটা যদি তোমার ভাইয়ের ভিতরে না থেকে থাকে নিশ্চয়ই তোমরা তার নামে একটা মিথ্যা কথা বলছো, যেটাকে তোহমাত বলে, মিথ্যা অপবাদ বলে, তা এটা তো গীবতের থেকে আরও মারাত্মক গুণা। আরেকটি কথা জানতে চেয়েছেন, কার কার গীবত করা যায়। এখানে কয়েক ধরনের মানুষের কথা আমি আলোচনা করছি যাদের গীবত করা জায়েজ আছে। এক নম্বর হলো জালেমের জুলুম থেকে বাঁচার জন্য তার দোষ বর্ণনা করা জায়েজ আছে। দোষ বর্ণনা করবেন যে হাকিমের কাছে, যেখানে গেলে আপনি জালেমের জুলুম থেকে বাঁচতে পারেন, বিচার চাইতে পারেন। এটা যদি জায়েজই না থাকে তাহলে তো মানুষ মজলুমি হয়ে থাকবে, জুলুমের শিকার হয়ে থাকবে। দুই নম্বর, খারাপ কাজ বন্ধ করার জন্য সেই খারাপ কাজের আলোচনা বৈধ, যেটা বন্ধ করতে হবে এই জন্য আলোচনা করে ছড়াই দিয়ে মানুষজন একত্রিত করে তারপরে আপনার সেটাকে বন্ধ করতে হবে। তিন নম্বর, শরিয়াতের বিধান জানতে মুফতি সাহেবের কাছে দোষ বর্ণনা করা বৈধ, যাতে করে মুফতি সাহেব পরিপূর্ণ শোনার পরে হালাল হারাম, জায়েজ না জায়েজ, কতটুকু জায়েজ, এটার বিবরণ বিস্তারিত দিতে পারেন। চার নম্বর, শরিয়াত বিরোধী কাজ থেকে সাধারণ মানুষকে সতর্ক করার জন্য মানুষের দোষচর্চা বা গীবাত করা বৈধ। পাঁচ নম্বর, সাধারণ মানুষকে ধোকার থেকে বাঁচানোর জন্য গীবাত করা বৈধ। ছয় নম্বর, পরিচয় দিতে গিয়ে গীবাত করা বৈধ। যেমন আমি জিজ্ঞেস করলাম যে আপনি কার কাছে এসেছেন, বললেন যে আমি ইউসুফের কাছে এসেছি, তখন জিজ্ঞেস করবে যে কোন ইউসুফের কাছে এসেছেন, তখন সে পরিচয় দেওয়ার জন্য বলতে পারে যেই লোকটার একটা চোখ কানা সেই ইউসুফের কাছে এসেছি। ও আচ্ছা আচ্ছা, তখন তিনি চিনতে পারলেন এবং বললেন এই যে তাকে বলা হলো একটা চোখ কানা, তার এটা এতটুকু বৈধ। এরকমভাবে আরও অনেক জিনিস আছে যা এর ভিতরে চলে আসছে। তা হলো যদি কোনো বিবাহের ব্যাপারে কারো কাছে জিজ্ঞেস করা হয় যে এই বাড়িতে আমি মেয়ে বিবাহ দেব অথবা ছেলে বিবাহ দেব, এদের ছেলে সম্পর্কে বা মেয়ে সম্পর্কে আপনি কিছু বলেন, তাহলে বাস্তব অবস্থা জানা থাকলে তা সেটা বলতে পারে, এটাই আমানতদারি। অথবা এরকম যদি হয় যে একজন আরেকজনের পাশে ঘর বাঁধবে, প্রতিবেশী হবে, তখন সে প্রতিবেশী সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, আমি এখানে জমি কিনতে চাই, ঘর বাঁধতে চাই, আমার পাশের এই লোকটা কেমন, তো তার সম্পর্কে জানায় দেওয়াটাই এটাই আমানতদারি। এখানে আমি একটা ফর্মুলা বলতে পারি, গীবত এই ছয়টা জিনিস বা সাতটা আটটা আমরা যে আলোচনা করলাম এগুলো হয়তো মনে রাখতে পারবে না, কিন্তু একটা ফর্মুলা বলে দিতে পারি যার দ্বারায় সে সাথে সাথে বলে দিতে পারবে যে এটা জায়েজ কিনা জায়েজ। ফর্মুলাটা হলো, আসলে গীবত করার জন্য তিন ধরনের মানুষ লাগে, যে গীবত করবেন, যে দোষ চর্চা করবেন, দোষটা যে বলতেছেন সে। দ্বিতীয় নম্বর হলো যার দোষ বলা হচ্ছে, গীবতকৃত ব্যক্তি। তৃতীয় নম্বর হলো শ্রোতা, যে শুনছে অথবা যার কাছে গীবত করা হচ্ছে। এখানে তিন ধরনের মানুষ হইল। তিন ধরনের মানুষের যে কোনো একজন মানুষের যদি উপকার নিহিত থাকে তাহলে ওই গীবত বৈধ। আর যদি তিন ধরনের মানুষের কোনো মানুষের উপকার নেই, মুখরোচক আলোচনা শুধু খালি খালি, তাহলে সেই গীবত বৈধ না। যেমন আমরা আলোচনা করেছি এখানে যে কোনো এক ব্যক্তি তার জুলুমের শিকার, সে জুলুমের থেকে বাঁচার জন্য হাকিমের কাছে যে সে নালিশ দিচ্ছে, তাইলে এর ভিতরে হাকিমের কাছে নালিশ দেওয়ার কারণে তার নিজের ফায়দা আছে এখানে। অথবা আমি কোনো এক ব্যক্তির সম্পর্কে তার বাপের কাছে যে বললাম আপনার ছেলে এরকম করছে, তাইলে এখানে ছেলেরও উপকার, ছেলের বাপেরও উপকার। অতএব তিন ধরনের মানুষের কোনো এক ধরনের মানুষের যদি উপকার নিহিত থাকে তাহলে সেই গীবত বা সেই দোষ চর্চা করা বৈধ। এছাড়া যে দোষ চর্চা করা হবে সেই দোষ চর্চা করা বৈধ নয়।
1: শুক্রিয়া, আপনি অত্যন্ত চমৎকারভাবে আমাদের শ্রোতাদের পাঠানোর প্রশ্নের বিস্তারিত উত্তর দিয়েছেন। আমরা যাচ্ছি মুফতি আজিজুল ইসলাম আপনার কাছে। আমাদের শ্রোতাবন উম্মে আইমান শিরোমণি খুলনা থেকে তিনি জানতে চেয়েছেন, আমি অন্তঃসত্ত্বা, বর্তমানে আমার শরীর অস্বাভাবিক ভারী হয়ে যাওয়ার কারণে নামাজে মাটিতে সিজদা করতে পারি না, অনেক কষ্ট হয়, তাই কিছুদিন ধরে সিজদার জায়গায় বালিশ রেখে তার উপরে সিজদা করছি। আগে আম্মুকেও এভাবে নামাজ পড়তে দেখেছি, জানতে চাই আমার এভাবে নামাজ পড়া সঠিক হচ্ছে কিনা, যদি না হয় তাহলে এই অবস্থায় আমি কিভাবে নামাজ পড়তে পারি?
3: বোন উম্মে আইমান, মাটিতে সিজদা করতে না পারলে বিধান হলো ইশারায় সিজদা করা, আপনিও ইশারায় সিজদা করবেন, ইশারায় সিজদা আদায়ের জন্য রুকুর চেয়ে একটু বেশি ঝুঁকবেন। অবশ্যই অবস্থায় বালিশ বা নিচু কিছুর উপর সিজদা করা অনুত্তম হলেও নামাজ হয়ে যায়, তাই আপনার নামাজগুলো আদায় হয়ে গেছে।
1: আমাদের শ্রোতা মোহাম্মদ মাহবুব রামপাল বাগেরহাট থেকে তিনি জানতে চেয়েছেন, আমাদের মসজিদের ইমাম গত কয়েকদিন আগে আসরের নামাজের প্রথম রাকাতে ভুলে রুকু না করেই সিজদায় চলে যান। পিছন থেকে তাকবীর বললেও তিনি ওঠেননি, ফলে সবাই তার সাথে সিজদায় শরিক হয়ে যায়। পরে তিনি দ্বিতীয় রাকাতে দুটি রুকু করেন এবং চতুর্থ রাকাতের পর সহসিজদা করে নামাজ শেষ করেন। আমাদের ওই নামাজ কি সঠিক হয়েছে?
3: শ্রোতাবন্ধু মোহাম্মদ মাহবুব, ওই নামাজ আদায় হয়নি, কারণ প্রত্যেক রাকাতেই রুকু করা ফরজ। রুকু না করে সিজদা করলে ওই সিজদা সহি হয় না, ফলে ওই রাকাতই অনাদায়ী থেকে যায়। প্রথম রাকাতে তিনি যেহেতু সিজদার আগে রুকু করেননি, তাই প্রথম রাকাত আদায় হয়নি, তাই নামাজ হয়েছে মূলত তিন রাকাত। আর দ্বিতীয় রাকাতে একটি অতিরিক্ত রুকু করা হলেও তা দ্বারা কোনো ফায়দা হয়নি, কেননা দ্বিতীয় রাকাতের রুকু ও পরবর্তী সিজদা মিলে এক রাকাত হয়েছে। ইমাম সাহেব যদি আরও এক রাকাত পড়ে সাহসিদার মাধ্যমে নামাজ শেষ করতেন, তাহলে নামাজ আদায় হয়ে যেত। তাই ইমাম মুক্তাদি সকলকে ওই নামাজের কাজা করে নিতে হবে। ইমাম সাহেবের কর্তব্য ছিল মুসল্লিদের লোকমার সময় সিজদা থেকে দাঁড়িয়ে রুকু করা এবং পুনরায় সিজদা আদায় করা, এরপর নামাজ শেষে সাহসিদা করে নেওয়া। এমন করলেও ওই নামাজ আদায় হয়ে যেত, পুনরায় পড়ার প্রয়োজন হতো না।
1: শুকরিয়া আপনাকে। আমরা যাচ্ছি মুফতি মাসুম বিল আপনার কাছে। আমাদের শ্রোতা মোহাম্মদ হুজাইফা লবণচড়া খুলনা থেকে, তিনি জানতে চেয়েছেন বাচ্চার পেশাব শরীরে লেগে গেলে অজু করা লাগবে কিনা এবং বাচ্চাকে দুধ পান করালে অজু করার প্রয়োজন আছে কিনা।
2: ভাই হুজাইফা, বাচ্চার পেশাব শরীরে লেগে গেলে তা ধুয়ে ফেলতে হবে, অজু করার প্রয়োজন নেই এবং বাচ্চাকে দুধ পান করানোর দ্বারা অজু ভাঙে না। যেহেতু অজু ভঙ্গের কারণ যেগুলো আছে তার ভিতরে

0: আমার ভাগিনা আমার তত্ত্বাবধানে থাকে, আমার কাছে লালিত পালিত, কিন্তু এখন তার সংসার চালাতে অনেক কষ্ট হয়, আমি তাকে আমার জাকাতের টাকা দিতে পারব কিনা?
1: ভাই রকিবুল ইসলাম, আপনার জাকাতের টাকা আপনি তাকে দিতে পারবেন যদি সে জাকাত পাওয়ার হকদার হয়। অর্থাৎ যেমন গরিব হলে জাকাত দেয়া যায়, তেমন গরিব যদি সে হয় তাহলে তাকেও আপনি আপনার জাকাতের সম্পদ দিতে পারবেন।
0: আমাদের শ্রোতা মোহাম্মদ রেজওয়ান খুলনা সদর খুলনা থেকে তিনি জানতে চেয়েছেন, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেকটি মুসলমান নারী পুরুষের জন্য এলেম শিক্ষা করা ফরজ। এই হাদিসের ব্যাখ্যা কি হতে পারে, এর মর্ম কি, এবং এলেম বলতে কোন শিক্ষা করা ফরজ, বিষয়টি জানালে উপকৃত হতাম।
1: ভাই রেজওয়ান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে এলেম শিক্ষা করা ফরজ বলেছেন, এটা ওই এলেম যেই এলেম শিক্ষা করলে মানুষ দুনিয়াতে হায়াতে তৈয়বা অর্থাৎ শান্তির জীবন পায় এবং আখেরাতে জান্নাত পায়। ফরজ এলেম ওইটাকে বলে যা তার প্রতিনিয়ত প্রয়োজন হয়, যেমন পাক না পাকির এলেম, কোন জিনিসটা পাক কোন জিনিসটা না পাক, কিভাবে মানুষ পাক থাকে কিভাবে মানুষ না পাক হয়, এই সমস্ত বিষয়ে তার জানা থাকা দরকার। এবং অজু করতে হলে কিভাবে অজু করতে হয়, কি সমস্ত জিনিসের দ্বারাই অজু ভঙ্গ হয়, কিভাবে গোসল করতে হয়, কিভাবে খানা খেতে হয়, কিভাবে ঘুমোতে হয় এবং কিভাবে নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, ঈমান কিসে থাকে ঈমান কিসে নষ্ট হয়ে যায়, মাল হলে যাকাতের এলেম ও হজের এলেম ফরজ হয়, মাল না হলে এ এলেম ফরজ না, এবং যে কারবার সে করে ব্যবসা চাকুরি ক্ষেত খামার তার ওই এলেম শিক্ষা করা ফরজ। এমনিভাবে যে প্রয়োজন তার দেখা দেয় ওই এলেম শিক্ষা করা তার ফরজ। যেমন কোনো মানুষ যদি সফরে রওনা হয় তাহলে তার সফরের মাসআলা জেনে নেওয়া ফরজ, কোনো মানুষ যদি কুরবানি করতে চায় তাহলে তার কুরবানির মাসআলা জেনে নেওয়া ফরজ। এরকমভাবে তার নিত্যদিন যে সমস্ত জিনিস প্রয়োজন হয় অথবা সামনের কোনো সময় প্রয়োজন হচ্ছে তখন সেই জিনিস জানা প্রত্যেকটি মানুষের জন্য ফরজ। বাকি কিছু এলেম থাকে যেগুলো প্রত্যেকের জন্য ফরজ নয়, এটা এলাকার মধ্যে দুই একজন মুফতিয়ানি কেরাম থাকলে সব বিষয়ে জানবেন, যখন মানুষের প্রয়োজন হবে তখন তাদের কাছ থেকে প্রয়োজন মতো জেনে নেবেন। এই জন্য আমাদের প্রয়োজন হলো, আমরা যারা সাধারণ মানুষ আছি শ্রোতা বন্ধু, আমাদের প্রয়োজনের সময় যেটা দরকার সেইটা আমাদের জন্য ফরজ এলেম।
0: শুক্রিয়া। আমাদের শ্রোতা মোহাম্মদ রওশন নড়াইল খুলনা থেকে, আমরা দেখি তায়ামুমের জন্য মাটি রাখা আছে যাতে কোনো ধরনের ধুলা বালু নেই, একদম পরিষ্কার মাটি, তাহলে ওই মাটি দিয়ে তায়ামুম করলে তায়ামুম হবে কিনা?
1: ভাই ইমরান, তায়ামুম করার জন্য মাটি বা মাটি জাতীয় জিনিস প্রয়োজন, কিন্তু যে মাটি বা যে পাথরের উপর তায়ামুম করবে তাতে ধুলাবালি থাকা আবশ্যক নয়। এমনকি যদি কোনো পাথর ভালো করে ধুয়ে রাখে এবং তাকে তায়ামুমে ব্যবহার করে তাহলেও তার তায়ামুম হয়ে যাবে, কোনো ধরনের কোনো সমস্যা নেই। এবং এই পাথর অথবা মাটি যে সমস্ত জিনিসের উপরে তায়ামুম করলে আদায় হয়ে যায় তার উপরে কোনো ধরনের ধুলা থাকা প্রয়োজন নয়। এগুলো খুব ভালো করে বুঝতে হবে। অতএব এটা জানতে হবে যে তায়ামুম মাটি মাটি জাতীয় দ্রব্যের পরে হবে, এতে মাটি বুলে সেই জন্য তার উপরে ধুলো ময়লা থাকতে হবে, এটা কোনো শর্ত নয়।
0: শুক্রিয়া মুফতি মাসুম বিল্লাহ এবং মুফতি আজিজুল ইসলাম, আপনার অত্যন্ত চমৎকারভাবে আমাদের শ্রোতাদের জিজ্ঞাসিত এবং পাঠানো প্রশ্নের জবাব দিয়েছেন। প্রিয় শ্রোতা, যারা এতক্ষণ আমাদের সাথে যোগ দিয়ে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলি শুনছিলেন, বাংলাদেশ বেতার খুলনার পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের যে কোনো প্রশ্ন এবং শরীয়তের যে কোনো বিষয়ের সমাধান জানার জন্য আমাদের কাছে চিঠি লিখতে পারেন। এর পাশাপাশি অনুষ্ঠান সম্পর্কিত আপনাদের সুচিন্তিত মতামতও আমাদেরকে জানাতে পারেন। আমাদের অনুষ্ঠানের চিঠি লেখার ঠিকানা: প্রযোজক ইসলাম ও জীবন, মাসআলা মাসাইল ভিত্তিক অনুষ্ঠান, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা। আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। সকলের জীবন হোক ইসলামী আলোয় আলোকিত এবং বরকতময়, এই কামনা করে আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

এতক্ষণ মাসায়েলা মাসায়েল ভিত্তিক বিশেষ অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনলেন। উপস্থাপনা করলেন মুফতি সাঈদ হোসাইন, সম্পাদনা মোহাম্মদ সোহাগ হোসেন, তত্ত্বাবধানে মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রযোজনা ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল বাংলাদেশ বেতার খুলনা।

এতক্ষণ শুনলেন আল্লাহ পাকের শানে হামদ, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন বিকেল চারটের বাংলা খবর, ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রীনা মমতাজ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অস্থিতিশীল করতে ফ্যাসিবাদের সুবিধাভোগীরা এখন রাষ্ট্র, রাজনীতি ও প্রশাসনে সক্রিয় রয়েছে। তিনি আজ জাতীয় সংসদ ভবনের এলডি হলে ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকারের অপরিকল্পিত প্রকল্প এ বিশেষ গোষ্ঠীকে দেওয়া সুবিধার কারণেই আজ দেশজুড়ে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সংকট তৈরি হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার এই ভঙ্গুর পরিস্থিতিতে উত্তরাধিকার সূত্রে পেয়েছে, তবে এই বহুমাত্রিক সংকট থেকে জনগণকে ধাপে ধাপে বের করে আনতে ইতিমধ্যে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ ও পরিকল্পনা গ্রহণ করছে। এ সময় চিকিৎসা খাত সম্পর্কে তারেক রহমান বলেন, সকলে মিলে এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্যসেবা পাবে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হবে না। সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাদারিত্বে ব্যাঘাত সৃষ্টি না করে সেদিকে খেয়াল রাখতে হবে। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিনী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডক্টর জুবাইদা রহমান জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন। পরে তারা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল দিনব্যাপী সফরে কক্সবাজার ও চট্টগ্রাম যাচ্ছেন। তিনি সকালে কক্সবাজারের মহেশখালীতে মাতার বাড়ি, গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন প্রকল্পের কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন। পরে প্রধানমন্ত্রী দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত 100টি পরিবারকে নতুন ঘর উপহার দেবেন। এরপর তিনি ফটিকছড়ি যাবেন এবং সেখানে তিনি হেফাজত ইসলামের আমিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে তারেক রহমান হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিবেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত 30টি পরিবারকে ঘর নির্মাণের সহায়তা হিসাবে 1,00,000 টাকা করে অনুদান দেবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী চট্টগ্রাম নগরীর একটি হোটেলে চট্টগ্রাম বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। এদিকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে চট্টগ্রামবাসী ও দলীয় নেতাকর্মীদের মধ্যে এখন ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। বাজার সিন্ডিকেট ও মজুতদারি করলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আজ ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজের পাইকারি হাট ও আড়ত পরিদর্শন শেষে একথা জানান। আইনমন্ত্রী বলেন, বাজারগুলোতে সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষকদের লাভবান করতে কাজ করছে সরকার। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে ভুয়া ও অপতথ্য ছড়ানো রোধ করতে নানা পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। তিনি আজ সকালে চট্টগ্রাম কালুরহাট বেতার কেন্দ্র পরিদর্শনকালে একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে যে কোনো গুজব বন্ধে সরকার বদ্ধপরিকর। এরই অংশ হিসাবে জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মীদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সচেতন করা হবে। এছাড়া সফটওয়্যার সহ বিভিন্ন টুলসের মাধ্যমে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের সচেতন করার কাজও চলছে বলে জানান তিনি। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত কালুরহাট বেতার কেন্দ্রের স্থাপনাগুলো সংরক্ষণে সরকার পদক্ষেপ নিচ্ছে বলেও জানান ইয়াসের খান চৌধুরী। সব শেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে কথা ও ছন্দ কবিতা পাঠের অনুষ্ঠান। উপস্থাপনা রাইসা খান, পরিবেশনায় সরকারি ব্রজলাল কলেজ আবৃত্তি সংগঠন মান্না।

প্রিয় শ্রোতা, বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে আয়োজিত কথা ও ছন্দ আবৃত্তি বিষয়ক অনুষ্ঠানে সরকারি ব্রজলাল কলেজ আবৃত্তি সংগঠন 52 এর পক্ষ থেকে সকল শ্রোতাকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আমাদের আজকের পরিবেশনা ষড়ঋতুর দেশ আমার বাংলাদেশ, স্ক্রিপ্ট রচনায় এবং সার্বিক নির্দেশনায় মোহাম্মদ আবুল বাশার সজীব।

0: বাংলাদেশ একটি নাম নয়, একটি অনুভব, একটি মানচিত্র নয়, একটি ইতিহাস, একটি ভূখণ্ড নয়, একটি জীবন্ত কাব্য। বাংলাদেশ সবুজের বুকের ওপর আঁকা একটি রঙিন স্বপ্ন।
1: নদীর কলতান, ধানের সুবাস, কোকিলের ডাক, শিউলি ঝরা ভোর আর ঋতুর পালা বদলের অসীম সৌন্দর্যে ভরা আমাদের বাংলাদেশ,
0: যে কাব্যের প্রতিটি পংক্তিতে নদীর কলতান, প্রতিটি ছন্দে ধানের শীষের মৃদু দোলা,
2: প্রতিটি উপমায় কোকিলের ডাক, প্রতিটি রূপকে শিউলি ছড়া ভোর। পৃথিবীর অনেক দেশে ঋতু আসে, ঋতু যায়, কিন্তু বাংলার মতো এত বৈচিত্র্য কোথাও কি আছে?
0: এখানে গ্রীষ্ম আসে অগ্নিশিখা হাতে, বর্ষা আসে মেঘের নূপুর পরে, শরৎ আসে শুভ্র কাশ ফুলের হাসি নিয়ে, হেমন্ত আসে সোনালী ফসলের সম্ভারে নিয়ে, শীত আসে কুয়াশার চাদর জড়িয়ে,
1: আর বসন্ত, বসন্ত আসে ফুলের রঙে, প্রেমের গানে, নতুন জীবনের আহ্বানে।
0: এই তো বাংলাদেশ,
2: ষড়ঋতুর বাংলাদেশ।
1: এই দেশে ছয় ঋতুর দেশ, ছয় রঙে আঁকা প্রকৃতির অনুপম আলপনা।
0: ঋতুচক্রের প্রথম অধ্যায় গ্রীষ্ম, সূর্য তখন অগ্নি গোলক হয়ে ঝরে পড়ে আকাশ থেকে, খরতাপে কাঁপে বাতাস, ফেটে যায় মাটির বুক, শুকিয়ে যায় নদী নালা খাল বিল।
3: রৌদ্রের দহন, তপ্ত বাতাস, খররোদের কঠিন স্পর্শে প্রকৃতি হয়ে ওঠে রুক্ষ, দিগন্ত জোড়া মাঠ তৃষ্ণার্ত চোখে তাকিয়ে থাকে এক পশলা বৃষ্টির আশায়।
4: ফেটে যায় মাটির বুক, শুকিয়ে যায় খাল বিল, নদীর বুকে জেগে ওঠে চর, তৃষ্ণার্থ পথিক দূর দিগন্তে খোঁজে এক ফোঁটা ছায়া।
0: তবু গ্রীষ্মকে ভালোবাসি আমরা, কারণ গ্রীষ্ম মানেই মধুমাস, আমের ঘ্রাণ, জামের রস, কাঁঠালের মিষ্টি সুবাস।

0: রসের রঙিন গড়িমুখ, পুরনো কি বিদায় দিয়ে নতুনের দুয়ার খুলে হাজার বছরের ঐতিহ্য বুকে নিয়ে গ্রামের পথ থেকে নগরীর রাজপথে হালখাতার পাতায় মঙ্গল শোভাযাত্রার রঙে বাউলের একতারায় বাঁশিওয়ালার সুরে শিশুর হাসিতে মানুষের মিলনে
1: বৈশাখ এলো রে, এসেছে বৈশাখ।
2: গ্রামের মেলায় নাগরদোলার দোলায় বাঁশিওয়ালার সুরে উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে বাংলা, মানুষে মানুষে মিলনের আহ্বান। ঐতিহ্যের দীপ্ত উত্তরাধিকার নববর্ষের আনন্দে জেগে উঠে প্রাণ।
1: কিন্তু দেখো
3: উত্তর পশ্চিমা আকাশে কালো মেঘ জমেছে, হঠাৎ ধেয়ে আসে কাল বসে ঘিরে ঝড়।
4: তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওরে কাল বসে ঘিরে ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, আসলো এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল। সিন্ধু পারের সিংহ দ্বারে ধমক হেনে ভাঙলো আগল, মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে ধূম্র ধূপে বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, ওরে ওই হাসছে ভয়ঙ্কর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর।
5: দ্বাদশ রবির বহ্নি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়, দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়, বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহাসিন্ধু দোলে কপল তলে, বিশ্ব মায়ের আসন তারি বিপুল বাহুর পর হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওরে কাল বসে ক্ষীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর।
6: প্রলয়ের মধ্যেও বাংলা খুঁজে নেয় নবজন্ম, ধ্বংসের বুক চিরে উকি দেয় সৃষ্টির আলো, সেই আলো নিয়ে আসে বর্ষা।
7: দীর্ঘ প্রতীক্ষার পর আকাশ ভরে ওঠে সজল কাজল মেঘে, দিগন্ত জোড়া মেঘমালা ডেকে আনে বৃষ্টির রথ, ভিজে যায় পথঘাট, ভিজে যায় মাঠ,
6: ভিজে যায় কৃষকের স্বপ্ন, আষাঢ় শ্রাবণের স্নিগ্ধ বর্ষণে জেগে ওঠে প্রকৃতি।

0: বৃষ্টি থেমেছে, মেঘের দল ভেসে গেছে দূর দিগন্তে, আকাশ যেন স্নান সেরে পড়েছে নীল রঙের নতুন শাড়ি। সেই নীল শাড়ির আঁচলে ভেসে বেড়ায় তুলোর মতো সাদা মেঘ।
1: এসেছে শরৎ রূপের আনন্দ, শরৎ মানে স্বচ্ছতার উৎসব, শরৎ মানে শুভ্রতার জয়গান।
2: নদীর ধারে ধারে কাশফুল দোলে, ভোরের বাগানে শিউলি ঝরে, আর আলো বাতাসের মেলবন্ধন, প্রকৃতি হয়ে ওঠে অপার স্নিগ্ধ।
3: ঢাকের বাদ্য শোনা যায়, উৎসবের বার্তা পৌঁছে যায় ঘরে ঘরে।
1: নীল আকাশ, সাদা মেঘ, কাশফুলের দোলা, বাংলার শরৎ এক অনুপম কবিতা।
4: শরতের শুভ্রতা পেরিয়ে এসেছে হেমন্ত, ভোরের ঘাসে নামতে শুরু করেছে কুয়াশা,
3: সবুজ মাঠ ধীরে ধীরে সেজেছে সোনালি রঙে, পাকা ধানের গন্ধে ভরে উঠেছে বাতাস।
4: এসেছে নবান্নের ঋতু, কৃষকের মুখে হাসি, খামার ভর্তি ধান, ঘরে ঘরে উৎসব।
1: আজি হেমন্তের শান্তি ব্যাপ্ত চরাচরে, জনশূন্য ক্ষেত্র মাঝে দীপ্ত দীপ্ত হরে, শব্দহীন গতিহীন স্তব্ধতা উদার, রয়েছে পড়িয়া শ্রান্ত দিগন্ত প্রসার, শরণ শ্যাম ডানা মেলে।
0: ঋতুর খাঞ্চা ভরিয়া এলো ধরণীর সওগাত, নবীন ধানের অঘ্রাণে আজি অঘ্রাণ হল মাত, গিন্নি পাগল চালের ফিরনি তসতরি ভরে নবীনা গিন্নি, হাসিতে হাসিতে দিতেছে স্বামীরে খুশিতে কাঁপিছে হাত, শিরনি রাধেন বড় বিবি বাড়ি গন্ধে তেলে স্মাত, মিয়াও বিবিতে বড় ভাব আজ খামারি ধরে না ধান, বিছানা করিতে ছোট বিবি রাতে চাপা সুরে গাহে গান।
4: খামারি ধরে না ধান, উঠোন জুড়ে আনন্দ, নবান্নের গান বেজে ওঠে বাংলার ঘরে ঘরে। হেমন্ত বিদায় নেয়, প্রকৃতির গায়ে জড়িয়ে যায় কুয়াশার চাদর।
5: এসেছে শীত, হাড়ের কাঁপুনে কণ্ঠ, ভোরবেলা চারিদিকে ঝাপসা, ঘাসের ডগায় শিশির বিন্দু ঝলমল করে বেড়ায়।
0: হিমেল হাওয়ায় কেঁপে ওঠে প্রকৃতি, ঘন কুয়াশায় ঢেকে যায় ভোরের সকালটা, শীত নামে নীরব হয়ে ছুঁয়ে যায় চারিদিকটা, শিশির ভেজা ঘাসের গায়ে ঠান্ডা হাওয়া লাগে, পৌষের এই সকালে মনটা ধীরে জাগে।
3: খেজুর গাছের বুক চিরে ঝড় মিষ্টি রস, চুলোর ধোঁয়া উড়ে যায় শীতের ওই আকাশে।
4: দীর্ঘ শীতের নিস্তব্ধতা ভেঙে নতুন প্রাণের আহ্বান নিয়ে এসেছে বসন্ত, পলাশি আগুন জ্বলে, শিমুলের রং ছড়িয়ে পড়ে, কোকিলের কণ্ঠে বেজে ওঠে প্রেমের সুর।
1: বসন্ত আসে নীরব ভাঙনে, শীতের কঠিন শৃঙ্খল ভেঙে মাটির বুকে জাগায় সে রঙের বিদ্রোহ, প্রাণের ঢেউ জেগে হাওয়ার শরীরে মেখে দেয় কিশোর আলোর স্পর্শ, ডালপালার শিরায় শিরায় ছড়িয়ে দেয় নতুন স্পন্দন।
2: বাসন্তী শাড়ি পরে উৎসবে মাতে মানুষ, খোপায় গাঁদা ফুল, মনে মনে প্রেমের দোলা, তাই কবি উচ্চারণ করেন।
4: ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত, বসন্ত মানে নতুন জীবন,
0: বসন্ত মানে নতুন স্বপ্ন,
1: বসন্ত মানে নতুন সূর্যোদয়।
0: গ্রীষ্ম দিয়েছে শক্তি, বর্ষা দিয়েছে প্রাণ, শরৎ দিয়েছে নির্মলতা, হেমন্ত দিয়েছে প্রাচুর্য, শীত দিয়েছে স্নিগ্ধতা, বসন্ত দিয়েছে নবজাগরণ।
5: এই ছয় ঋতু মিলেই বাংলাদেশ।
1: আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়ে।
2: সারাদিন কেটে যাবে কুলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার সবুজ করুণ ডাঙায়, হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে,
4: হয়তো শুনিবে এক লক্ষ্মী বেজা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবাই রাঙা মেঘ সাঁতরায় অন্ধকারে আসিতেছে নীরে, দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে।
1: এই দেশ নদীর,
0: এই দেশ মাটির,
4: এই দেশ কৃষকের,
3: এই দেশ কবির,
1: এই দেশ প্রেমের,
5: এই দেশ স্বপ্নের,
2: রূপে গন্ধে বর্ণে বৈচিত্র্যে সকল দেশের সেরা আমার বাংলাদেশ।

0: নম নম বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর, বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নূপুর, গ্রীষ্মে নাচে বামা কাল বসেখী ঝড়, সহসা বর্ষাতে কাঁদিয়া ভেঙে পড়ে, শরতে হেসে চলে শেফালিকা তলে, গাহিয়া আগমনী গীতিবিধুর,
1: হরিত অঞ্চল হেমন্তে দুলাই, ফেরেসে মাঠে মাঠে শিশিরে ভেজা পায়, শীতের অলস বেলা পাতা ঝরার খেলা, ফাগুনে পড়ে সাজ ফুলবধুর, এই দেশের মাটি জল ফুলে ফলে, যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে, এই মায়ের বুকে হেসে খেলে সুখে, ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর।

প্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন কথা ও ছন্দ আবৃত্তি বিষয়ক অনুষ্ঠান। উপস্থাপনায় ছিলাম আমি রাইসা খান, এবং এতক্ষণ আবৃত্তি শিল্পী হিসেবে আমাদের সাথে ছিলেন আসমাউল হোসনা রিজভী, আমিরুল ইসলাম জিসান, নাহিয়ান ইসলাম নাইম এবং মোহিত অধিকারী সৌরভ। একই সাথে আমাদের সঙ্গীতে ছিলেন রাকিবুল হাসান রাকিব। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।

কবিতা পাঠের অনুষ্ঠান কথা ও ছন্দ এখানেই শেষ হল। উপস্থাপনা করলেন রাইসা খান, পরিবেশনায় সরকারি ব্রজলাল কলেজ আবৃত্তি সংগঠন মাহান্ন, সম্পাদনায় খন্দকার ওয়াহিদুজ্জামান, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজনমালায় এবারে আপনাদের জন্য রয়েছে ছায়াছবির গান। প্রথমেই আপনাদেরকে শোনাব সাবিনা ইয়াসমিনের কণ্ঠে অনুতপ্ত ছায়াছবি থেকে এই গানটি।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারে শোনাব সাথী তুমি কার। এই ছায়াছবি থেকে মুক্তি ও প্রতীক হাসানের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে না বলুন ছায়াছবি থেকে এই গানটি। আর এই গানটির সাথেই শেষ করছি ছায়াছবির গানের অনুষ্ঠান। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ, পরিবেশনায় শাম্মী আক্তার, গীতিকার সাবির আহমেদ চৌধুরী।

এতক্ষণ শুনলেন আল্লাহ পাকিস্তানে হামদ। আল্লাহ তালার খাস বান্দা তারা, যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তালার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। আল কুরআন। বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে আসরের নামাজের আজান ও দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। ধোকাবাজ, কৃপণ ও দান করে খোটা প্রদানকারী বেহেশতে প্রবেশ করবে না। শক্তিশালী সে ব্যক্তি নয় যে অন্যকে ধরাশায়ী করতে পারে, বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। যে ব্যক্তি নম্রতার গুণ হতে বঞ্চিত সে সমস্ত কল্যাণ হতে বঞ্চিত। যে ব্যক্তি আগে সালাম প্রদান করে সে অহংকার মুক্ত। মুমিন ব্যক্তি যখন মুমিনের সাথে সাক্ষাৎ করে তাকে সালাম প্রদান করে এবং তার সাথে মুসাফা করে, তখন উভয়ের গুনাহা এমনভাবে ঝরে পড়ে যেমন গাছ হতে পাতা ঝরে পড়ে। কারো ঘরে প্রবেশ করবার অনুমতি নেওয়ার জন্য দরজার সামনে দাঁড়িও না, হতে পারে ঘরের ভেতর দৃষ্টি পড়ে যাবে, বরং দরজার ডান অথবা বাম পাশে দাঁড়িয়ে অনুমতি নাও। যদি অনুমতি দেওয়া হয় তবে প্রবেশ করো, অন্যথায় ফিরে এসো। আল হাদিস, বাংলাদেশ, বেতার খুলনা। এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ। পরিবেশনায় আনিসুর রহমান এবং কথায় কবি কাজী নজরুল ইসলাম।

এতক্ষণ শুনলেন আল্লাহ পাকের শানে হামদ। বাংলাদেশ বেতার খুলনা, শ্রোতা বন্ধুরা আমাদের পরবর্তী অনুষ্ঠান শুনবেন ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: Assalamu alaikum, 5 p.m. This is Bangladesh Better, the news read by Tasnova Bashar. Prime Minister Tariq Rahman has said the beneficiaries of fascism remained active in the state politics, governance and administration and out to destabilize the country's power and energy sector by spreading misleading information and creating confusion. He said this while addressing a doctors' rally marking the 37th founding anniversary of the Doctors' Association of Bangladesh, DAB, at the LD Hall of the Jatiya Shangshad Bhavan today. The Prime Minister said previous governments and planned projects and decisions placed the country's power and energy sector at risk, and the present government is working to protect the country and its people from its consequences. He further said the government had inherited a fragile state, a weak economy, a divided administration, and fragile education and healthcare systems, and has been working to successfully overcome the situation. Regarding healthcare sector, Tariq Rahman said the government has decided to recruit 1 lakh new health workers across the country to raise public awareness about primary healthcare. He urged all to work united to build a medical-friendly Bangladesh where every person in the country will receive quality healthcare and will not have to go abroad for better treatment, stating that improving the quality of medical care is not possible without a service-providing mentality, the Premier said. Everyone needs to remain cautious so that the excessive political involvement does not interfere with the discharge of their professional responsibilities. Earlier, Prime Minister Tariq Rahman and his wife and vice chairman of the Zia Rahman Foundation, Dr. Zubaida Rahman, formally inaugurated the doctors' rally by hosting the national and party flags and releasing balloons and pigeons. They planted saplings of neem and urchin trees on the premises of the Jatiya Shangshad Bhavan. Prime Minister Tariq Rahman is going to Cox's Bazar and Chattogram tomorrow on a day-long visit to participate in various programs, including the rehabilitation of flood victims. He will inspect the Mathabari Deep Sea Port Coal Power Project and the activities of the Moish Kali Integrated Development Authority in Cox's Bazar in the morning. Later, the Prime Minister will attend a program organized for the rehabilitation of those affected by the recent floods in Bashkali Wasila of Chattogram in the afternoon and will present new houses to 100 flood-affected families. After that, he will go to Fotichuri. There he will pay a courtesy call on the Amir of Hifazat-e-Islam. Later, Tariq Rahman will attend a program organized on the occasion of the rehabilitation of those affected by the recent floods at the Hat Hazari Government College ground and will present a donation of 1 lakh taka each to 30 flood-affected families as assistance for the construction of houses. In the evening, the Prime Minister will attend an organizational meeting of the Chattogram BNP at a hotel in the Chattogram city. Meanwhile, great enthusiasm and excitement are now prevailing among the people of Chattogram and party leaders and activists regarding Tariq Rahman's first visit to Chattogram after assuming office as the Prime Minister. Law, Justice and Parliamentary Affairs Minister Mohammad Asaduzzaman has warned of stern action against market syndicates and hoarding and said the government is working on dismantle such syndicates. He made the remarks after inspecting the wholesale markets for jute and onions at Shoil Kupa in Chennai today. The law minister said instructions have already been issued to all the local retail and wholesale markets to dismantle the syndicates. State Minister for Information and Broadcasting Yasir Khan Chaudhary has said the government has taken various initiatives to prevent the spread of fake news or misinformation through various media, including social media. He made the remarks while visiting the Kalukat Betar Kendra in Chattogram this morning. The State Minister for Information and Broadcasting said the government is committed to stopping any rumors through the Cyber Security Act. He said the government is taking steps to further expand the Kalukat Betar Kendra and preserve its traditional structures. Thailand's Prime Minister has vowed to introduce tougher gun control laws following a shooting in a school near Bangkok that left 8 people dead and several others injured. Prime Minister Anuttin Charnivarakul said the government plans to restrict the carrying of firearms in public. Under the proposed new rules, only government officials on duty would be allowed to carry guns. 3 people, including a child, were killed and 3 others injured in a Russian ballistic missile strike in northeastern district near the Ukrainian capital Kyiv. Several houses and vehicles were damaged by missiles. In addition, fires broke out across parts of the city. Meanwhile, Kyiv authorities have issued a warning of airstrike and ordered residents to take shelter in safe places. Finally, weather and forecast by Elite Wanderer says there are chances of rain or thundershowers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Jashur, Kushtia, Pabna, Kumila, Chattogram, and Mymensingh. Reports in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: Assalamu alaikum, Bangladesh Betar. বাণিজ্যিক সংবাদ পড়ছে সালমা সুলতানা। বাজার সিন্ডিকেট ও মজুদারি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আজ ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজের পাইকারি হাট ও আড়ত পরিদর্শন শেষে একথা জানান। আইনমন্ত্রী বলেন, বাজারগুলোতে সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষকদের লাভবান করতে কাজ করছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, নাটোরের ঐতিহ্যকে সারা বিশ্বে তুলে ধরার লক্ষ্যে সরকারের পর্যটন বিভাগ কাজ শুরু করবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আজ নাটোরের রানী ভবানী রাজবাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। তিনি বলেন, নাটোরের পাশাপাশি দেশের সম্ভাবনাময় প্রতিটি স্থানের পর্যটনকে জনপ্রিয় করতে কাজ শুরু করেছে সরকার। এই লক্ষ্যে দেশের 1498টি পর্যটন স্পটকে চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল গত অর্থ বছরে রেকর্ড পরিমাণ 19,197 জন বাংলাদেশি কর্মী বিদেশে পাঠিয়েছে। এটি প্রতিষ্ঠানটির ইতিহাসে এক বছরের সর্বোচ্চ কর্মী প্রেরণ এবং আগের অর্থ বছরের তুলনায় 3,131 জন বেশি। বৈসেলের সংশ্লিষ্ট কর্মকর্তারা রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে জানান, পূর্ববর্তী 2024-25 অর্থ বছরে প্রতিষ্ঠানটির মাধ্যমে 16,066 জন কর্মী বিদেশে কর্মসংস্থান লাভ করেন। এক বছরের ব্যবধানে এ সংখ্যা বেড়ে 19,197 জনে পৌঁছেছে। বৈসেলের তথ্য অনুযায়ী 1984 সালে প্রতিষ্ঠার পর থেকে চলতি বছরের 30 জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির মাধ্যমে বিশ্বের প্রায় 36টি দেশে মোট 1,95,438 জন বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এখন ভ্যাটসহ সর্বোচ্চ ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 4,376 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 2,34,038 টাকা। এছাড়া 21 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 4,199 টাকা বাড়িয়ে 2,23,541 টাকা, 18 ক্যারেটের এক ভরিতে 3,557 টাকা বাড়িয়ে 1,91,931 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 2,974 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 1,56,822 টাকা। আজ সকাল থেকে এই দাম কার্যকর হয়েছে। সাপ্তাহিক পুঁজিবাজার। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে গত সপ্তাহে সূচকের পতন হলেও বেড়েছে বাজার মূলধন ও লেনদেনের পরিমাণ। সপ্তাহ জুড়ে ডিএসইতে 389টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 188টির, কমেছে 179টির এবং অপরিবর্তিত ছিল 22টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসএক্স সপ্তাহ জুড়ে কমেছে 34 পয়েন্ট। সপ্তাহ শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে 7,07,914 কোটি টাকা। জাগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল 7,05,133 কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে 2,781 কোটি টাকা। ঢাকার মুদ্রা বাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.95 টাকা, ক্রয় 122.95 টাকা। ইউরো বিক্রয় 144.60 টাকা, ক্রয় 141.99 টাকা। পাউন্ড স্টার্লিং বিক্রয় 168.51 টাকা, ক্রয় 165.50 টাকা। দিরহাম বিক্রয় 33.91 টাকা, ক্রয় 33.30 টাকা। এবং থাইবাত বিক্রয় 3.78 টাকা, ক্রয় 3.70 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান অনু পরমাণু। অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ফারহানা পারভিন হক। প্রিয় শ্রোতা বন্ধুরা, মানুষের জ্ঞান চর্চার ইতিহাসে প্রতিটি নতুন আবিষ্কার এক একটি নতুন দিগন্তের সূচনা করেছে। একসময় তথ্য সংরক্ষিত থাকত কাগজের পাতায়, আর আজ সেই তথ্য মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাচ্ছে। প্রযুক্তি আমাদের জীবনকে যেমন সহজ করেছে, তেমনি তৈরি করেছে নতুন কিছু চ্যালেঞ্জও। তাই আধুনিক বিশ্বে প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি প্রযুক্তিকে নিরাপদ রাখার জ্ঞানও সমান গুরুত্বপূর্ণ। আজ আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে আমাদের ব্যক্তিগত ছবি, গুরুত্বপূর্ণ নথি, ব্যাংকিং তথ্য, এমনকি দৈনন্দিন যোগাযোগও ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হচ্ছে। এই বিশাল ডিজিটাল জগৎকে নিরাপদ রাখতে সাইবার নিরাপত্তা আজ শুধু প্রযুক্তিবিদদের বিষয় নয়, বরং প্রতিটি সচেতন নাগরিকের প্রয়োজনীয় জ্ঞান। বিজ্ঞান ও প্রযুক্তির নানা তথ্য, নতুন ভাবনা, সমকালীন গবেষণা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে সাজানো আমাদের নিয়মিত আয়োজন অনু ও পরমাণুতে আপনাদের আন্তরিক স্বাগত জানাচ্ছি। আমি ফারহানা ত্রিনা। আজকের পর্বে থাকছে সাইবার নিরাপত্তা বিষয়ক একটি তথ্য সমৃদ্ধ কথিকা, আপনাদের জন্য একটি ছোট্ট বিজ্ঞান কুইজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বের সাম্প্রতিক কিছু সংবাদ। অনুষ্ঠানের শুরুতেই একটি প্রশ্ন রেখে দিচ্ছি, বলুন তো ইন্টারনেটে নিরাপদ তথ্য আদান প্রদানের জন্য ব্যবহৃত HTTPS এর এস অক্ষরটি দ্বারা কি বোঝায়? উত্তরটি জানিয়ে দেব অনুষ্ঠানের শেষে। চলুন এবার শুরু করা যাক আজকের এই আয়োজন। শ্রোতা বন্ধুরা, প্রযুক্তির সুবিধা যত বাড়ছে ততই বাড়ছে তথ্য সুরক্ষার গুরুত্ব। একটি অসতর্ক ক্লিক, দুর্বল পাসওয়ার্ড কিংবা অপরিচিত কোনো লিঙ্কে প্রবেশ অনেক সময় ব্যক্তিগত তথ্যকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে। তাই ডিজিটাল নিরাপত্তা এখন কেবল প্রযুক্তিগত বিষয় নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। সাইবার নিরাপত্তা সচেতনতা সম্পর্কে আমাদের পরিচয় তথ্য এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, দ্বিস্তর নিরাপত্তা ব্যবস্থা চালু রাখা এবং সন্দেহজনক বার্তা এড়িয়ে চলার মতো ছোট ছোট অভ্যাসও বড় ধরনের সাইবার ঝুঁকি থেকে আমাদের সুরক্ষা দিতে পারে। এ বিষয়ে এবার শুনব একটি তথ্যবহুল কথিকা। সাইবার নিরাপত্তা বিষয়ক কথিকাটি গবেষণা ও গ্রন্থনা করেছেন মোসাম্মদ মমিতা ইয়াসমিন, সহকারী অধ্যাপক রসায়ন বিভাগ, ইডেন মহিলা কলেজ। পাঠ করবেন কে এম মনির হোসাইন। চলুন শুনে নেওয়া যাক কথিকাটি।
3: বর্তমান পৃথিবী হচ্ছে প্রযুক্তি নির্ভর যুগ। প্রযুক্তির সঙ্গে দৈনন্দিন জীবন ওতপ্রোতভাবে জড়িত। একদিকে তৈরি হয়েছে গভীর নির্ভরতা, অপরদিকে বাড়ছে তথ্য নিরাপত্তার ঝুঁকি। আধুনিক বিশ্বে প্রযুক্তি ব্যবহারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সাইবার ক্রাইম মোকাবেলা করা। সাইবার ক্রাইমকে মোকাবেলা করার জন্য প্রয়োজন সাইবার নিরাপত্তা। সাইবার নিরাপত্তা হল কম্পিউটার সিস্টেম নেটওয়ার্ক, প্রোগ্রাম ও গুরুত্বপূর্ণ ডেটাকে বিভিন্ন রকম ডিজিটাল আক্রমণ বা অবৈধ প্রবেশ থেকে রক্ষা করার একটি সুরক্ষা ব্যবস্থা। এটি মূলত গোপনীয়তা বজায় রাখছে, নির্দিষ্ট তথ্য শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিদের কাছে রাখে। ডেটা বা সিস্টেমের কোনো অননুমোদিত পরিবর্তন না ঘটে তা নিশ্চিত করে। ব্যবহারকারীরা যেন প্রয়োজন অনুযায়ী তথ্য পায় তার ব্যবস্থা করে। সুরক্ষার সাধারণ উপায় হিসেবে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা উচিত, নিয়মিত সফটওয়্যার চালু রাখতে হবে, অজানা লিঙ্ক বা সন্দেহজনক ইমেল অ্যাটাচমেন্ট এড়িয়ে চলতে হবে। সাইবার নিরাপত্তা বিভিন্ন রকম ডিভাইস এবং সার্ভিসের সুরক্ষার জন্য ব্যবহৃত প্রসেস এবং টেকনোলজি। সাইবার সিকিউরিটি বিভিন্ন ধরনের হয়ে থাকে। নেটওয়ার্ক সিকিউরিটি হল সুবিধাবাদী ম্যালওয়্যার ও হ্যাকারের কাছ থেকে কম্পিউটার নেটওয়ার্ককে রক্ষা করে। অ্যাপ্লিকেশন সিকিউরিটি হল সফটওয়্যার এবং ডিভাইসগুলোকে মুক্ত রাখার সিকিউরিটি সিস্টেম। ইন্টারনেট সিকিউরিটি ব্রাউজারগুলোর মাধ্যমে প্রেরিত তথ্যের সুরক্ষা প্রদান করে। ইনফরমেশন সিকিউরিটিতে স্টোরেজ এবং ট্রানজিট উভয় ডেটার অখণ্ডতা এবং গোপনীয়তা বজায় থাকে। অপারেশনাল সিকিউরিটি হল ডেটা পরিচালনা এবং সুরক্ষার জন্য ব্যবস্থা। ক্লাউড সিকিউরিটি সরাসরি ইন্টারনেট সংযোগের মাধ্যমে ব্যবহারকারীর অ্যাপ্লিকেশন ডেটা এবং তাদের পরিচয় ক্লাউডে ট্রান্সফার করে থাকে। এন্ড পয়েন্টে সিকিউরিটির মাধ্যমে সেলফোন, ট্যাবলেট, ল্যাপটপ, ডেস্কটপ ইত্যাদি সুরক্ষিত থাকে। ডেটা সিকিউরিটি হল ডিজিটাল তথ্যকে পুরো জীবনের সব অননুমোদিত প্রবেশ, দুর্নীতি বা চুরি থেকে রক্ষা করে এবং তার ব্যবহারের উপর নজর রাখে। বিভিন্ন ধরনের সাইবার হুমকির মাধ্যমে সাইবার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, যেমন কোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্য চুরিকে এক্সন কনফিডেন্সিয়ালি আক্রমণকারী তথ্য সংগ্রহ করে ডার্ক ওয়েবে বিক্রি করে। কোনো কোড বা সার্ভারে সমস্যা থাকলে হ্যাকারদের জন্য চুরি করার রাস্তা সহজ হয়ে যায়, একে ভালনারেবিলিটি বলে। এছাড়া ফিশিং এবং ব্যাকডোর হল দুই ধরনের সাইবার হুমকি, যার মাধ্যমে হ্যাকাররা ব্যবহারকারীর ইমেল, পাসওয়ার্ড ও ফ্রি সফটওয়্যারের মাধ্যমে সমস্ত তথ্য পেয়ে যায়। সাইবার সিকিউরিটির অভাবে বিভিন্ন ধরনের সাইবার ক্রাইম হতে পারে। কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীর ইন্টারনেটের অপব্যবহারের ফলে প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হতে পারে। সাইবার নিরাপত্তার জন্য তৈরি হয়েছে নতুন আইন। এই আইনে রয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা ও সাইবার অপরাধ প্রতিকার, প্রতিরোধ, দমন, শনাক্তকরণ, তদন্ত ও বিচারের প্রয়োজনীয় ব্যবস্থা করা। বাংলাদেশ সংবিধানের ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এর কিছু ধারায় উল্লেখ আছে, কোনো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ সংস্থার অতি গোপনীয় উপাত্ত যদি কম্পিউটার, ডিজিটাল ডিভাইস, ডিজিটাল নেটওয়ার্ক বা অন্য কোনো ইলেকট্রনিক মাধ্যম প্রেরণ বা সংরক্ষণ করা হয়, তাহলে তা গুপ্তচর বৃত্তি বলে গণ্য হবে। এজন্য 5 বছরের কারাদণ্ড বা 10,00,000 টাকা জরিমানা হতে পারে। ডিজিটাল তথ্য ব্যবহার করে প্রতারণা করলে অনধিক 5 বছরের কারাদণ্ড বা 5,00,000 টাকা জরিমানা হতে পারে। ছবি বিকৃতি বা অসৎ উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে কারো ব্যক্তিগত ছবি তোলা, প্রকাশ, বিকৃতি বা ধারণ করার মতো অপরাধ করলে 5 বছরের কারাদণ্ড হতে পারে। জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে সার্কভুক্ত দেশের মধ্যে বাংলাদেশ প্রথম। 160 দেশের সাইবার নিরাপত্তা ও ডিজিটাল উন্নয়ন পরিস্থিতি বিবেচনার সূচকে বাংলাদেশ 38তম স্থানে উঠে এসেছে। একবিংশ শতাব্দীতে সবচেয়ে লাভজনক বস্তুতে পরিণত হয়েছে ইন্টারনেট। অনেকেই প্রযুক্তি ব্যবহার করতে গিয়ে নিজেই প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। ব্যক্তিগত সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। বিশ্বস্ত ওয়েবসাইট ব্যবহার করতে হবে, অজানা কোনো লিঙ্ক থেকে ইমেল ওপেন করা বা পাসওয়ার্ড দেওয়া যাবে না, ডিভাইস সর্বদা আপডেট রাখতে হবে, ওয়েব ব্রাউজারে কখনো পাসওয়ার্ড সংরক্ষণ করা ঠিক নয়, সর্বদা হালনাগাদ অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে। দিন দিন প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে সাইবার সিকিউরিটি নিয়ে সচেতনতা বাড়াতে হবে। সরকারি ও বেসরকারি নানা কর্মসূচি বাস্তবায়ন ও সবার সাবধানতা এবং সচেতনতাই নিরাপদ সাইবার পরিবেশ নিশ্চিত করতে পারে।
2: আপনারা শুনছিলেন সাইবার নিরাপত্তা বিষয়ক কথিকা। প্রযুক্তির এই যুগে তথ্যই এক ধরনের সম্পদ, তাই নিজের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করাও এক ধরনের দায়িত্ব। সচেতনতার মাধ্যমেই আমরা একটি নিরাপদ ডিজিটাল সমাজ গড়ে তুলতে পারি। এবার আবার মনে করিয়ে দিই আজকের প্রশ্নটি, ইন্টারনেটে নিরাপদ তথ্য আদান প্রদানের জন্য ব্যবহৃত HTTPS এর S অক্ষরটি কি বোঝায়? ভাবুন তো, উত্তরটি কি আপনার জানা আছে? অনুষ্ঠানের শেষেই জানিয়ে দেব সঠিক উত্তর। শ্রোতা বন্ধুরা, গবেষণার জগৎ প্রতিদিনই আমাদের সামনে নিয়ে আসছে নতুন নতুন সম্ভাবনা। কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ অনুসন্ধান, চিকিৎসা প্রযুক্তি, পরিবেশ সংরক্ষণ কিংবা যোগাযোগ ব্যবস্থা, প্রতিটি ক্ষেত্রেই বিজ্ঞান এগিয়ে চলছে বিস্ময়কর গতিতে। এই পরিবর্তন শুধু প্রযুক্তির নয়, এটি মানুষের জীবনমান উন্নয়নেরও এক অবিরাম প্রচেষ্টা। তাই বিশ্বের নানা প্রান্তে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক অগ্রগতির সঙ্গে পরিচিত থাকাও আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে। এবারে থাকছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক খবরাখবর। সংকলন, সম্পাদনা ও পাঠে আছেন আতিকুর রহমান আতিক। চলুন জেনে নেওয়া যাক সাম্প্রতিক বিজ্ঞান সংবাদ।
4: কৃত্রিম বুদ্ধিমত্তার মতো দ্রুত বিকাশমান প্রযুক্তিতে আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোঅপারেশন অর্গানাইজেশন WAICOতে পর্যবেক্ষক হিসেবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। চীনের সাংহাই ভিত্তিক এই সংস্থাটি বৈশ্বিক এআই সহযোগিতা বৃদ্ধি, ডিজিটাল বৈষম্য কমানো এবং নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক এআই ব্যবহারে কাজ করছে। পাশাপাশি চীন আগামী পাঁচ বছরে উন্নয়নশীল দেশগুলোর জন্য 5,000 কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণের সুযোগ তৈরির ঘোষণা দিয়েছে। ভ্রমণে হোটেলের ফ্রি ওয়াইফাই ব্যবহার করছেন, তাহলে একটি ভুল ক্লিকেই হারাতে পারেন ব্যক্তিগত তথ্য, এমনকি হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে আপনার স্মার্টফোন বা ল্যাপটপ। নতুন ধরনের ক্যাপটিভ ক্রাঞ্চ সাইবার হামলার বিষয়ে বিশ্বজুড়ে ব্যবহারকারীদের সতর্ক করেছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির থ্রেট ইন্টেলিজেন্স বিভাগের তথ্য অনুযায়ী, হ্যাকাররা হোটেল ও হসপিটালিটি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়াইফাই নেটওয়ার্কে অনুপ্রবেশ করে ভুয়া সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম আপডেটের পপ আপ দেখাচ্ছে। আপডেটের নামে সেই ফাইলে ক্লিক করলে ডিভাইসে ইনস্টল হচ্ছে ক্ষতিকর সফটওয়্যার। এরপর ব্যবহারকারীর স্ক্রিনশট সংগ্রহ, কিবোর্ডে টাইপ করা তথ্য নজরদারি, পাসওয়ার্ড ও আর্থিক তথ্য চুরি, এমনকি দূর থেকেই ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারছে হ্যাকাররা। তাই হোটেলের ওয়াইফাই ব্যবহারের সময় অপ্রত্যাশিত কোনো পপ আপ ক্লিক না করার পরামর্শ দিয়েছে মাইক্রোসফট। পাশাপাশি সাইবার ঝুঁকি এড়াতে সম্ভব হলে পাবলিক ওয়াইফাই এর পরিবর্তে নিজের মোবাইল হটস্পট বা নিরাপদ ইন্টারনেট সংযোগ ব্যবহারের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি মার্কিন মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের একটি পরিত্যক্ত রকেটের অংশ চাঁদের বুকে আছড়ে পড়েছে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। এতে চাঁদের বিখ্যাত আইনস্টাইন ক্রেটারের কাছাকাছি একটি নতুন গর্ত বা ক্রেটার তৈরি করেছে বলে ধারণা করা হচ্ছে। গবেষকদের মতে এটি শুধু একটি মহাকাশ দুর্ঘটনা নয়, বরং চাঁদের ভূপ্রকৃতি ও অভ্যন্তরীণ গঠন সম্পর্কে নতুন তথ্য জানার একটি বিরল সুযোগ। রকেটের আঘাতে চাঁদের পৃষ্ঠে কি ধরনের পরিবর্তন হয়েছে, কতদূর পর্যন্ত ধুলাবালি ছড়িয়ে পড়েছে এবং অভ্যন্তরে কি ধরনের কম্পন সৃষ্টি হয়েছে, এইসব তথ্য বিশ্লেষণ করে ভবিষ্যতের চন্দ্র অভিযান আরও নিরাপদ ও কার্যকর করার পাশাপাশি চাঁদে মানব বসতি স্থাপনের পরিকল্পনাতেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। মহাবিশ্বে এতদিন লুকিয়ে থাকা চারটি নতুন শ্বেতবামন বা হোয়াইট ডোয়ার্ফ নক্ষত্র শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। সঙ্গী লাল বামন বা রেড ডোয়ার্ফ নক্ষত্রের তীব্র আলোর কারণে এতদিন এগুলো টেলিস্কোপেও ধরা পড়েনি। হাবল স্পেস টেলিস্কোপের অতিবেগুনি রশ্মি পর্যবেক্ষণের মাধ্যমে প্রথমবারের মতো নক্ষত্রগুলো শনাক্ত করা সম্ভব হয়েছে। অক্সফোর্ড একাডেমির প্রকাশিত গবেষণা তথ্য অনুযায়ী, তুলনামূলক কম তাপমাত্রার কারণে প্রচলিত পর্যবেক্ষণ পদ্ধতিতে এগুলো শনাক্ত করা কঠিন ছিল। নতুন আবিষ্কারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ G-203-47 নক্ষত্র, যা পৃথিবী থেকে মাত্র 7.6% দূরে অবস্থিত এবং আমাদের সৌরজগতের সবচেয়ে কাছের শ্বেতবামন নক্ষত্রগুলোর একটি হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিজ্ঞানীদের ধারণা, আশপাশের লাল বামন নক্ষত্রগুলোতে আরও অনুসন্ধান চালালে এই ধরনের আরও কয়েকটি লুকিয়ে থাকা শ্বেতবামন নক্ষত্রের সন্ধান মিলতে পারে।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আয়োজনে আমরা জানালাম সাইবার নিরাপত্তার গুরুত্ব এবং প্রযুক্তি ব্যবহারে সচেতন থাকার প্রয়োজনীয়তা। বর্তমান পৃথিবীতে প্রযুক্তি যত উন্নত হচ্ছে, নিরাপদ ব্যবহারের অভ্যাসও তত বেশি জরুরি হয়ে উঠছে। আজকের সমাপনীতে একটি চমৎকার বৈজ্ঞানিক তথ্য শেয়ার করি। আপনি কি জানেন, পৃথিবীতে প্রতিদিন প্রায় 30 কোটিরও বেশি সাইবার আক্রমণের চেষ্টা শনাক্ত করা হয়। এর বেশিরভাগই স্বয়ংক্রিয় কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে পরিচালিত হয়। তাই নিয়মিত সফটওয়্যার হালনাগাদ রাখা, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা এবং অপরিচিত লিঙ্কে ক্লিক না করাই ডিজিটাল নিরাপত্তার প্রথম ধাপ। আর অনুষ্ঠানের শুরুতে যে প্রশ্নটি রেখেছিলাম তার উত্তর হল HTTPS। এর এস অক্ষরটি অর্থ হল সোর্স, অর্থাৎ এটি এমন একটি নিরাপদ সংযোগ ব্যবস্থা যা ব্যবহারকারীর তথ্যকে এনক্রিপ্ট করে নিরাপদভাবে আদান প্রদান করতে সাহায্য করে। এই ছিল আজকের অণু ও পরমাণু। অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি ফারহানা ত্রিনা, তত্ত্বাবধানে ছিলেন ইয়াসমিন আক্তার, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম এবং প্রযোজনায় ছিলেন ইশরাত শারমিন। সকলকে আন্তরিক ধন্যবাদ। আবারও কথা হবে নতুন কোন পর্বে, নতুন কোন বৈজ্ঞানিক আবিষ্কার, নতুন প্রযুক্তি আর নতুন জ্ঞানের আলো নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সচেতন থাকুন, প্রযুক্তিকে ব্যবহার করুন দায়িত্বশীলভাবে এবং গড়ে তুলুন একটি নিরাপদ বিজ্ঞান মনস্ক সমাজ।

0: অনু পরমাণু, গ্রন্থনা ও উপস্থাপনায় ফারহানা পারভীন হক, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, প্রযোজনায় ইশরাত শারমিন।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম আসসালাম।
1: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে। তাইলে একটা জরুরি কথা বলি।
3: বলেন।
1: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
3: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
1: শোনেন, সরকার 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
2: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
1: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
3: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
1: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
3: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
1: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
3: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা। টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
3: জি অবশ্যই।
2: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইল, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
1: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
2: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
3: আচ্ছা,
2: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
3: তারপর?
2: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
1: তারপর কি হইল?
2: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
1: কিন্তু আবার কি,
2: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
1: আল্লাহ সবাইরে হেফাজত করুন।
4: আমিন।
1: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন, মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন। একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশুও যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
5: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, দ্বিতীয় পালার আয়োজন শেষে আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি তৃতীয় পালায়। এই পালায় যারা আছে আপনাদের সাথে, উপস্থাপনায় আন্না ইসলাম এবং আমি মোহাম্মদ আলমগীর হোসেন, প্রকৌশল দায়িত্বে আছেন মেজবা চৌধুরী ও তাহিদা আফরোজ, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহফুজা আক্তার সুমি।
6: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমাদের এখনকার নিবেদন, ভক্তিমূলক গান, গীতিকার, সুরকার ও শিল্পী শেখ জমির উদ্দিন।

আপনারা শুনছেন ভক্তিমূলক গান। এবারের গানের শিল্পী আঞ্জু মানারা বেগম, কথাগুলো সাজিয়েছেন নুরুল ইসলাম মানিক, সুর করেছেন নিজামুল হক চৌধুরী।

0: দুখানি ভক্তিমূলক গান শুনলেন।
1: বাংলাদেশ ভিতর ঢাকা, এখন শুনবেন
2: নারীর জন্য গাড়ি। উন্নত, সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে। যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন দেশের গান সমবেত কণ্ঠে। গানের কথাগুলো লিখেছেন আশরাফ বাবু, সুরারোপ করেছেন শেখ মিলন।

0: এতক্ষণ দেশের গান শুনলেন
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: হাসান,
3: হ্যাঁ,
2: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উৎরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
2: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
2: আচ্ছা,
4: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
2: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
2: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
4: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
3: জি আপা, শুনেছি, আমরা তো সে বিষয়ে কথা বলছিলাম।
2: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
4: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
3: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
4: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
2: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
4: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
3: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
4: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
4: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
3: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
4: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
2: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
4: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
3: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
4: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
5: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।

গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরে সৌন্দর্য বাড়ায়। তাই বেশি বেশি করে গাছ লাগান।

0: পরপর দুখানি লালন গীতি শুনলেন, শিল্পী ছিলেন বিপুল ভট্টাচার্য।
1: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে আমাদের জীবন রক্ষা করে। আসুন আমরা

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি উর্মি আহসান। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্যেক মানুষের জন্য স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং উন্নত চিকিৎসার আশায় বিদেশমুখিতা হ্রাসে বাংলাদেশকে একটি চিকিৎসা বান্ধব দেশ হিসেবে গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ জাতীয় সংসদ ভবনের এলডি হলে ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে একথা বলেন। সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসকদের রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাদারিত্বে ব্যাঘাত সৃষ্টি না করে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ভবিষ্যতে চিকিৎসকরা কোনো ঔষধ দেবেন না, বরং তারা রোগীদের শরীরচর্চা, সুষম খাদ্য এবং রোগ প্রতিরোধের কারণ ও উপায় সম্পর্কে সচেতন করবেন। মার্কিন উদ্ভাবক ও ব্যবসায়ী টমাস আলভা এডিসনের এই উক্তির উদাহরণ দিয়ে তারেক রহমান বলেন, তার এই নীতির সঙ্গে বর্তমান সরকারের স্বাস্থ্যনীতির মিল আছে। তারেক রহমান বলেন, কোনো বিশেষ প্রতিষ্ঠানকে সুবিধা দিতে পূর্বের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট তৈরি হয়েছে। বর্তমান সরকার দেশ ও দেশের মানুষকে এই সংকট থেকে রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন। প্রধানমন্ত্রী পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ অভ্যুত্থানের দুই যোদ্ধা সহ তিন ব্যক্তির আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহে একটি সিএনজি চালিত অটোরিকশা, দুটি ব্যাটারি চালিত রিকশা ও দুটি প্যাডেল রিকশা উপহার দিয়েছেন। তিনি আজ তার তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপহার তুলে দেন। নড়াইলের লোহাগাড়া উপজেলার বাসিন্দা এবং মিরপুর বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখ সিএনজি অটোরিকশা পেয়েছেন। মোহাম্মদ আজিজ শেখ জুলাই গণ অভ্যুত্থানে মিরপুর ১০ এলাকায় অংশ নিয়ে গুলিবিদ্ধ হন। তার শরীরে গুলির ৩৬টি স্প্লিন্টার বিদ্ধ হয়। কুষ্টিয়ার মোহাম্মদ গফফারকে দুটি প্যাডেল চালিত রিকশা উপহার দেওয়া হয়। জুলাই গণ অভ্যুত্থানের সময় তিনি রাজধানীর মহাখালী এলাকায় আন্দোলনকারীদের নিয়মিত পানি সরবরাহ করেন এবং নিজের রিকশায় আহতদের হাসপাতালে পৌঁছে দেন। এছাড়া বগুড়ার গাবতলী উপজেলার বাসিন্দা ৬৫ বছর বয়সী আসাদুল হক বিশুকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ে শহীদ ও আহতদের ১০টি পরিবারের সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন। তিনি আজ তেজগাঁওয়ে তার কার্যালয়ে এই সকল নিয়োগপত্র প্রদান করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই আন্দোলন পর্যন্ত বিভিন্ন সময়ে মানুষের আত্মত্যাগের কথা তুলে ধরে বলেন, এসব আত্মত্যাগের মূল লক্ষ্য ও উদ্দেশ্য ছিল একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলা, যেখানে দেশের মানুষ আরও ভালোভাবে বসবাস করতে পারবে। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, প্রান্তিক কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে বাজার সিন্ডিকেট ও মজুতদারির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হবে। তিনি আজ ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজের পাইকারি হাট ও আড়ত পরিদর্শন শেষে একথা বলেন। মজুতদারদের সতর্ক করে আইনমন্ত্রী বলেন, বিশেষ ক্ষমতা আইনে মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে ভুয়া এবং অপতথ্য ছড়ানোর প্রবণতা রোধ করতে নানা পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। তিনি আজ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বিধায় তার স্মৃতি বিজড়িত এই বেতার কেন্দ্রের আরও সম্প্রসারণ এবং এর ঐতিহ্যবাহী স্থাপনাগুলো সংরক্ষণে পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইয়াসির খান চৌধুরী বলেন, তিনি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বাজেট বৃদ্ধির চেষ্টা করবেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সোশ্যাল মিডিয়া সম্পর্কে আরও বলেন, নিউ মিডিয়ার জন্য একটি বড় প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানের মান উন্নয়নেও ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে চট্টগ্রামের আঞ্চলিক তথ্য অফিস পরিদর্শনকালে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, সরকার ও জনগণের মধ্যে তথ্যের সেতুবন্ধন তৈরিতে তথ্য অধিদপ্তর পিআইডির ভূমিকা গুরুত্বপূর্ণ। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, পাবনা, কুমিল্লা, টাঙ্গাইল, চট্টগ্রাম এবং ময়মনসিংহ অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: বাংলায় খবর সহ এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলো হার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগা হার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এ পর্যায়ে অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্বে রয়েছি আমি, শেখ আকবর হোসেন। অধিবেশন তত্ত্বাবধানে মোহাম্মদ আমানুর রহমান, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন এবং প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান। বাংলাদেশ বেতার খুলনা, এক্ষুনি শুনবেন স্থানীয় খবর ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই সেরিশ খান। Law, Justice and Parliamentary Affairs Minister Mohammad Asaduzzaman has said, we will move forward with the aim of dismantling syndicates in all sectors so that marginal farmers can benefit. Stern action will be taken against market syndicates. He said this after inspecting the wholesale markets of jute and onions in Sholukupa of Junaidah today. The law minister said traders have formed syndicates in the markets, holding farmers hostage. Special Powers Act will be applied against market syndicates and holding. The maximum punishment for holding under the Special Powers Act 1974 is death. So those who engage in holding should think twice before doing so. He also said farmers do not get fair price despite growing crops through hard work. After bringing their products to the markets, farmers become hostage to syndicates. Law Minister Mohammad Asaduzzaman said the government is working to dismantle such syndicates. Instructions have already been issued to all the local retail and wholesale markets to dismantle the syndicates. President of Upazila BNP and General Secretary were present at that time. Administrator of Khulna City Corporation KCC Nazrul Islam Munju visited the cleanliness and mosquito control activities at Bastuhara Colony and surrounding areas of the city today as part of the ongoing city-wide cleanliness drive to prevent dengue and chikungunya infections. Chief Engineer of KCC Mushir Zaman Khan, Chief Conservancy Officer, Executive Engineers, Conservancy Officer, Ward Authorized Officers and local elite were present at that time. Later, he inaugurated the construction work of a new drain adjacent to Bastuhara KDA Link Road. Meanwhile, Joint Secretary of the Health Services Division of the Ministry of Health and Family Welfare, Dr. Muhammad Mustafizur Rahman, made a surprise visit to the Joshua General Hospital today. During the visit, he inspected different units of the hospital and inquired about the overall situation of medical services. Later, he discussed with the concerned officials about the cost of construction of the hospital's coronary care unit CCU and angiogram unit and different issues related to infrastructural development. Executive Engineer of the Public Works Department, Jahidur Rahman, Executive Engineer Maruf Hassan, Superintendent of the Hospital, Dr. Hussein Shafayat, Dr. Ahsan Kabir Bappi, Civil Surgeon, Dr. Masud Rana, and different officials of the hospital were present at that time. Besides, Head of the Special Branch of Bangladesh Police, Additional IGP Shardar Nurul Amin, visited Benapol Immigration in Joshua today. During the visit, he inquired about immigration activities, passenger services, security arrangements and different issues related to the movement of passengers. Police Super Sayyid Rafiqul Islam, Additional Police Super of DSP Muhammad Sakawat Hussain, ASP of Navarun Circle Muhammad Arif Hussain, Officer in Charge of Immigration, Officer in Charge of Benapol Port Police Station and concerned officials were present at that time. 1,500 saplings of different fruit-bearing tree were distributed among the representatives of different educational institutions of Fultala Upazila at the Upazila Parishad premises in Khulna today. Administrator of Jala Parishad S.M. Manirul Hassan Bappi distributed the saplings as chief guest. Chief Executive of Jala Parishad Officer Mominur Rahman attended the distribution program as a special guest. Presided over by the Upazila Nirbahi officer, the program was attended, among others, by the government officials, political leaders, public representatives, journalists, and people of different professions. Jala Parishad arranged it. A motivational seminar on skills and career development of the students was held at Hard Bazar Secondary School Auditorium under Kaliganj Upazila in Jhinaidah today. Upazila Nirbahi Officer Rizwana Nahid inaugurated the seminar as chief guest. The seminar motivated more than 100 students of the school on various topics including school development, career planning, digital skills, communication skills and leadership development. Presided over by the headmaster of the school, the seminar was attended, among others, by the former students of the school, government officials and local elite. Football and Pulum Gulam Sarwar Secondary School 11 defeated Choturbaria Secondary School 11 by 2-0 in the Aftabuddin Sriti Football Tournament at Abdul Goni Secondary School ground under Shalika Upazila in Magura today. Finally, weather and forecast valid till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty to squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Joshur, Kushtia, Pabna, Kumilla, Chattogram, and Moymanshingho. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that is the end of the news. Dear listeners, you're welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুরু হচ্ছে মনীষা, মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা। পরিচালনায় অধ্যাপক আব্দুল মান্নান।
3: বাংলা সাহিত্যের রবীন্দ্র প্রভাবিত যুগে অনেকাংশে স্বাতন্ত্র্যমণ্ডিত প্রকাশভঙ্গি এবং বিষয়বস্তু চয়নের কারণে কবি সত্যেন্দ্রনাথ দত্ত স্মরণীয় হয়ে আছেন এবং থাকবেনও। স্বয়ং রবীন্দ্রনাথ তার চেয়ে স্বল্প বয়সী সত্যেন্দ্রনাথ দত্তের প্রয়াণে কবিতায় লিখেছেন, সত্য যদি বেঁচে রত রবি তবে অস্তে যেত। স্নেহপ্রসূত এ মূল্যায়নে আধিক্য অংশ বাদ দিলেও রবীন্দ্রনাথের দেয়া ছন্দরাজ বিশেষণটি সত্যেন্দ্রনাথ দত্তের নামের সাথে স্থায়ীভাবে মিশে থাকবে সাহিত্যের ইতিহাসে। তিনি ছন্দের জাদুকর হিসেবে রবীন্দ্রনাথের মাধ্যমে চিহ্নিত হয়ে আছেন, সকল পাঠকের হৃদয়ে আছেন। স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্ত ছন্দে কবিতা রচনা ছাড়াও সংস্কৃত এবং পাশ্চাত্যের বিভিন্ন ভাষার ছন্দ কৌশল আয়ত্ত করে বাংলা কবিতাকে তিনি সমৃদ্ধ করেছেন। আমরা আজকে কবি সত্যেন্দ্রনাথ দত্ত প্রণীত কবিতা এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব, তার প্রতি শ্রদ্ধা প্রকাশ করে। এই অনুষ্ঠানে আমার সঙ্গে কবির মূল্যায়নে আছেন সরকারি বিএল কলেজ দৌলতপুর খুলনার ইংরেজি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ ইকবাল হোসেন এবং আছেন খুলনা ইউনিভার্সিটির ডক্টর মোহাম্মদ শাহজালাল। কবি সত্যেন্দ্রনাথ দত্তের কবিতার বিষয়বস্তু বাস্তব সমাজ জীবনের ভিত্তিতে চয়িত, তাই কবিতার সাথে তার হাতে উপন্যাস, নাটক, প্রবন্ধও রচিত হয়েছে সমান দক্ষতায়। 1882 সালে জন্ম এবং 1922 সালে মৃত্যু। এই 41 বছরের জীবৎকালে সত্যেন্দ্রনাথ দত্ত নিরলসভাবে সাহিত্যের ভিন্ন ভিন্ন মাধ্যমে তার চিন্তা, চেতনা, কল্যাণ ভাবনা ও জীবনদর্শন রূপায়ণ করে গেছেন। আমাদের আজকের এই অনুষ্ঠানে আলোচনা আসবে অনেক কথাই, তো বিশেষ করে সত্যেন্দ্রনাথ দত্তের জীবন ও কর্ম বিষয়ে আলোচনা হবে এবং তার অবদান তুলে ধরার চেষ্টা হবে সেই বিশ্লেষণের মাধ্যমে। জন্মসূত্রে সত্যেন্দ্রনাথ দত্ত তার পিতামহ অক্ষয় কুমার দত্তের উত্তরাধিকার লাভ করেন। বাংলা গদ্যের বিকাশ এবং বাংলার নবজাগরণের অনন্য প্রভাব ছিল অক্ষয় দত্তের মন মননে। তিনি ছিলেন বৈজ্ঞানিক, তাত্ত্বিক, দার্শনিক ও সমাজতত্ত্ববিদ। আবেগাকুল বাঙালি সমাজে ব্যতিক্রমী ব্যক্তিত্ব। তিনি সারা জীবন নির্মোহ ও নির্ভীকভাবে মুক্ত বুদ্ধির চর্চা করে গেছেন পাশ্চাত্য দর্শন ও জ্ঞান বিজ্ঞানের সাধনায় মগ্ন এই জ্ঞানতাপস। আত্মপ্রত্যয় সিদ্ধ বিবেক ছাড়া কোনো ভয়ভীতি বা প্রথা পদ্ধতির দাসত্ব অক্ষয় কুমার দত্ত করেননি। রবীন্দ্রনাথের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে পরিচয় সূত্রে ব্রাহ্মধর্মে দীক্ষিত হন এবং তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদনার দায়িত্বও তিনি পালন করেন। বিভিন্ন পাঠ্যপুস্তক এবং জ্ঞানবিজ্ঞান বিষয়ক গ্রন্থ রচনা করে তিনি জড়বুদ্ধির স্থলে যুক্তিবাদী পথে বাঙালির পথ প্রদর্শনে ভূমিকা রেখেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমসাময়িক ছিলেন তিনি। পিতামহের এই জীবনদর্শন সত্যেন্দ্রনাথ দত্তকে বিপুলভাবে প্রভাবিত করেছিল। স্কুলের বাঁধাধরা শিক্ষার চেয়ে বিভিন্ন জ্ঞান ও সাহিত্য বিষয়ক গ্রন্থ পাঠে আগ্রহের কারণে পরীক্ষার ফলাফল, ডিগ্রি অর্জন এসব বিষয়ে বেশি সাফল্য অর্জন করতে পারেননি। 1899 সালে কলকাতা সেন্ট্রাল কলোনিয়া স্কুলে তিনি প্রবেশিকা এবং 1901 সালে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউট থেকে এফএ পাশ করেন। স্নাতক ডিগ্রি অর্জন করা সম্ভব হয়নি তার পক্ষে। মাতুলের ইচ্ছায় ব্যবসা পেশায় যোগ দিলেও অর্থ উপার্জনে অনাগ্রহের কারণে সেক্ষেত্রেও সুফল আসেনি। ছাত্র অবস্থায় সুরেশচন্দ্র সমাজপতি সম্পাদিত সাহিত্য পত্রিকা সবিতা শিরোনামে তার কবিতা প্রকাশিত হয়েছিল এই পত্রিকায়। রাবীন্দ্রিক রোমান্টিকতার সাথে পিতামহের প্রভাবে জ্ঞান, তত্ত্বকথা, বুদ্ধির দীপ্তি মিশেছিল সত্যেন্দ্রনাথ দত্তের লেখায়। গীতিধর্ম, কল্পনার ঐশ্বর্য, ছন্দের মাধুর্য এবং সমাজ চেতনার মিশ্রণে সত্যেন্দ্রনাথ দত্ত স্বল্পকালীন জীবনে বাংলা সাহিত্যে অমর অবদান রেখে গেছেন। তার কাব্যগুলির মধ্যে বেণু ও বীণা 1906, তীর্থ সলিল 1908, তীর্থ রেণু 1910 অনুবাদ কবিতা, উহু ও কেকা 1912, অভ্র ও আবির 1916, হর্ষন্তিকা 1917 এটি ব্যঙ্গ কবিতার এসব উল্লেখযোগ্য। উপন্যাস জন্মদুখী 1912 এবং নাটক রঙ্গময়ী 1913 লিখেছেন তিনি। চীনের ধূপ প্রবন্ধ, বারোয়ারি নামক উপন্যাস ছাড়া অপ্রকাশিত লেখালেখিও পরে তার উত্তরাধিকারীরা প্রকাশ করেছেন এবং তার কাব্য সম্পাদনাও করেছেন। মূলত তিনি কবিতাতেই নিজেকে তুলে ধরেছেন, দেশি বিদেশি ভাষা ও ছন্দ অনুসরণ করে বাংলায় তার সমাবেশ ঘটিয়েছেন। আর পিতামহের মতো সমাজ ও মনুষ্যত্ববোধ নিয়ে লেখা কবিতায় সত্যেন্দ্রনাথ দত্ত স্থায়ী আসনে অধিষ্ঠিত হয়ে থাকবেন। এবারে আমরা সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা বিষয়ে আলোচনা শুনব। আলোচনা করবেন প্রফেসর মোহাম্মদ ইকবাল হোসেন।
4: ধন্যবাদ প্রফেসর আব্দুল মান্নান স্যার। সত্যেন্দ্রনাথ দত্ত বিংশ শতাব্দীর প্রথম দিকের একজন প্রখ্যাত কবি, ছন্দশিক ও অনুবাদক। তার কবিতার অতুলনীয় ছন্দ ও শব্দশৈলীর জন্য রবীন্দ্রনাথ তাকে ছন্দের জাদুকর আখ্যায় ভূষিত করেন। তিনি রবীন্দ্র অনুসারী হলেও লেখার ঢঙে ও বিষয়বস্তুতে তার স্বতন্ত্র কাব্য বৈশিষ্ট্য ফুটিয়ে তুলেছেন। বাংলা শব্দের সঙ্গে আরবি ফার্সি শব্দের সমন্বিত প্রয়োগের মাধ্যমে বাংলা কাব্যভাষার শক্তি বৃদ্ধির প্রাথমিক কৃত্য তারই। ছন্দ শব্দের উপর তার ছিল অনন্য সাধারণ পটুত্ব ও নিপুণতা। বস্তুত বাংলা কাব্যের ইতিহাসে একজন শব্দশিল্পী হিসেবে তার জুড়িদার কম মানুষকেই পাওয়া যায়। আমাদের চারদিকের প্রত্যক্ষ জগতের কানে শোনার ও চোখে দেখার প্রতিটি বিষয় ও ঘটনাকে তিনি খুব সহজেই কবিতার ছন্দে ও শব্দে ধারণ করতে পারতেন। আর এ কারণেই তার রচনা প্রধানত ধ্বনিমধুর ও চিত্র রূপময় হিসেবে দেখতে পাওয়া যায়। সুরের ডানায় ভর করে উড়াতেই তার উল্লাস ছিল এবং কথার ছবি আঁকতে তিনি অশেষ আনন্দ পেতেন। এজন্যে কবিতার ছন্দের কারিগরিতে এবং শব্দ চয়নের নিপুণতার ক্ষেত্রে আজও তার কোনো তুলনা মেলে না। অত্যন্ত স্বল্প পরিসর জীবনে নিজের মাতৃভাষাকে তিনি যতটুকু সমৃদ্ধ করেছেন তাতে বিস্মিত হতেই হয়। যদিও সত্যেন্দ্রনাথ দত্ত কবি রবীন্দ্রনাথের ভক্ত শিষ্য ছিলেন, কিন্তু তবুও তার কবি প্রকৃতি স্বতন্ত্র ছিল। তিনি ছিলেন বুদ্ধিবৃত্তিক কবিশিল্পী, এ কারণে হৃদয়াবেগের তুলনায় তার কাব্যে মননের বেশি প্রাধান্য দেখতে পাওয়া যায়। আর এই জন্যেই তাকে বাংলা কাব্য সাহিত্যের নবযুগের অন্যতম প্রধান কবি বলা হয়ে থাকে। অনুবাদ সাহিত্যের ক্ষেত্রে তার ভূমিকা অবিস্মরণীয়। তিনি ফরাসি কবি বোদলেয়ারের সাহিত্য বাংলায় অনুবাদ করেছেন। আরেক ফরাসি কবি পল ভার্লিনের কবিতাও তিনি অনুবাদ করেছেন। এছাড়া অনেক ইংরেজি কবিতার ও প্রাঞ্জাল অনুবাদ করেছেন। একসঙ্গে তিনি কোরআন শরীফ থেকে বঙ্গানুবাদ করেছেন অত্যন্ত শ্রুতিমধুর ভাষায়। সুরা দোহার কাব্যিক অনুবাদ পাঠকের প্রশংসা কুড়িয়েছে। সুরাদোহার বঙ্গানুবাদ এরূপ কোরআনের বাণী। মধ্য দিনের আলোর দোহাই নিশির দোহাই ওরে, প্রভু তোরে ছেড়ে যাননি কো কভু, ঘৃণা না করেন তোরে। অতীতের চেয়ে নিশ্চয় ভালো হবে রে ভবিষ্যৎ, একদিন খুশি হবি তুই লোভি তার কৃপা সুমাহৎ। অসহায় যাবে আসিলি জগতে তিনি দিয়েছেন ঠাই, তৃষ্ণা ও খোদা দুঃখ যা ছিল ঘোষায় দিছেন তাই। পদ ভুলেছিলি তিনি সুপাদ দেখায় দিছেন তোরে, সে কৃপার কথা স্মরণে রাখিস অসহায় জনে ওরে। দলিস নে কবু ভিকারী আতুর বিমুখ যেন না হয়, তার করুণার বার্তা ঘোষণা কর রে জগৎময়। এছাড়াও ফার্সি ভাষার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ শেখ সাদির গুলিস্তা কাব্যের অনুবাদও তিনি করেছেন। তার অনুবাদের একটি অংশ হল, কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়, কামড়ের চোটে বিষ দাঁত ফুটে বিষ লেগে গেল তাই। ঘরে ফিরে এসে রাত্রি বেচারা ভীষণ ব্যথায় জাগে, মেয়েটি তাহার তার সাথে হায় জাগে শিহরের আগে। বাপরে সে বলে ভর্তনাশলে কপালে রাখি হাত, তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে, তোমার কি নেই দাঁত? কষ্টে আসে আর তো কইল, তুই হাসালি মরে, দাঁত আছে বলে কুকুরে গায়ে দংশী কেমন করে, কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরে কামড়ানো কিরে মানুষের শোভা পায়। সত্যনাথ দত্ত সাহিত্যাঙ্গনে ছদ্মনাম ব্যবহার করেছেন, নবকুমার, কবিরত্ন, অশিতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মন, কলমগীর প্রভৃতি ছদ্মনামে তিনি কবিতা লিখতেন। কবিতার আঙ্গিকের পাশাপাশি তার বিষয়বস্তুও ছিল উল্লেখযোগ্য, যেমন দেশাত্মবোধ, মানবপ্রীতি, ঐতিহ্য চেতনা, শক্তি সাধনা প্রভৃতি তার কবিতার উল্লেখযোগ্য বিষয়বস্তু। ১৯১৮ সালে ভারতী পত্রিকার বৈশাখ সংখ্যায় ছন্দ সম্পর্কিত তার প্রসিদ্ধ রচনা ছন্দ সরস্বতী প্রকাশিত হয়। বিশ্বপ্রেমিক, মানবতার পূজারী ও সাম্যবাদী সত্যেন্দ্রনাথ দত্ত মুক্ত কণ্ঠে গেছেন, জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি, এক পৃথিবীর স্তন্যে লালিত একই রবিশষী মদের সাথী, শ্বেতাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবাই আমরা সমান বুঝি, কচি কাছেগুলি ডাটো করে তুলি বাঁচিবার তরে সমান বুঝি।
3: আমরা প্রফেসর ইকবাল হোসেনের কথায় শেষ যে জায়গাটি পেলাম, একটু বলতেই হবে যে জাতির পাতি এই কবিতায় তিনি মনুষ্যত্বকে তুলে ধরেছেন। আমরা এক্ষেত্রে মনে করতে পারি যে সত্যেন্দ্রনাথ দত্ত বিপুল অধ্যয়ন করেছেন, তার মধ্যে বাউল সাহিত্যের ব্যাপারটিও তার মধ্যে আছে। এই যে লালনের যে অবস্থাটা, জাত গেল বলে একে আজব কারখানা, সত্য পথে কেউ রাজি না সবই দেখি তারা নানা, তো সেইখানে তিনি বলছেন ব্রাহ্মণ চণ্ডাল সামার মুছি এগুলি এক জলেই বিশুদ্ধ হয়ে যায়, শুধু জমে তো কাউকেই ছাড়বে না। সেই কথা লালন যেভাবে বলেছেন সেইভাবে জাতির পাতে এই কবিতাতে তিনি বলেছেন, জগৎ জুড়ে এক জাতি আছে, সে জাতির নাম মানব জাতি, একই পৃথিবীর স্তনে লালিত একই রবি শশী মোদের সাথী। অসাধারণ কথা। এবং কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়, তা বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়, এই যে চমৎকার একটি শেখ সাদির যে নীতি কবিতার ব্যাপার আলোচনা শুনব, আলোচনা করবেন ডক্টর মোহাম্মদ শাহজালাল।
5: কবি হাফিজ, রুমি, শেখ সাদি এদের কবিতার বৈশিষ্ট্য হল তারা কোনো কবিতার শিরোনাম উল্লেখ করেননি। কবি সত্যেন্দ্রনাথ দত্ত এই কবিতাটি একটি সুন্দর শিরোনাম উত্তম অধম। শেখ সাদি এই কবিতাটি আল কোরআনের সুরে তিনের লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানে তাকভিম, কোরআনের এই শব্দ আহসান মানে উত্তম আর আসফালা সাফেলিন শব্দের অর্থটি স্বতন্ত্রনাথ দত্ত অধম অর্থে নিয়েছেন। স্বতন্ত্রনাথ দত্ত যেমনি ফার্সি ভাষায় পণ্ডিত ছিলেন, তেমনি আরবি ভাষায়ও তার কাব্যে প্রচুর
3: জীবন দর্শনেও তার
5: বিশ্বাসী ছিলেন। শেখ সাদি আজাল্লে কায়নাত আজ রুই জহের আদামি আস্ত ও আজাল্লে মওদুদাত সাদ, শেখ সাদির এই কবিতাটি কবি সত্যেন্দ্রনাথ দত্ত উত্তম অধম নাম দিয়ে অনুবাদ করেছেন। সেই কবিতাটিতে মানব জাতিকে একটি উত্তম জাতি হিসাবে আল্লাহ তাআলা কোরআনে আখ্যায়িত করেছেন, কিন্তু এই মানুষ তার কৃতকর্মের কারণে অধমে পরিণত হন, সেই জিনিসটাই মানব জাতির চিন্তা চেতনা প্রস্ফুটিত হয়েছে এই কবিতাটিতে। আরেকটি কবিতা যেটা প্রফেসর আব্দুল মান্নান স্যার বললেন যে মানব জাতিকে উদ্দেশ্য করে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন অকুনু মাস সাদিকিন, তোমরা সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হও। সেই একটি কবিতা শেখসাদি রহমতুল্লাহ আলাই তার গুলিস্তান কাব্যে লিখছেন, তার সুন্দর অনুবাদ করছেন সত্যেন্দ্রনাথ দত্ত। একদা স্নানের আগারে পশিয়া হিরিণ মাটির ঢেলা, হাতি নিয়া তারে শুকিয়া দেখিনু রয়েছে সুবাস মেলা, কহিনু তাহারে কস্তুরি তুমি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গোলেস্তান। মাটি কহিল, ওসব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া তাহার সুবাসে হইল খাটি। তিনি এখানে সৎকর্মশীল মানুষদেরকে ফুলের সাথে তুলনা করেছেন, যেমন ফুল হাতে নিলে ফুলের সুবাসে মানুষ সুবাসিত হয়, একজন সৎকর্মশীল মানুষের সাথে থাকলে মানুষ তখন খাঁটি মানুষে পরিণত হয়, যে মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যে মানুষ সম্পর্কে সত্যেন্দ্রনাথ দত্ত তার কবিতায় উল্লেখ করেছেন। সত্যেন্দ্রনাথ দত্ত রবীন্দ্র যুগের কবি হিসাবে প্রথম দিকের কবি ছিলেন। কবি সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা সাহিত্যের একজন দক্ষ অনুবাদ শিল্পী, বাংলা অনুবাদ কবিতার ক্ষেত্রে সমৃদ্ধি আনয়নের জন্য কবি সত্যেন্দ্রনাথ দত্তর ভূমিকা অপরিসীম। বাংলা সাহিত্যের কবি রবীন্দ্রনাথকে বাদ দিলে কবি সত্যেন্দ্রনাথ দত্তই একমাত্র কবি যিনি আধ্যাত্ম তত্ত্ব, দার্শনিক তত্ত্ব, সাহিত্য তত্ত্ব, দেশপ্রীতি, প্রাকৃতিক সৌন্দর্য, হাস্যরস, প্রেম, নারী বন্দনা, বাৎসল্যরস, নীতিকথা, সামাজিক বৈষম্য, চরিত্র পূজা প্রভৃতি বিষয়ে অনুবাদ করেছেন। তার অনুবাদ সম্পদের করিবগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, মূলের রস কোনো মতেই অনুবাদে ঠিকমতো সঞ্চার করা যায় না, কিন্তু তোমার এই লেখাগুলো মূলকে বৃত্তস্বরূপ আশ্রয় করিয়া স্বকীয় রসসৌন্দর্যে ফুটিয়া উঠিয়াছে। আমার বিশ্বাস কাব্যানুবাদের বিশেষ গৌরব তাই, তাহা একই কালে অনুবাদ ও নতুন কাব্য, অথবা তোমার এই অনুবাদগুলি জন্মান্তর প্রাপ্তি, আত্মা এক দেহ হইতে অন্য দেহে সঞ্চারিত হইয়াছে, ইহা শিল্পকার্য নহে, ইহা সৃষ্টিকার্য। বাংলা শব্দের সঙ্গে ফার্সি শব্দের সমন্বিত ব্যবহারের মাধ্যমে বাংলা ভাষার শক্তি বৃদ্ধির প্রথম কৃতিত্ব কবি সত্যেন্দ্রনাথ দত্তেরই। অনুবাদের মাধ্যমে তিনি বিশ্বের কাব্য সাহিত্যের সঙ্গে বাংলা সাহিত্যের যোগ সাধন ঘটান এবং কাব্যের ছন্দ নির্মাণে তিনি অসাধারণ নৈপুণ্যের পরিচয় দেন। বিশেষ করে কবি সত্যেন্দ্রনাথ দত্তের ফার্সি সাহিত্যের অনেক কবির কবিতা শেখসাদি, রুমি, খৈয়াম, হাফিজদের কবিতার ভাব অনুবাদ করে কবিতা রচনা করেছেন। মোহাম্মদ আবদুল্লাহ বাংলাদেশের ফার্সি সাহিত্য গ্রন্থে বলেন, সত্যেন্দ্রনাথ দত্ত অনেক ফার্সি কবিতার অনুবাদ করেন, তার রচনায় অনেক ফার্সি আরবি শব্দ এমনকি ফার্সি আরবি কাব্যের ছন্দরীতির প্রয়োগ দেখা যায়। সত্যেন্দ্রনাথ দত্ত অনেক ফার্সি কবিদের কবিতার অনুসরে এনে নিজের মতো করে কবিতা রচনা করেছেন, এটা বুঝেই যায় না যে একটি অনুবাদ কবিতা।
3: তো আমরা বিশেষ করে অনুবাদে ফার্সির প্রভাব যেটা তার কাছে এসছে, ইসলামিক দর্শনের কাছাকাছি আসা, এই মানুষটি সম্বন্ধে এতক্ষণ আমরা ডক্টর মোহাম্মদ শাহজালালের কাছে শুনলাম। একটা জায়গায় আমাদের আসতে হবে, সেটা হলো তিনি মনুষ্যত্বকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এবং ম্যাথর কবিতাটি আমাদের মনে করতে হবে, যে কবিতা লিখে ম্যাথরকে বন্ধু বলেছেন বলে সমাজে তাকে রীতিমতো ব্রাত্য ঘোষিত করা হয়েছিল। কবিতা হচ্ছে, কে বলে তোমারে বন্ধু অস্পৃশ্য অসুচি, সুচিতা ফিরিছে সদা তোমারই পিছনে, তুমি আছো বিশ্ব মাঝে তাই আছে রুচি, নতুবা মানুষ বুঝি ফিরে যেত মনে। তো ম্যাথরকে বন্ধু বলে সেই আমলে সম্বোধন করা, এর জন্য সামাজিকভাবে তাকে ঘৃণিত হতে হয়েছিল, তারপরেও তিনি কিন্তু ছাড়েননি। কবিতায় তিনি লিখেছেন, মিশে কোলাহল বাড়ায় একই ফল, জাতির তর্ক কেন করো তবে, কিংবা তিনি পরিষ্কারভাবে বলেছেন লালন যেটা বলছেন, আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে, কি জাত হওয়া যাবার কালে, জমে তো কাউকে ছাড়বে না। তো এই লোকজ সাহিত্য এবং সঙ্গীত এর সঙ্গে তার যোগাযোগ ছিল, তিনি এসব জায়গা থেকে দর্শন নিয়েছেন। তারপরে দেশপ্রেমের কথা বলা হয়েছে, ইকবাল হোসেন সাহেব বলেছেন, কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলেই দুলতে হয় যে দুর্বা কমল। পাশে সিংহল দেশ সম্বন্ধেও লিখেছেন, সিন্দুর টিপ সিংহল দ্বীপ কাঞ্চনময় দেশ। এমনকি সত্যেন্দ্রনাথ দত্ত লিখিত সাহিত্য বা কবিতায় বিষয় বৈচিত্র্যের মেলে এবং তাতে প্রবল ছিল বুদ্ধি বিজ্ঞানের অংশ, ছন্দে মনোযোগ এবং সমাজ ভাবনা প্রাবল্যে কবিতার ভাবগম্ভীর হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল। প্রাচীন ইতিহাস থেকে ভাষাবিজ্ঞান কোনো কিছুই তিনি বাদ দেননি, স্বদেশী আন্দোলন নিয়েও কবিতা লিখেছেন, সুবেশ রাখাল বেশ সকল ভুলিয়া, ধন্য হও স্বদেশের কাজে, প্রতিজ্ঞা রাখিয়া স্থির, স্থানুর মতন মান্য হও জগতের মাঝে, এইভাবে আত্মতেজে তিনি কবিতা লিখেছেন। আর সবচেয়ে বড় কথা হলো সত্যনাথ দত্তের সম্বন্ধে কথা বলতে গেলেই একটি জায়গা খুবই জরুরি, তা হলো তার স্বরবৃত্ত ছন্দের কবিতাগুলি, পালকি চলে গগনতলে আগুন জ্বলে, কিংবা ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা তরলিত চন্দ্রিকা চন্দন বর্ণা অঞ্চল সিঞ্চিত গৈরিকে স্বর্ণে গিরিমল্লিকা দোলে কুন্তলে কর্ণে তনুভরি যৌবন তাপসী অপর্ণা ঝর্ণা ঝর্ণা। তো আমরা সত্যনাথ দত্তের কাব্যিক ছন্দ এবং বিষয়জ্ঞানের প্রাবল্যে কবিতার দিকটি হয়তো গভীরতা তেমন পায়নি, তারপরেও বলবো সত্যনাথ দত্ত তার নিজস্ব ভঙ্গিতে বাণী ভঙ্গিতে চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন বাংলা সাহিত্যে। সত্যনাথ দত্তের উপন্যাস লিখেছেন তিনি, প্রবন্ধ লিখেছেন, তো সেই উপন্যাস এবং প্রবন্ধের চেয়েও তার মূলত কবি হিসাবে প্রসিদ্ধি আছে সেটা বলতে হবে।
5: ৪০ বয়সে উনি অনেক কবিতা কাব্য চর্চা অনেক করছেন,
3: মাত্র ৪০ বছর।
6: আর উনি যদি দীর্ঘ জীবন লাভ করতেন তাহলে উনি হয়তো আরো বড় আমার কোন কীর্তি সৃষ্টি করতে পারতেন।
3: উনি বলছেন যে সত্য যদি বেঁচে রত কবিতা রবি অস্তে যেত। তার অনেক প্রচুর পড়াশোনা ছিল আর পাঠ্য বইয়ের থেকে তিনি গুরুত্ব দিয়েছেন এসব জ্ঞান অর্জনের দিকে এবং সাহিত্য কর্মের দিকে, সেই ব্যাপারটি আমাদের আলোচনায় আমরা ইতিমধ্যে পেয়েছি। আর তার ফলে যেটা কিছুটা আড়ষ্টতা এসেছে বিশেষ করে জ্ঞান বিজ্ঞানের বিষয়টি, কবিতার ভাবের গভীরতায় কিছু কিছু সমস্যা তার মধ্যে আমরা দেখেছি। তো আমরা বিশেষ করে তার মানবতা, এই যে ম্যাথর কবিতাটি যেটা, কিংবা পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কার প্রতি তার যে প্রেম, তারপরে দেশপ্রেমের কথা, নিজের দেশের যে মানে প্রকৃতি সম্বন্ধে সেই চমৎকার কথাগুলি তিনি লিখেছেন। তো আমরা তার উপরে যে আলোচনা শুনলাম দুইজন বিজ্ঞ আলোচকের কাছে, সেখানে আমরা তার রেণু ও বীণা, তীর্থসলিল এগুলি আমরা পড়েছি অনুবাদ কাব্য হিসেবে, তীর্থ রেণু ও অনুবাদ কাব্য,
5: তীর্থসলিল মণিমঞ্জুষা এগুলো
3: আরবি থেকে এসেছে,
5: আরবি ফার্সির অনুবাদ গ্রন্থ।
3: সেই আমলে একটা জিনিস দেখেন যে আরবি সাহিত্যের প্রতি অনুরাগ, এটা একটা মুক্ত মন না হলে সম্ভব না,
5: সম্ভব না।
3: এবং এই জায়গায় আরেকটি কথা কিন্তু বলতে হবে যে তিনি তার পিতামহ
5: অক্ষয়
3: কুমার দত্ত, তিনি ব্রাহ্ম ধর্মের অনুসারী ছিলেন, যেটি রবীন্দ্রনাথের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্যে এসে ব্রাহ্ম ধর্মের সঙ্গে অনেকটা মিল আছে ইসলাম ধর্মে, একেশ্বরবাদ।
5: অক্ষয় কুমার দত্ত শেখসাদি, রুমি, ফৈজি ও আমির খসরুর রচিত অনেকগুলো গজলের বঙ্গ অনুবাদ করেছেন, গজলের বিশেষ করে আমির খসরুর গজলগুলো অক্ষয় কুমার দত্তের খুব মর্মদায়ক গজল।
3: তো আমরা তার মধ্যে যে জ্ঞানের গভীরতা এবং জ্ঞানের প্রতি আকর্ষণ দেখেছি, যেটা অল্প সময় পেলেও তিনি বিশ্ব সাহিত্যের এই অমর সম্পদগুলি কিভাবে তিনি, উনি বলেছেন যে ফরাসি সাহিত্যের প্রভাবও তার মধ্যে আছে বলেছেন,
6: বদলের কবিতা অনুবাদ করেছেন
3: কবিতার।
6: স্যার একটা আমি দেখা যায় যে তার এই যে ভাষার পরে অসাধারণ দক্ষতা ছিল, অনেকগুলো ভাষা উনি জানতেন এবং অনুবাদ করায় অনেক কঠিন কাজ, কারণ সেই ভাবটাকে ফুটিয়ে তোলা, তাহলে একজন দক্ষ একজন ভাষা বিজ্ঞানীর মতো উনি সেই ভাষার যে ইয়েগুলো মানে ভাবার্থটা বাংলায় সাহিত্যে বিশেষ করে কবিতায় এই অনুবাদ করতে পারাটা একটি কঠিন কাজ, তিনি দক্ষতার সাথে সেই কাজটি উনি করেছেন।
5: যেমন ইকবাল স্যার যে কথাটা বলেছেন, রুমির একটা কবিতা এত সুন্দর অনুবাদ করেছেন, কি সুন্দর কাব্য রূপ দিয়েছেন তিনি, মধুর মদিরা মত্ততা এসো এসো তুমি ভালোবাসা, এসো হৃদয়ের গ্লানি বিমোচন সকল দর্পণ আশা, দন্তন্তরি তুমি আমাদের তুমি পাতন জল, যুগের সূত্র শিখাও করগ নিরাময় নির্মল, প্রেমের আবেশে পাহাড় টলেছে সাগর উঠেছে দুলে, প্রেমের মহিমা মর্ত মানুষে নিয়েছে স্বর্গ তুলে, যদি প্রেমময় দন্ন করেন মোরে চুম্বন দানে, উচ্চসিহিয়া কাঁদিবে ফাটিয়া মুরলি ললিত টানে। রুমি তার শেষক্ষরের যে প্রান্ত মিল দিয়েছেন, সত্যেন্দ্রনাথ দত্ত ওইভাবে শেষক্ষরের প্রান্ত মিল দিয়ে অনুবাদ করেছে।
3: আচ্ছা, মজার ব্যাপারটা হলো যে আমাদের এই আলোচনার ভিতর থেকে আমরা নিজেরাও বুঝলাম কিভাবে তিনি বিশ্ব সাহিত্যের এবং মানব ধর্মের সন্ধান যেখানে পেয়েছেন সেখান থেকে তিনি নিয়ে এসছেন। আর সেই জন্যে মানব ধর্মের ব্যাপারটি কিন্তু তার পিতামহ যিনি ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেছিলেন, ধর্ম বিষয়ক তার বইও আছে এবং সেখানে মানবতার কথাটি আছে, এবং রবীন্দ্রনাথের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরও হাফিজের ভক্ত ছিলেন। তো ফার্সি সাহিত্যের প্রভাব তৎকালে কিন্তু বাংলা গদ্যের প্রথম বিকাশ।
5: হাফিজের একটি গজল সত্যেন্দ্রনাথ দত্ত কি সুন্দর অনুবাদ করছেন, প্রিয়া জবে পাশে হস্তে পেয়ালা গোলাপের মালা গলে কেবা সুলতান তখন আমার গোলাম সে পদতলে বলে দাও বাতি না জ্বালাই কা আজি আমোদের নাহি সীমা আজ প্রিয় শির মুখ চন্দ্রের আনন্দ পূর্ণিমা।
3: তো আমরা আজকের এই আলোচনা আমরা দুজন বিজ্ঞ আলোচকের কাছে বিশেষ করে ফার্সি সাহিত্যের অনুবাদের দিকটি যেটা সত্যেন্দ্রনাথ দত্ত করেছেন সেটা পাঠ এই দুজনে মিলে যেভাবে করলেন তাতে আমরা একজন অসাধারণ মানুষকে পেলাম যিনি পরীক্ষার হলে মন দিয়ে লেখাপড়া করে ভালো ফলাফলের দিকে নজর দেননি এমনকি বিএ পাস করতে পারেননি কিছুই আসা যায় না কিন্তু প্রচুর পড়াশোনা করেছেন বিশ্ব সাহিত্যের ব্যাপারে এবং সেটাকে বাংলা নিয়ে আসা ভিতরে এটাকে স্থাপন না করতে পারলে হয় নাই। সত্যেন্দ্রনাথ দত্ত বয়স পেয়েছেন 41 বছর তার মধ্যে লেখালেখির সময়টা তো আর অত নিশ্চয় না তো তার ভিতর দিয়ে তিনি যে অবদানটি রেখে গেলেন সেখানে তাকে স্মরণ না করে আমাদের কোনো উপায় নেই। মানবতার সাধক তার পিতামহের সূত্রে জ্ঞানের সাধক এবং বিশ্ব সাহিত্য ভাণ্ডারের প্রতি পাঠক হিসাবে তার অনুরাগ আমাদের সাহিত্যকে সমৃদ্ধ করেছে তাই কবিতার গভীরতা যারা খোঁজেন তারা হয়তো ছন্দের এই বাইরের আবরণটিকেই গুরুত্ব দিচ্ছেন কিন্তু ভিতরে মানুষের কথা তিনি বলেছেন এতে কোনো সন্দেহ নাই। আমরা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই আলোচনা অনুষ্ঠানের এখানেই ইতি টানি।
1: এতক্ষণ মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠান মনীষা শুনলেন। পরিচালনা করেছেন অধ্যাপক আব্দুল মান্নান, সম্পাদনা শেখ ইলিয়াস আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, প্রযোজনা ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। বাংলাদেশ বেতার খুলনা। একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল 9 আগস্ট 2026 খ্রিস্টাব্দ রবিবার কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফর করবেন। এ সময় বাহারছড়া সমুদ্র সৈকত সংলগ্ন স্থানে এবং হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানসমূহ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন। আরেকটি ঘোষণা। আগামীকাল 9 আগস্ট 2026 খ্রিস্টাব্দ রবিবার বেলা 2:30 মিনিটে শিশু ও কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। প্রিয় শ্রোতা, এ সম্পর্কিত প্রশ্ন করতে অনুষ্ঠান চলাকালীন ফোন করতে পারবেন 01974121970 01974121970 নম্বরে। ঘোষণা দুটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। মাগরিবের নামাজের আগে এখন নাতি রসুল শুনবেন।

মোহাম্মদ কুতুবুদ্দিনের কণ্ঠে, মোহাম্মদ কুতুবুদ্দিন বক্তিয়ারের কণ্ঠে নাতি রসুল শুনলেন। ওই সত্য মাবুদ ব্যতীত কারো এবাদাত করিও না এবং তোমার পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো। যদি তাদের মধ্য হতে একজন অথবা উভয়ই তোমার সামনে বার্ধক্যে পৌঁছে যায়, তখন ওই অবস্থায়ও কখনো তাদেরকে উহ বলিও না এবং তাদেরকে ধমকাইও না। অত্যন্ত নম্রতা ও আদবের সঙ্গে তাদের সঙ্গে কথা বলিও। তাদের সামনে মহব্বত ও বিনয়ের সঙ্গে নত হয়ে থাকিও এবং এই দোয়া করতে থাকো, হে আমার রব, যেভাবে তারা শৈশবকালে আমাকে লালন পালন করেছে সেভাবে আপনিও তাদের উপর দয়া করুন। আল কোরআন, বাংলাদেশ বেতার খুলনা। খুলনার স্থানীয় সময় অনুযায়ী এক্ষুনি প্রচারিত হবে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: هن ربها به الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্নস্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কুরআন সূরা লোকমান আয়াত 18-19। বাংলাদেশ বেতার খুলনা। এখন শাহানা চৌধুরী ও জাসদ আলমগীরের কণ্ঠে নাতি রসুল শুনবেন।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শাহানা চৌধুরী ও জশোদ আলমগীরের কণ্ঠে নাতের রসুল শুনছিলেন। কথা সাজিয়েছিলেন সৈয়দ শামসুল হুদা। বাংলাদেশ বেতার খুলনা। কিছুক্ষণের ভিতরেই আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। যশোর, কুষ্টিয়া, পাবনা, কুমিল্লা, চট্টগ্রাম এবং ময়মনসিংহ অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ময়মনসিংহে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুমারখালী ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৮৫%, সন্ধে ৬টায় ৬৯%। আগামীকাল ঢাকায় সূর্য উদয় হবে ৫টা ৩১ মিনিটে, অস্ত যাবে ৬টা ৩৬ মিনিটে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস।
2: This is Bangladesh Weather giving you the weather report read by Zubair Hamid Qureshi. Dhaka Met Office forecast for the inland river post well until 1 a.m. says that rain or thundershower accompanied by temporary south-southeasterly gusty or squall wind at the velocity of 45 to 60 kilometers per hour may occur over the regions of Jashor, Kushtia, Pabna, Kumilla, Chattogram and Mymensingh. Reports of these areas are to highest cautionary signal number 1. Repeat, cautionary signal number 1. Now, forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. Many places of Rangpur, Mymensingh, Khulna, Chattogram and Sylhet divisions and some places of Rajshahi, Dhaka and Borishal divisions may experience light to moderate rain or thundershower accompanied by temporary gusty wind. Moderately heavy to heavy shower is also expected at places of the country. Slight fall in day temperature is expected and night temperature may remain nearly unchanged over the country. The maximum temperature of Bangladesh was recorded today at Mymensingh 35.5 degrees Celsius and the minimum was at Kumarkhali 24.2 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 33.5 degrees Celsius and minimum 27 degrees. Humidity recorded in air at 9 a.m. was 85% and at 6 p.m.

0: AM. And that's all for weather for this time.
1: অনুষ্ঠান একযোগে প্রচার হল ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, রাঙামাটি, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে।
2: বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামীকাল 9 আগস্ট 2026 খ্রিস্টাব্দ রবিবার কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফর করবেন। এ সময়ে বাহারছড়া সমুদ্র সৈকত সংলগ্ন স্থানে এবং হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানসমূহ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে। ঘোষণাটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। আগামীকাল রবিবার বেলা 2:30 মিনিটে শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। প্রিয় শ্রোতা, এ সম্পর্কিত প্রশ্ন করতে অনুষ্ঠান চলাকালীন ফোন করতে পারবেন 0197412 1970 নম্বরে। ঘোষণাটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন একটি দেশের গান, কথা মুন্সি ওয়াদুদ, শিল্পী শামিমারা লুনা।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন দেশের গান, কথা মুন্সী ওয়াদুদ, আর শিল্পী ছিলেন শামিমারা লুনা। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি কানিজ ফাতেমা শেফা। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আমাদের কৃষকেরা ঘাম ঝুরিয়ে ফসল ফলিয়ে ন্যায্য দাম পান না। বাজারে আসার পরে কৃষকেরা সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে পড়েন। বাজারগুলোতে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কৃষকদের জিম্মি করে ফেলেছে। তিনি আজ ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজের পাইকারি হাট ও আড়ত পরিদর্শন শেষে একথা বলেন। আইনমন্ত্রী বলেন, সিন্ডিকেট ভেঙে দিতে ইতোমধ্যে সকল হাট ও বাজারে নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়ম লঙ্ঘন করলে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি আরো বলেন,
1: মজুদদারির বিরুদ্ধে আইন আছে এবং যারা মজুদদারি করে, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন যেটা করে দিয়ে গেছে, সেখানে মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। শুধু যারা মজুদদারি করবেন তারা ভেবে চিন্তে করবেন। আমরা সমস্ত সিন্ডিকেট ভেঙে, সমস্ত সেক্টরের সব সিন্ডিকেট ভেঙে আমরা প্রান্তিক কৃষক যাতে লাভবান হয় সেদিকে এগিয়ে যাব।
0: উপজেলা বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ রোধে নগর জুড়ে চলমান পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ নগরীর বাস্তুহারা কলোনি ও আশপাশ এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিদর্শন করেন। কেসিসির প্রধান প্রকৌশলী মসুদ্জামান খান, প্রধান কনজারভেন্সি অফিসার প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার ও শেখ মোহাম্মদ মাসুদ করিম, কনজারভেন্সি অফিসার মোহাম্মদ অহিদুজ্জামান খান সহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। পরে তিনি বাস্তুহারা কেডিএ লিংক রোডের পাশে নতুন ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন। এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আজ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং চিকিৎসা সেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন। পরে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিইউ ও এনজিওগ্রাম ইউনিট নির্মাণের ব্যয় সংক্রান্ত এবং অবকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুর রহমান, হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাক্তার হোসেন সাফায়েত ও সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা সহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার প্রধান অতিরিক্ত আইজিপি সর্দার নুরুল আমিন আজ বেনাপুল ইমিগ্রেশন পরিদর্শন করেছেন। এ সময় তিনি ইমিগ্রেশন কার্যক্রম, যাত্রী সেবা, নিরাপত্তা ব্যবস্থা এবং যাত্রীদের যাতায়াত সংক্রান্ত বিভিন্ন বিষয় খোঁজ খবর নেন। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসপি মোহাম্মদ সাখাওয়াত হোসেন ও নাভারন সার্কেল এএসপি মোহাম্মদ আরিফ হোসেন সহ ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরা দেবহাটা উপজেলার কৃতি সন্তান ও মহান মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের সাবসেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী আজ টাউন শ্রীপুর শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল কোরআন তেলাওয়াত, আলোচনা সভা, দোয়া মাহফিল, কবর জিয়ারত ও তাবারক বিতরণ। উপজেলা সহকারী কমিশনার ভূমি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির সভাপতির সভাপতিত্বে ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের সহধর্মিণী ও বড় পুত্র দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব এবং বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। সভায় মরহুমের কর্মময় জীবন ও মহান মুক্তিযুদ্ধ এবং যুদ্ধ পরবর্তী দেশ গঠনে তার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে আজ বাগেরহাট পৌর বিএনপির উদ্যোগে শহর রক্ষা বাঁধ এলাকায় শতাধিক ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পৌর বিএনপির সভাপতির সভাপতিত্বে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। র্যাব ৬ সদস্যরা খুলনা মহানগরীর মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ ৪ জনকে আটক করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। খেলার খবর ফুটবল। যশোরের শাসু উপজেলার বাহাদুরপুর হাইস্কুল মাঠে আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আজ বাহাদুরপুর ফুটবল ফেডারেশন 2-1 গোলে দুর্গাপুর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এদিকে যশোরের ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে শহীদ জিয়া স্মৃতি 12-দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় শিমুলিয়া ইউনিয়ন একাদশ 1-0 গোলে গদখালী ইউনিয়ন একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে যশোর, কুষ্টিয়া, পাবনা, কুমিল্লা, চট্টগ্রাম ও ময়মনসিংহ অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
2: রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
3: করোনা হওয়ার পর থেকে আমরা কিন্তু মোটামুটি আমরা কিন্তু একজন থেকে একজন একটু দূরত্ব রেখে কাজ করি, তাই না? তো যাই হোক, এইটা তো ভালোই হয়েছে। তুমি জানি কি বলতেছিলে ইয়ে জরিনাবু?
4: আরে বলতেছিলাম, আমার যে ফসল হয়েছে না, ফসল আমি তো আর আমার একার খাওয়ার জন্য না, আমার তো বিক্রি করতে হবে, বাজারে নিয়ে গেছি, বাজারে কিন্তু আমি যেভাবে খরচ হয়েছে আমার, আমি দাম পাচ্ছি না, কি করবো কদিন। আমিও গেছি সাথে,
3: মানে ব্যাপারটা হলো দুজন মিলেই
4: গেছি।
3: আচ্ছা, বুঝতে পারিছি। তুমি ব্যাপারটা হলো যে তুমি এত জিনিস তোমার উৎপাদন হয়েছে কিন্তু সেই পরিমাণ তুমি দাম পাইছো
5: না।
3: ভালো ভালো, সব একই অবস্থা হলে তো হবে না, কিন্তু রাজা ভাই তো ঠিকই দাম ইয়ে করেছে। কারণ হচ্ছে যে কি কও দেখিনি,
6: আমি তো নিয়ে যাই ওই যে বাপ বুঝা।
3: আচ্ছা, ঘটনা
4: হচ্ছে,
3: আচ্ছা যাই হোক, এটা বোঝানোর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আসলে এখন তোমার সবকিছু একটা ডিজিটাল ডিজিটাল ব্যাপার, বুঝতে, যান্ত্রিকীকরণ। তো এই ডিজিটাল ব্যাপারে তোমার আমার এটা জানা লাগবে
6: অবশ্যই।
3: আধুনিক বাজার ব্যবস্থাপনা কিভাবে কি হচ্ছে এটা আমার জানা উচিত।
4: তো
3: চলো আমরা আধুনিক বাজার ব্যবস্থাপনা সম্পর্কে জেনে নি। এই বিষয়ে বলতেছেন সুলতানান নাসিরা, সহকারী পরিচালক কৃষি বিপণন অধিদপ্তর খামারবাড়ি ঢাকা। চলো ভালো করে শোনো, পরে যাতে আর বলতে না পারো যে তোমার লস হচ্ছে।
7: আধুনিক বাজার ব্যবস্থাপনা বলতে একটি পরিকল্পিত, তথ্য নির্ভর, যুক্তি নির্ভর ও দক্ষ বাজার পরিচালনা ব্যবস্থা বোঝায়, যেখানে উৎপাদক, ব্যবসায়ী ও ভোক্তার মধ্যে পণ্য, তথ্য ও তথ্যের প্রবাহ কার্যকরভাবে পরিচালিত হয়। সহজভাবে বলতে গেলে আধুনিক বাজার ব্যবস্থাপনা হল প্রযুক্তি, তথ্য, পরিকল্পনা ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি পণ্যের উৎপাদন থেকে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত পুরো বিপণন প্রক্রিয়াকে আরও কার্যকর, স্বচ্ছ ও লাভজনক করা। আধুনিক বাজার ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা হল কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য ও ভোক্তার নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা গড়ে তোলা অপরিহার্য। একথা সর্বজন স্বীকৃত যে কার্যকর ও দক্ষ বাজার ব্যবস্থাপনা গড়ে তোলা ছাড়া কৃষিকে লাভজনক বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করা বেশ কঠিন। উন্নত বাজার ব্যবস্থাপনা ও অবকাঠামো নিরাপদ খাদ্য নিশ্চিতের অন্যতম নিয়ামক। বাংলাদেশের বাজারেও এরই মধ্যে ব্যবস্থাপনার ব্যাপক আধুনিকায়ন ঘটেছে। উৎপাদিত পণ্য বা খাদ্য খামার থেকে ভোক্তা পর্যন্ত সঠিক তাপমাত্রায় সংরক্ষণ, পরিবহন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণের অন্যতম অনুশীলনের অভাবে সংক্রামক ও খাদ্যবাহিত রোগের ঝুঁকি বাড়িয়ে তোলে। এ কারণে বাজার ব্যবস্থাপনার উন্নতি ও অবকাঠামোগত উন্নয়ন জরুরি, যাতে ভোক্তারা নিরাপদ ও পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে পারে। আধুনিক বাজার ব্যবস্থাপনা ও খাদ্যের নিরাপদতা রক্ষার গুরুত্বপূর্ণ বিষয়গুলো হল মডেল মার্কেট ব্যবস্থাপনা গড়ে তোলা, এতে প্রাকৃতিক আলো বাতাস সমৃদ্ধ বহুতল ভবন নির্মাণ, পর্যাপ্ত প্রাকৃতিক আলো ও বায়ু চলাচলের জন্য আড়াআড়ি জানালা এবং সূর্যের আলো প্রবেশে উলম্বিমুখী ব্যবস্থা রাখা, পর্যাপ্ত কৃত্রিম আলো ও বাতাস প্রবেশের সুবিধা রক্ষা করা, মেঝেগুলো শুকনো ও জীবাণুমুক্ত রাখতে স্বাস্থ্যকর পরিবেশ ও সঠিক তাপমাত্রা বজায় রাখা, পণ্য লোড এবং আনলোড করার জন্য মার্কেটের নিকটবর্তী পর্যাপ্ত স্থানের ব্যবস্থা রাখা, প্রয়োজনীয় গাড়ি পার্কিংয়ের স্থান রাখা, কৃষি ও অন্যান্য পণ্য স্থানান্তর ও উঠানামা করার জন্য পর্যাপ্ত কারিগরি সুবিধা নিশ্চিতকরণ, বহুতল বিশিষ্ট বাজারে মানুষ ও পণ্য উঠানামা করার জন্য পর্যাপ্ত প্রশস্ত এবং বহুমুখী ব্যবস্থা রাখা, বাজারের অভ্যন্তরে ক্রেতা এবং বিক্রেতাদের হাঁটার জন্য পর্যাপ্ত জায়গা নিশ্চিত করা, শাকসবজি ফলমূল মাছ মাংস এ ধরনের বাজারে দূষণ রোধে উন্মুক্ত পানির নিষ্কাশন অর্থাৎ ড্রেনেজ ব্যবস্থা পরিবর্তে আবদ্ধ নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিতকরণ, শাকসবজি ফলমূল মাছ মাংস সহ ধোয়া ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি পরিপালনে নিরাপদ ও প্রবাহমান পানি সরবরাহ নিশ্চিতকরণ, নিরাপদ ও জীবাণুমুক্ত উপায়ে স্বল্পমেয়াদী সংরক্ষণ ও বিক্রির জন্য শীতলীকরণ কক্ষ বা চিলিং চেম্বার রাখা, কর্মী ও বিক্রেতাদের পানির জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা, তরল সাবান দ্বারা হাত ধোয়ার ব্যবস্থা এবং মহিলা ও পুরুষ স্টক হোল্ডারদের জন্য উন্নত টয়লেট সুবিধা রাখা, যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা, এই বিষয়গুলো আধুনিক বাজার ব্যবস্থাপনা ও খাদ্যের নিরাপদতা রক্ষার জন্য খুবই জরুরি। আধুনিক বাজার ব্যবস্থাপনায় কৃষি বিপণন অধিদপ্তর যে সকল কাজ করে যাচ্ছে তা হল ডিজিটাল বাজার তথ্য ব্যবস্থা ও বাজার দর প্রচার করা, চাহিদা ও সরবরাহ ভিত্তিতে বাজার বিশ্লেষণ করা, কৃষক ও ক্রেতাদের মধ্যে সরাসরি বাজার সংযোগ সৃষ্টি, কৃষিপণ্য গ্রেডিং প্যাকেজিং ও মান নিয়ন্ত্রণের লক্ষ্যে অ্যাসেম্বল সেন্টার নির্মাণ, ডিজিটালাইজড সুবিধা সমৃদ্ধ আধুনিক শস্য গুদাম ব্যবস্থাপনা, বাজার অবকাঠামো নির্মাণ, এই কাজগুলো কৃষি বিপণন অধিদপ্তর করে যাচ্ছে। আধুনিক বাজারে সতর্কতামূলক ব্যবস্থাপনার জন্য কিছু জিনিস আমাদের সতর্ক থাকতে হবে, যেমন বাজারে বহুমুখী অগ্নি নির্বাপক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে, বাজার চত্বরে পানির রিজার্ভ নিশ্চিত করতে হবে, জরুরি চিকিৎসা সহায়তা সুবিধা নিশ্চিতে প্রাথমিক চিকিৎসা সরঞ্জামাদি রাখা এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ, দুর্গন্ধযুক্ত স্থানে খাদ্য পণ্য সংরক্ষণ ও ক্রয় বিক্রয় প্রতিহত করতে হবে, বাজারে দূষণ ও দুর্গন্ধ মুক্ত রাখতে দ্রুত বর্জ্য অপসারণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, তাহলেই আধুনিক বাজার ব্যবস্থাপনা নিশ্চিত হবে। ধন্যবাদ।
3: কি জানতে পারলে তো আধুনিক বাজার ব্যবস্থাপনা কিভাবে কি করলে পারে জানা যাবি, করা যাবি, তাহলে দুটো পয়সাও পাওয়া যাবে, তাই না?
5: ওই যে আমি ঘরে বইয়া জানুম কোন নানা বাজারের সরা দাম, ওই হ্যাঁ আমার জিনিসপত্র নিয়ে আমি নিয়ে যাবো।
3: ভাবি তুমি কি আবার এই কথা কইছো?
5: আমার একটা গানের ব্যবস্থা করো।
3: ওই দেখো এই কথা সে কথা দেবে একটু আলাপাতা, যাই হোক আল্লাহ পাতা বেশি খায়ও না তাহলে, কিন্তু ওই দাঁত মাত নষ্ট হয়ে
6: যাবে। আলু পাতা
5: না, এই কথা সে কথা দে বুবু, আলু পাতা।
3: আলু পাতা মানে হচ্ছে যে তোমার ওই যে আর কলাম না,
4: ওই তোমার বুঝে নিলাম,
3: এটা বোঝো ঠিকই, ওই যে ধরো যেটা যেটা খাওয়া নিষেধ, হ্যাঁ ওই যে ধক পাতা, ধক পাতা ওইটা না খাওয়াই ভালো। তো সেটা কথা হচ্ছে যে আগেকার দিনের মানুষেরা ওই গপ্প টপ্প করে লাস্টে একটু পান খাওয়ার জন্য বলে যে এটা দে গবু, একটু পাতা দাও, তো পানের সাথে আলু পাতা নিয়ে চাবাতে চাবাতে যায়। তো ঘটনা হইলো তাই, আইসে কিন্তু আলু পাতার জন্য, পরে গপ্প করে অন্যটা নাকি বাবু?
4: ঠিকই তো।
3: চলো যাই আমরা একটু গানটা শুনে আসি, কৃষি বিষয়ক গান, কৃষি নির্ভর এদেশ, শিল্পী সেজুতি আশরাফি নদী, গীতিকার খন্দকার আব্দুল মোতালেব, সুরকার এস এম আব্দুল আওয়াল। চলো গানটা শুনি সবাই।
5: আচ্ছা শুনি।

0: কি গানটা কেমন লাগলো?
1: মন দিয়া শুনছি,
0: শুনবা তো তা তো বটেই। আচ্ছা তুমি যে পেয়ারা নিয়ে আইসো, এটা তো কারো বললে না?
1: এটা আমার গাছের পেয়ারা, কত মিষ্টি দেখছো।
0: ওই যে ব্যাগে নিয়ে আইসে, ব্যাগের মধ্যে আমি একটু টিপ মেরে দেখলাম, গোল গন্ধ পাই দেখলাম যে কাশমদির একটা ইয়া আনেছে। পরে ভালো করে ব্যাগটা ফাঁক করে দেখলাম পেয়ারা আনেছে, বুঝলে। আচ্ছা যাক, আসরের পরে একটু
2: খাওয়া খাবো একসাথে। আচ্ছা
0: একটা বিষয়, এই যে প্রতি সময় তো প্রতি সপ্তাহে কিন্তু আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের ভাইরা তো তাদের চিঠিপত্র গুলো তো কি ভাল লাগে না? কত চিঠি আসে, তো সেখান থেকে বাছাই করে আমাদের কিছু চিঠি আমাদের কিন্তু বলতে হয় যে কার কি সমস্যা।
3: গাছপালার অসুখ বিসুখের কথা লেখে,
0: হ্যাঁ গাছপালার মাছের ব্যাপার লেখে, মুরগির খামার হাঁস মুরগির খামার এইসব নিয়ে লেখে, গরুর খামার নিয়ে লেখে, যার যে সমস্যা। কিন্তু ব্যাপারটা হইলো যে সবার চিঠি তো আর আমরা একবার উত্তর দিতে পারবো না,
2: সম্ভব না,
0: সম্ভব না। তো সেখান থেকে কিছু চিঠি আমরা বাসাই করে, বাসাই মানে কি লটারি করতে হয়, বুঝতে পারছেন? আপনারা তো এই যে শুনতেছেন তো, এই দেখো আবার দেখো ছোট মেয়ে আবার বলবি নাকি যে আমাকে তো শুনাইলে না।
3: সাজুবাবু একটা কথা কানা, একজনের সমস্যা
1: দশজনের সমাধান।
0: তো ওইভাবেই আমরা চিঠিপত্র যা লটারি করে পাই, আপনাদের সমস্যা একজনের কিন্তু আমরা উত্তর হয় সবার। তো সেরকমই আমরা আজকে কিছু চিঠি আমরা বের করে নিয়ে আপনাদের জন্য রাখছি। যেমন কৃষি বিষয়ক সমস্যার সমাধান নিয়ে আপনাদেরই চিঠিপত্রে জবাব দিচ্ছেন আজকে কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা, খামারবাড়ি, ঢাকা। তো চলো আমরা আজকে শুনিনি সবাই, আপনারা কিন্তু শোনেন।
4: শ্রোতা বন্ধুরা, শুরু করছি আপনাদেরই পাঠানো চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান। আজ আপনাদের চিঠিপত্রের জবাবদানে উপস্থিত আছি আমি কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আজকের প্রথম চিঠিটি পাঠিয়েছেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, ঘাটাইল, টাঙ্গাইল থেকে। জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম জানতে চেয়েছেন তার বাগানের বেশ কিছু লেবু গাছের পাতার উপরে আঁকাবাঁকা দাগের সৃষ্টি হয়েছে, কিছু পাতার কিনারা কুকড়ে যাচ্ছে, তিনি কি ব্যবস্থা নেবেন জানতে চেয়েছেন। জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, আপনার বাগানের লেবু গাছ খুব সম্ভবত লিফ মাইনার বা পাতা সুরঙ্গকারী পোকা দ্বারা আক্রান্ত হয়েছে। লিফ মাইনার বা পাতা সুরঙ্গকারী পোকা লেবু জাতীয় ফসলের অন্যতম এবং মারাত্মক একটা শত্রু পোকা। সাধারণত গ্রীষ্ম এবং শরৎকালে গাছে নতুন পাতা গজালে এই পোকার আক্রমণ লক্ষ্য করা যায়। এই পোকার কীড়াগুলো পাতার উপত্যকের ঠিক নিচের সবুজ অংশ খেয়ে আঁকাবাঁকা সুরঙ্গের মতো সৃষ্টি করে। পরবর্তী সময়ে পাতার কিনারার দিক মুড়ে পুত্তলিতে পরিণত হয়। আক্রমণের মাত্রা তীব্র হলে গাছের পাতা কুঁকড়ে যায় এবং বিবর্ণ হয়ে শুকিয়ে ঝরে পড়ে। আক্রান্ত পাতায় ক্যাঙ্কার রোগ দেখা দেয়, গাছ দুর্বল হয়ে যায় এবং গাছের বৃদ্ধি ব্যাহত হয়। প্রতিকার হিসাবে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ পদ্ধতি গ্রহণ করতে হবে। প্রাথমিক অবস্থায় লার্ভাসহ আক্রান্ত পোকা সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হবে। প্রতি লিটার পানিতে 0.25 মিলিলিটার অ্যাডমায়ার 250 SL, 2 মিলিলিটার অথবা কিনালাক্স 25 EC মিশিয়ে 10-15 দিন পরপর 3-4 বার কচি পাতায় স্প্রে করতে হবে। জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, আশা করি আপনার লেবু গাছের পাতার সমস্যা বিষয়ে আপনি বুঝতে পেরেছেন। আজকের দ্বিতীয় চিঠিটি পাঠিয়েছেন জনাব মোহাম্মদ শফিক আহমেদ, কালীগঞ্জ, গাজীপুর থেকে। জনাব মোহাম্মদ শফিক আহমেদ জানিয়েছেন তার বেগুন ক্ষেতের অনেকগুলো গাছের কচি ডগা ছিদ্র হয়ে ভেঙে পড়েছে, ফল কম ধরছে, দু একটি যা ধরছে তাও ছিদ্রযুক্ত, তিনি কি ব্যবস্থা নেবেন পরামর্শ চেয়েছেন। জনাব মোহাম্মদ শফিক আহমেদ, বর্ণনা মোতাবেক বোঝা যাচ্ছে আপনার ক্ষেতের বেগুন গাছ ডোগা এবং ফল ছিদ্রকারী পোকা দ্বারা আক্রান্ত হয়েছে। বেগুনের ডোগা এবং ফল ছিদ্রকারী পোকা দমনের জন্য ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারেন। চারা রোপণের 1 সপ্তাহের মধ্যে ফেরোমন ফাঁদ স্থাপন করতে হবে। জমিতে 20 হাত দূরে দূরে বর্গাকারে ফেরোমন ফাঁদ স্থাপন করতে হবে। প্রতি 2.5% জমির জন্য একটি ফাঁদ ব্যবহার করতে হবে। ফাঁদের প্রতিটি টোপ 45 থেকে 60 দিন পর্যন্ত কার্যকর থাকে। কাজেই এক মৌসুমে দুটি টোপ ব্যবহার করতে হবে। পোকা আক্রমণের মাত্রা খুব বেশি হলে কীটনাশকও ব্যবহার করা যেতে পারে। তবে কীটনাশক ব্যবহারের আগে সংগ্রহযোগ্য সকল বেগুন সংগ্রহ করে কীটনাশক স্প্রে করতে হবে। 10 দিনের আগে স্প্রেকৃত জমির বেগুন সংগ্রহ করা বা বাজারজাত করা যাবে না। জনাব মোহাম্মদ শফিক আহমেদ, আপনি আশা করি বুঝতে পারছেন আপনার বেগুনের ডোগা এবং ফল ছিদ্রকারী পোকা কিভাবে দমন করতে হয়। আজকের তৃতীয় চিঠিটি পাঠিয়েছেন জনাব আবুল কাশেম গজারিয়া মুন্সীগঞ্জ থেকে। জনাব আবুল কাশেম জানিয়েছেন তার লাউয়ের মাচার বেশিরভাগ লাউয়ে পোকা ছিদ্র করে এবং পচে যায়, কি ব্যবস্থা নিবেন পরামর্শ চেয়েছেন। জনাব আবুল কাশেম, বর্ণনা মোতাবেক বোঝা যাচ্ছে আপনার মাচার লাউ মাছি পোকায় আক্রান্ত হয়েছে। পূর্ণবয়স্ক মাছি পোকা কচি লাউয়ের চামড়ার নিচে ডিম পারে, ডিম থেকে কীড়া বের হয়ে ফলের ভিতরের অংশ খেতে থাকে, আক্রান্ত ফল বিকৃত আকার ধারণ করে এবং পচতে শুরু করে। মাছি পোকা দমনের জন্য প্রাথমিকভাবে নিম জাতীয় হার্বাল পেস্টিসাইড আপনি ব্যবহার করতে পারেন। রাত্রবেলা আলোর ফাঁদ দিয়ে তার নিচে বিষ টোপ ব্যবহার করা যেতে পারে। 3-4 দিন পরপর বিষ টোপ পরিবর্তন করতে হবে। এই বিষ টোপ তৈরি করা খুবই সহজ। 100 গ্রাম ফেতলানো মিষ্টি কুমড়া, 0.5 মিলিলিটার ডাইমিথয়েড এবং 1 লিটার পানি একত্রে মিশ্রিত করে নিলেই বিষ টোপ তৈরি হয়ে যায়। এছাড়াও জমিতে কাঁঠালের মোথা ঝুলিয়ে রাখলে স্ত্রী পোকা তাতে ডিম পারে এবং সুবিধামতো ডিম ধ্বংস করতে পারেন। এছাড়া সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করেও পোকা মেরে ফেলতে পারেন। আজকের সবশেষ চিঠিটি পাঠিয়েছেন জনাব মোহাম্মদ আলহাজ আলী শিবচর মাদারীপুর থেকে। জনাব মোহাম্মদ আলহাজ আলী জানতে চেয়েছেন অতি বর্ষার কারণে ভাদ্র আশ্বিন মাসে সবজির মূল্য বেড়ে যাওয়ায় ভোগান্তি সৃষ্টি হয়, এ থেকে উত্তরণের উপায় কি। জনাব মোহাম্মদ আলহাজ আলী, আমাদের দেশে বন্যা, অতিবৃষ্টি এবং পানির জলাবদ্ধতার কারণে খরিফ টু মৌসুমের মাঝামাঝি সময়ে, বিশেষ করে ভাদ্র আশ্বিন মাসে, সবজির উৎপাদন অনেকটাই কমে যায়। কাজেই এ সময়ে সবজির দাম বেড়ে যায়, এ সময়ে অফ সিজন সবজি চাষ করা যেতে পারে। আমরা অফ সিজনে সবজির সরবরাহ বৃদ্ধি এবং অধিক লাভের জন্য বাড়ির আশেপাশের ছায়াযুক্ত স্থান, উঁচু জমির হালকা জলাবদ্ধ স্থান, পুকুরের পার, রাস্তার পাশে, যেখানে অন্য কোনো সবজি চাষ করা যায় না, সেখানে অফ সিজন সবজি, বিশেষ করে কচু, কলমি শাক, পুঁই শাক এবং কিউকারবিট জাতীয় বা কুমড়া জাতীয় সবজি আবাদ করতে পারি। তাহলে প্রয়োজনের সময় এই সবজিগুলো সংগ্রহ করে নিজেরা খেতে পারব এবং বাজারে এ সময় সবজির চাহিদা থাকায় বিক্রি করেও আমরা লাভবান হতে পারি। তাছাড়া বাড়ির আশপাশের কাঠের গাছ, পুকুর পার, রাস্তার পার্শ্ব, উঁচু জমির আইলে লতা জাতীয় সবজি চারা আষাঢ় শ্রাবণ মাসে রোপণের মাধ্যমেও ভাদ্র আশ্বিন মাসে অর্থাৎ অফ সিজনে সবজি সংগ্রহ করে নিজের চাহিদা পূরণ করতে পারেন এবং অবশিষ্ট সবজি বাজারে বিক্রি করে ভালো মুনাফা অর্জন করতে পারেন। জনাব মোহাম্মদ আলহাজ আলী, আমি আশা করছি আপনি অফ সিজনে কি ধরনের সবজি আবাদ করতে পারেন সে বিষয়ে আপনি বুঝতে পেরেছেন। শ্রোতা বন্ধুরা, কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদ বিষয়ে যে কোনো সমস্যার কথা জানিয়ে আমাদের কাছে চিঠি লিখতে পারেন। আমাদের বিশেষজ্ঞগণ অবশ্যই আপনাদের চিঠির উত্তর দিবেন। এবার জানিয়ে দিচ্ছি আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা। প্রযোজক দেশ আমার, মাটি আমার, প্রযত্নে পরিচালক কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতার, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরে বাংলা নগর, ঢাকা 1207। আমাদের কাছে ইমেইলেও লিখতে পারেন। আমাদের ইমেইল আইডি betar.krishi@gmail.com। আজকের চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান শেষ করছি।
0: তো শুনলে তো, তো আমাদের বেতার যন্ত্রের সামনে যারা আছেন তারা, আপনারা যারা চিঠিপত্র লিখেছেন এবং আমাদের ওই যে প্রোগ্রামটা হয় ফোন ইন অনুষ্ঠান, আপনারা সবসময় আমাদের সাথে থাকেন, তো এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা চিঠি লিখবেন, আজকে না হোক কালকে নিশ্চয়ই আপনার চিঠিটার উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব, নাকি কও? তো যাওয়ার আগে কিন্তু কয়েকটা জিনিস একটু আমার ভাই বোনে জানানো উচিত। যেমন ছোট মিয়া, ও কিন্তু কয়েকদিন আগেই এই যে পানি বৃষ্টি হইলো, ওর গাছগুলা কিন্তু বেঁকে গেল, তাই না? পরে কি ইয়ে লাগাইছে, খুঁটি দেওয়ার কথা ছিল।
3: এই যে জরিনাপুর ছোট মামু, হে কইতে পারবো ভালো,
0: এই খুঁটি দিয়েছে নাকি?
2: খুঁটি না দিয়ে করবে নাকি? তার গাছ তো হেলে পড়ছে, বৃষ্টি হয়েছে, হেলে পড়ছে, বাঁশ খুঁটির সাহায্যে সেটারা একটু ঠিকঠাক করছে, এখন সে একটু খুশি আছে। এজন্য করতে হবে, গাছ হেলে পড়লে বা এই বর্ষার কালে আমাদের কি করতে হবে, আগে গাছও লাগাতে হবে, সেই সাথে সাথে ঠেকও দিতে হবে।
3: তারপরে ওই যে গাছের গোড়া একটা ছোট্ট করে নালা কেটে দিতে হবে,
2: এটা তো করতে হবে, পানিটা না জমতে পারে।
1: আবার আরুন ভাই, অন্য আমি ওই যে দড়ি দিয়া টানা ও দেয় যাতে হেলা না পড়ে, গেরো দে
3: ছাগলে খাইব যে ওই জন্য পারলে ওই বেড়া দিয়ে দিতে ছাগলে না খায়
0: না। তবে এখন কিন্তু মানুষ, আমার এই গ্রামে গঞ্জে মানুষ কিন্তু এখন অনেক সচেতন, ওই যার ছাগল পারে সে কিন্তু ঘেরার মধ্যে দেয়। আর যখন ছাগলে তোমার ওই যে মাঠে চড়াবি তখন কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে, এই জন্য কিন্তু এখন দেখো ওই যে ওই খোয়ার বলে আর এই জিনিসটা নাই। কারণ হচ্ছে যে এখন খুব সচেতন অবস্থায় আমরা সবাই চলি, আশা করবো যে আপনারাও চলবেন, আপনারা যারা আছেন ওই আইল নিয়ে ঝগড়া করা যেমন যাবেন, কারোর ক্ষতি না করি, আর ছাগল দিয়ে আরেকজনের গাছ না মুড়িয়ে ফেলে সব দিক নজর রাখতে হবে। সেই জন্য আমি আপনি আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আর হ্যাঁ, এই যে গরম, এই যে ঠান্ডা,
3: হ্যাঁ সাবধানে থাকতে,
0: সাবধানে থাকতে হবে। বৃষ্টিতে ভাল লাগলি যে ভিজবা সেটাও করা যাবে,
2: সেটাও করা যাবে না।
3: আর বাড়ির আশপাশ পরিষ্কার করে রাখতে হবে যাতে মশা না হয়,
1: দুবজার পরিষ্কার করে রাখতে।
0: খুব ভালো কথা কইছো।
1: আর এবার হন হারুন ভাই, এবার সবচেয়ে মজার বিষয় হইলো সব ধরনের গাছ লাগাইছি।
0: বাহ, এই তো তুমি তো আসলে ভালো কাজ করেছো, আমরা সবাই তাই করি, তোমার মতন যাতে করি, অনেক গাছ লাগাই, অক্সিজেন ফ্যাক্টরি বানাই। আর ওই মৃধা বলল যে সে কিন্তু ওই নালি কাটে না এই গাছের, এটা যাতে করে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাওয়ার আগে জানাই দিই, কৃষি বিষয় কার্যক্রম বাংলাদেশ বেতারে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলো উঠা যায়,
1: চলো যাই।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুরু করছি আপনাদের জন্য নিবেদিত অনুষ্ঠান দুরবার।
1: আপনাদের জন্য আজ রয়েছে বিনোদনমূলক অনুষ্ঠান কিছুক্ষণ।
2: প্রিয় শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। শ্যামল শোভিত নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ। নদীর গতি ও স্রোতধারার নেই প্রবাহমান এদেশের সঙ্গীত। এ বহমান ধারায় মিশে আছে আমাদের ঐতিহ্য, চেতনা, বিশ্বাস, আবেগ, আধ্যাত্মিকতা, প্রেম, ভালোবাসা এবং বিরহ। বাংলাদেশের ঋতু পরিবর্তনের বিচিত্র ধারায় বর্ষার আকাশ যখন মেঘে আচ্ছন্ন, তখন আমাদের হৃদয়কে খানিকটা উজ্জীবিত করতে সুর ছন্দের বর্ষা সাজিয়ে আজকের অনুষ্ঠানে গান পরিবেশন করবেন বাংলাদেশ নৌবাহিনীর বানজা শহীদ মোয়াজ্জেমের প্রতিভাবান শিল্পীবৃন্দ। আপনাদের সাথে আছি আমি সাকিবুজ্জামান ওডিউটি এবং
3: আমি সৌরভ এমিটুইউটি।
2: সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিনোদনমূলক সঙ্গীতানুষ্ঠান দুরবার কিছুক্ষণ।
3: সমুদ্রের উত্তাল ঢেউ পেরিয়ে যারা সতর্ক প্রহরা রক্ষা করছেন আমাদের প্রিয় মাতৃভূমির সার্বভৌমত্ব, সেই সাহসী নৌ সদস্যদের সাংস্কৃতিক প্রতিভার প্রকাশ আজকের এই আয়োজনে। দায়িত্বের পাশাপাশি সঙ্গীতের সুরেও তারা ছড়িয়ে দেন প্রাণের উচ্ছ্বাস ও দেশপ্রেমের বার্তা।
2: শ্রোতা বন্ধুরা, দেশকে ভালোবাসার অনুভূতি প্রতিটি মানুষের হৃদয়ে অমলিন। সঙ্গীত মানুষের প্রাণের ভাষা, আর সেই সঙ্গীত যখন দেশপ্রেমের আবেগে উজ্জীবিত হয় তখন তার হৃদয়কে নাড়া দেয় গভীরভাবে। আজকের অনুষ্ঠানের প্রথম পরিবেশনায় থাকছে একটি দেশাত্মবোধক গান। গানটি পরিবেশন করবে সাদিক বাড়ি অ্যামিটিউটি।

0: নজরুল নামটি শুনলে মনে পড়ে বিদ্রোহ, প্রতিবাদ ও প্রেমকে এক সুরে গাথার এক বিস্ময়কর স্রষ্টার উপাখ্যান। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা যেমনই মনে জাগায় সাহস ও অনুপ্রেরণা, তেমনি দেয় সুখ ও সুরের মূর্ছনা। তাই এবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর কবিতা সৃষ্টি সুখের উল্লাসে আবৃত্তি করতে আসছে হিফজুল বারী আবু সাইদ ODUT।
1: আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টক বগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে, বান্ডেকে ওই জাগলো জোয়ার, দুয়ার ভাঙা কল্ললে, আসলো হাসি আসলো কাঁদন, মুক্তি এলো আসলো বাদন। মুখ ফুটে আজ বুক ফাটে, মোর তিক্ত দুঃখের সুখ হাসে, ওই রিক্ত বুকের দুঃখ হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আসলো উদাস শুষলো হতাশ, সৃষ্টি সাডা বুক ফাটা শ্বাস, ফুল্ল সাগর দুল্ল আকাশ, ছুটলো বাতাস গগন ফেটে, চক্র ছুটে পিনাক পানির শুল আসে, ওই ধূমকেতু আর উল্কাতে চাই সৃষ্টিটাকে উল্টাতে। আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ্যবাগের ফুল হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ হাসলো আগুন শসলো ফাগুন, মদন মারে খুন মাখাতুন, পলা শোষকা শিমুল ঘায়েল, ফাগ লাগে ওই দিকবাসে গো দিকবালিকার পিতবাসে। আজ রঙন এলো রক্ত পানের অঙ্গনে মোর চারপাশে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ কপট কূপের তুন ধরি, ওই আসলো যত সুন্দরী, কারোর পায়ে বুক ডলা খুন, কেউ বা আগুন কেউ মানেনি চোখের জলে বুক ভাসে। তাদের প্রাণের বুক ফাটে তাও মুখ ফাটে না, বাণীর বিনার মোর পাশে, ওই তাদের কথাই শুনাই তোদের আমার চোখে জল আসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ আসলো উষা সন্ধ্যা দুপুর, আসলো নিকট আসলো সদূর, আসলো বাদা বন্দনহারা ছন্দ মাতন, পাগলা গাজন উচ্ছ্বাসে, ওই আসলো আসিন শিউলি সাতিল, হাসলো শিশির দুব্যাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ জাগলো সাগর হাসলো মরু, কাপল ভদুর কানন তরু, বিশ্ব ডুরান আসলো তুফান, উসলে উজান ভৈরবীদের গান ভাসে, মোর ডাইনে শিশু সদ্য জাত জরাই মোরা বামপাশে, মন ছুটেছে গো আজ বলগাহারা, অশ্ব যেন পাগলাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে।
2: শ্রোতা বন্ধুরা, মানুষের বিশ্বাস আধ্যাত্মিকতা ও সৃষ্টির প্রতি আত্মসমর্পণের অনুভূতি চিরন্তন। সেই আত্মসমর্পণের অনুভূতিকে ধারণ করে এবারের গান পরিবেশন করবে সাকিব আল হাসান ODUT।

0: স্বাধীনতার মহিমা, সংগ্রাম আর আত্মত্যাগের কথা স্মরণ করে এবং স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে এবারে শুনব শামসুর রহমানের কালজয়ী কবিতা স্বাধীনতা তুমি। কবিতাটি আবৃত্তি করতে আসছে প্লাবন আহমেদ ও ডিউটি।
1: স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাবরে দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। স্বাধীনতা তুমি মজুর জোবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি। স্বাধীনতা তুমি অন্ধকারের খা খা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক। স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ। স্বাধীনতা তুমি চাখানাই আর মাঠে ময়দানে ঝোড়ো সংলাপ। স্বাধীনতা তুমি কালবৈশাখীর দিগন্ত জোড়া মত্ত ঝাপটা। স্বাধীনতা তুমি শ্রাবণী অকুল মেঘনার বুক। স্বাধীনতা তুমি পিতার কোমল জাই নামাজের উদার জামিন।
2: এ পর্যায়ে শুনব নজরুল সঙ্গীতের এক অনবদ্য সৃষ্টি, বাগিচাই বুলবুলি তুই। নজরুল সঙ্গীতটি পরিবেশন করবেন মোহাম্মদ নাইম ও ডিউটি।

প্রিয় শ্রোতা মণ্ডলী, রবীন্দ্রনাথের সুর ও বাণী বাংলা সংস্কৃতির এক অমূল্য সম্পদ। তার সৃষ্টি একদিকে যেমন বাংলা সাহিত্যকে করেছে সমৃদ্ধ, তেমনি বিশ্বের দরবারে বাংলা ভাষাকে নিয়ে গেছে অনন্য সম্মানের আসরে। এবারে শুনব রবীন্দ্রনাথের একটি অমর সঙ্গীত। রবীন্দ্রসঙ্গীতটি পরিবেশন করবে মোহাম্মদ তুফান ও ডিউটি।

0: প্রিয় শ্রোতা বন্ধু, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আজকের এই আয়োজনের মাধ্যমে বানজা শহীদ মোয়াজ্জেমের শিল্পীবৃন্দ আবারও প্রমাণ করলেন, একজন নৌসদস্য শুধু সমুদ্র সীমার প্রহরী নন, বরং তারা সংস্কৃতির ধারক, সৃজনশীলতার বাহক এবং দেশপ্রেমের উজ্জ্বল প্রতীক।
1: সমুদ্রের দিগন্ত যেমন সীমাহীন, তেমনি সীমাহীন হোক আমাদের সংস্কৃতি চর্চা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ। নাবিক জীবনের শতব্যস্ততার মাঝেও সুকুমার বৃত্তির অনুশীলনহীন আবেগের বহিঃপ্রকাশ আজ যারা ঘটালেন, তারা কেউই পেশাদার শিল্পী নন। তবুও শৈল্পিক মনোবৃত্তির এই ক্ষুদ্র আয়োজনে আপনারা এতটুকু আনন্দ পেয়ে থাকলে আমরা উৎসাহিত হব। এই বলে আজকের অনুষ্ঠান দূরবার কিছুক্ষণ এখানেই শেষ করছি। আপনাদের সুস্বাস্থ্য, সুন্দর জীবন ও সমৃদ্ধি কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি সৌরভ এমইটি ইউটি
0: এবং আমি সাকিবুজ্জামান ওডিউটি।
1: আল্লাহ হাফেজ।

0: শেষ হল সৈনিক ভাইদের অংশগ্রহণে বিনোদনমূলক অনুষ্ঠান কিছুক্ষণ।
1: এখন শুনবেন দেশের গান। শিল্পী শাহনাজ রহমাতুল্লাহ, গানটির গীতিকার গাজী মাঝহারুল আনোয়ার এবং সুরকার আনোয়ার পারভেজ।

এরই সাথে শেষ হল আজকের দুর্বার অনুষ্ঠান। দুর্বার অনুষ্ঠানটি পরিবেশনায় ছিলেন বাংলাদেশ বেতার চট্টগ্রাম। অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।

এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম রেফাউল হক। আজ ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ হাই পারফরমেন্স দল 89 রানে মালয়েশিয়া ক্রিকেট দলকে পরাজিত করেছে। বাংলাদেশ হাই পারফরমেন্স প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে সবকটি উইকেট হারিয়ে 158 রান করে। জবাবে মালয়েশিয়া দল 16 ওভারে সবকটি উইকেট হারিয়ে 69 রান করতে সক্ষম হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: ব্যাটে ছিল না প্রত্যাশার পূর্ণরূপ, তবুও বল হাতে লাল সবুজের যে আগুনে গর্জন তাতেই ছাই হয়ে গেল প্রতিপক্ষের প্রতিরোধ। মিরপুরের হোম অফ ক্রিকেটে মালয়েশিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের প্রথম লড়াইয়ে 89 রানের এক অনায়াস জয় তুলে নিয়েছে বাংলাদেশ হাই পারফরমেন্স দল। শনিবার সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই যেন এলোমেলো তরির মতো টালমাটাল ছিল স্বাগতিকদের টপ অর্ডার, কিন্তু সেই ভাঙনের মুখে বাধ হয়ে দাঁড়ান অধিনায়ক মেহরাফ ও অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। সাকলাইনের 26 বলে 32 এবং মেহরাবের দায়িত্বশীলতার ভেলায় চেপে 43 বলে 52 রানের এক দুর্দান্ত জুটিতে নির্ধারিত 20 ওভারে 158 রানের লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে বাংলাদেশের পেস আর স্পিনের যৌথ তোপে শুরুতেই পথ হারায় মালয়েশিয়া। ম্যাচের প্রথম বলে আবু হায়দার রনের দুর্দান্ত ডেলিভারিতে উড়ে যায় ওপেনার নাজমোসের স্ট্যাম্প। সেই যে পতন শুরু, আর মাথা তুলে দাঁড়াতে পারেনি সফরকারীরা। রুবেল হাসান ও রাকিবুল হাসানের স্পিন ও পেসের সুষম কৌশলে মাত্র 69 রানে শেষ হয় মালয়েশিয়ার ইনিংস। প্রথম লড়াইয়ে এই বিশাল জয়ে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল তরুণ এইচপি দল। সোমবার একই আঙিনায় সিরিজের শেষ টি টোয়েন্টিতে ট্রফি নিশ্চিতের লক্ষ্যে মাঠে নামবে স্বাগতিকরা। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: আগামী সোমবার একই ভেন্যুতে দুদলের মধ্যে দ্বিতীয় শেষ টি টোয়েন্টি ম্যাচটি বেলা 2টায় শুরু হবে। টি টোয়েন্টি সিরিজের পর বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের বিরুদ্ধে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজে অংশ নেবে মালয়েশিয়া ক্রিকেট দল। চলতি মাসের 12 তারিখে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে সকাল 9:30 দুদলের মধ্যে প্রথম একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। এদিকে ডারউইনে 3 দিনের একমাত্র প্রস্তুতি ক্রিকেট ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের কাছে ইনিংস ও 38 রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। আজ তৃতীয় শেষ দিনে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে মাত্র 54 রান করতে সক্ষম হয়। চূড়ান্ত রান সংখ্যা বাংলাদেশ 263 এবং 54, অস্ট্রেলিয়া একাদশ 355। আগামী 13 আগস্ট ডারউইনে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি বাংলাদেশ সময় সকাল 6:30 শুরু হবে। আগামী সোমবার বেলফাস্টে স্বাগতিক আয়ারল্যান্ড এবং আফগানিস্তানের মধ্যে তৃতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ বাংলাদেশ সময় বেলা 4:45 শুরু হবে। 5 ম্যাচ সিরিজে আফগানিস্তান 1-0 এগিয়ে রয়েছে। দুদলের মধ্যকার প্রথম একদিনের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। প্রথমবারের মতো এশিয়ান ফুটবল কনফেডারেশনের এফসি চ্যালেঞ্জ লিগে অংশ নিতে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব আজ কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। আগামী মঙ্গলবার জর্ডানের রাজধানী আম্মানের কিং দ্বিতীয় আবদুল্লাহ স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব আল ইত্তেহাদ আহলের মোকাবেলা করবে। ম্যাচটি স্থানীয় সময় রাত 8:00 অনুষ্ঠিত হবে। এদিকে প্রথমবারের মতো এফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে খেলতে যাচ্ছে রাজশাহী স্টার্স এফসি। এশিয়ান ক্লাব ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে রাজশাহী স্টার্স এফসি। আগামী 17-23 আগস্ট মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে এফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি স্টেজ। রাগবি খেলার বিস্তার লাভ এবং নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরির অংশ হিসেবে দেশব্যাপী মিনি রাগবি কার্যক্রম চালুর পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ রাগবি ফেডারেশন। ফেডারেশন সূত্রে জানা গেছে, মিনি রাগবি কার্যক্রমের মাধ্যমে দেশের বিভিন্ন স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান এবং জেলা পর্যায়ে শিশু কিশোরদের পরিচিত করা হবে। এই কর্মসূচির পাশাপাশি জেলা পর্যায়ে কোচ এবং রেফারিদের সম্পৃক্ত করে দীর্ঘমেয়াদী পরিকল্পনার বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ক্লাব লাইসেন্সিং ও দল বদলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বসুন্ধরা কিংস, আবাহনী লিমিটেড ও ফকিরেরপুল ইয়াংমেন্স এর জন্য সময় বাড়িয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে। বা ফুফে আগামী মঙ্গলবারের মধ্যে শর্তগুলো পূরণের সুযোগ দিয়েছে এই তিনটি ক্লাবকে। এদিকে 2026-27 মৌসুমের দল বদলের কার্যক্রম চলমান রয়েছে, কিন্তু ফিফা নিষেধাজ্ঞা এবং ক্লাব লাইসেন্স না থাকায় এই তিনটি দলের কার্যক্রম স্থগিত রয়েছে। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
2: যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন, আল্লাহ বড় ক্ষমাশীল অত্যন্ত দয়ালু। আল কোরআন বাংলাদেশ বেতার, এখন শুনতে পাবেন পবিত্র এশার নামাজের আজান।
3: Allah

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সফল হতে কে না চায়, দিন শেষে সফলতা নামে সেই সোনার হরিণের দেখা কজনই বা পায়। জীবনে থাকে চ্যালেঞ্জ, অনেক সময় চ্যালেঞ্জগুলোকে কঠিন মনে হয়। সঠিক পরিকল্পনা আয়ত্ত করে সে সমস্ত চ্যালেঞ্জগুলো পার করে জীবনে হয়ে ওঠা সম্ভব সেরার সেরা। কাজের প্রতি হতে হবে মনোযোগী এবং সময় মতো কর্মসম্পাদন জরুরি। প্রিয় শ্রোতা, অনাবিল শুভেচ্ছা এবং সবার সুখী সুন্দর জীবন কামনায় শুরু করছি ম্যাগাজিন অনুষ্ঠান সুখী সংসার।

0: জীবনে উন্নতি আমরা সবাই চাই, প্রয়োজন সঠিক পরিকল্পনা। জীবনকে সুন্দর করে গড়ে তোলার লক্ষ্যেই আমাদের সকল পরিশ্রম। বিবাহিত জীবনে কিভাবে প্রতিরোধ করবেন সমাজের বিশেষ একটি সমস্যা বাল্যবিবাহ? বাল্যবিবাহের কুফল সুদূর প্রসারী, এ বিষয়ে কি ভাবছেন তারা? প্রিয় শ্রোতা, আমন্ত্রণ বাল্যবিয়ের কুফল নিয়ে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠ শোনার জন্য। সাক্ষাৎকার গ্রহণ ও বহিধারণে সজীব দত্ত।
1: ফুলের বাসরে জীবন সাজাবার স্বপ্ন ছিল যার দুচোখে, সাত ছিল যার জীবনের প্রাচুর্যে মেলা সাজাবার। কিন্তু বিবাহের সানাইয়ের বাদ্য থেমে না যেতেই বসন্তের নবপুষ্পকুড়িটি তার পুষ্প দল নিয়ে সমূলে মেলবার পূর্বেই অকালে ছড়ে গেল। আমরা চাই না একটি ফুল ঝরে যাক, আমরা চাই এই তারুণ্য যারা তারা ফুল হয়ে পরিপূর্ণ প্রস্ফুটিত হোক তাদের জীবনের আকাশে, এবং তাদের স্বপ্ন একসময় কানে কানে এসে বলে যাক, আমি আর স্বপ্ন নই, আমি বাস্তব হয়ে গেছি। সজীব দত্ত স্বাগত জানাচ্ছি তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে, বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা থেকে। শ্রোতা বন্ধুরা, আমরা এসেছি উপকূলীয় এলাকায়। এই এলাকার মানুষের জীবনের সঙ্গে যুদ্ধ করে সংগ্রাম করে টিকে থাকা এবং ভাঙা গড়ার খেলা, ভেঙে যাওয়ার পরে আবারও গড়ার খেলা, আবারও জীবন যুদ্ধে এগিয়ে যাওয়া। যে দুরন্ত পথিক সে কখনোই থামতে জানে না, হাঁটতে জানে না। আমরাও চাই আমরা এগিয়ে যাব সম্মিলিতভাবে। আমরা এ পর্যায়ে উপজেলা পরিষদ সভাকক্ষে অবস্থান করছি তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা নির্বাহী অফিসার শরণখোলা, অন্যান্য কর্মকর্তা বৃন্দ, সুধী মণ্ডলী, অভিভাবক এবং সাংবাদিক রয়েছেন, আর শিক্ষার্থী বন্ধুরা তো রয়েছেই। আর কথা বাড়াবো না, চলে যাবো আমাদের শিক্ষার্থী বন্ধুদের কাছে। আজকে আমাদের প্রথম কে আমাদের আজকের অনুষ্ঠানের বন্ধু, চলুন কথা বলি। তোমার নাম, স্কুলের নাম এবং তুমি কোন ক্লাসে পড়ো?
2: ফাতিমাতুজ্জোহরা, সপ্তম শ্রেণী, শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউট।
1: এই অনুষ্ঠানে অংশ নিয়ে কেমন লাগছে?
2: এই অনুষ্ঠানে অংশ নিয়ে আমার খুবই ভালো লাগছে।
1: তুমি আমাদেরকে একটু জানাবে যে বাল্যবিবাহ বলতে আমরা কি বুঝি?
2: বাল্যবিবাহ বলতে আমরা বুঝি মেয়েদের 18 এবং ছেলেদের 21 বছরের নিচে বিবাহ হলে তাকে বাল্যবিবাহ বলা হয়।
1: অনেক ধন্যবাদ। তোমাদের স্কুলে তোমাদের শিক্ষকরা বাল্যবিবাহের কুফল নিয়ে তোমাদেরকে কি আলোচনা করেন কখনো কখনো?
2: জি স্যার, আমাদেরকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোচনা করানো হয়।
1: তুমি বড় হয়ে কি হওয়ার স্বপ্ন দেখো?
2: আমি বড় হয়ে একজন সুদক্ষ নাগরিক হওয়ার স্বপ্ন দেখি এবং আমার মূল স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখি।
1: বাহ, অসাধারণ। তোমার উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এখানে রয়েছেন, সামনে তুমি কথা বলছো, কেমন লাগছে?
2: আমার খুবই ভালো লাগছে এবং নিজেকে খুব বড় একজন মানুষ হিসেবে মনে হচ্ছে।
1: অনেক ধন্যবাদ। এভাবেই বাংলাদেশ বেতার পৌঁছে যাচ্ছে দেশের প্রান্তিক পর্যায়ে, প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে তারুণ্যের একটি নিবিড় সংযোগ ঘটিয়ে দিচ্ছেন। আমরা আরো একজন স্বপ্নবাজের সঙ্গে কথা বলতে চাই। তোমার নাম বলবে, কোন স্কুলে পড়ো এবং কিসে পড়ো?
3: আমার নাম সোনালী, আরকেডিএস পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।
1: সোনালীর জীবনে কেমন সোনালী স্বপ্ন রয়েছে?
3: আমার বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন রয়েছে।
1: বাহ, অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠানে কথা বলছো, কেমন লাগছে?
3: খুবই ভালো লাগছে।
1: তুমি কি বাংলাদেশ বেতারে প্রথম কথা বলছো?
3: হ্যাঁ।
1: বাহ, অসাধারণ। তুমি একটু জানিয়ে দেবে যে বাল্যবিবাহের কি কি কারণ রয়েছে বলে আমরা মনে করি?
3: বাল্যবিবাহের উপযুক্ত সচেতনতার অভাব, দরিদ্রতা, প্রবীণদের আশা পূরণ ও ইপটিজিং এর কারণ।
1: ইপটিজিং এর ভয় পান পিতামাতা অনেক সময়। তবে এখন কি ইপটিজিং এর ভয় পাওয়ার আর সময় রয়েছে?
3: না।
1: এখন যে হটলাইন নম্বরগুলো রয়েছে 333-999-1098-109, এই সকল নম্বরগুলোর মাধ্যমে কিন্তু বাল্যবিবাহ বন্ধে যেমন কাজ করা যায় পরিচয় গোপন রেখেই, পাশাপাশি ইপটিজিং প্রতিরোধেও কাজ করা যায়। তোমার পরিবারে কে কে আছেন?
3: আমার বাবা, মা ও ছোট একটা ভাই আছে।
1: তুমি তোমাদের স্কুলে এই জাতীয় অনুষ্ঠান হলে সেখানে কি ভূমিকা রাখো?
3: হ্যাঁ, অবশ্যই রাখি।
1: অনেক ধন্যবাদ তোমাকে। তোমার আশেপাশে কোথাও যদি দেখো বাল্যবিবাহের আয়োজন চলছে, তখন তুমি কি ভূমিকা রাখবে?
3: তখন আমি প্রশাসনিককে জানাবো, তাছাড়া আমি আমাদের স্কুলে কে হলে আমি হেড স্যারকে সর্বপ্রথম জানাবো।
1: অনেক ধন্যবাদ তোমাকে। আমরা পরের বন্ধুর কাছে যেতে চাই, চলুন কথা বলি। তোমার নাম বলবে, স্কুলের নাম বলবে এবং কিসে পড়ো?
4: আমার নাম সেজুতি রানী, সপ্তম শ্রেণী, শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউট।
1: সেজুতি, তোমাদের এদিকে সংগ্রাম করে কি জীবন চালাতে হয়?
4: হ্যাঁ।
1: তুমি কখনো ঝড় বৃষ্টি এরকম দেখেছো?
4: না, বড় কোনো ঝড় বৃষ্টি দেখা হয়নি, কিন্তু বৃষ্টি এমন অল্প কিছু দেখেছি।
1: আচ্ছা, এর মধ্যে থেকেই তো আমাদের এগিয়ে যেতে হয়, তাই না?
4: জি।
1: তুমি বড় হয়ে কি হতে চাও?
4: ডক্টর।
1: ডক্টর হতে চাও। বাল্যবিবাহের কি কি কুফল রয়েছে বলবে?
4: হ্যাঁ, মেয়েটির স্বপ্ন নষ্ট হয়ে যেতে পারে, অল্প বয়সে মা হতে গিয়ে সন্তানের ক্ষতি হতে পারে, মা ও সন্তান অপুষ্টিতে ভুগতে পারে, বিবাহ বিচ্ছেদ হতে পারে।
1: অনেক ধন্যবাদ। আমরা আরো একজন বন্ধুর সঙ্গে কথা বলতে চাই, চলুন কথা বলি। তোমার নাম, স্কুলের নাম এবং কিসে পড়ো?
5: আমি তাসমিয়া ইসলাম, আরকেডিএস পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।
1: আজকের এই অনুষ্ঠানে অংশ নিয়েছো, কেমন লাগছে?
5: আমার খুব ভালো লাগছে।
1: বাল্য বিবাহ প্রতিরোধে আমরা কিভাবে কাজ করতে পারি?
5: আমরা শিশুদের অভিভাবকদের সাথে বিভিন্ন মিটিং করতে পারি, এরপর আমরা প্রশাসনকে জানাতে পারি। যদি আমার আশেপাশে কোনো বাল্য বিবাহ দেখি তবে আমরা 999 ফোন দিয়ে তাদের জানাতে পারি। বিভিন্ন বাল্য বিবাহের পোস্টার যেখানে সেখানে টানিয়ে দিতে পারি, সব জায়গায় আমরা টানিয়ে দিতে পারি, ব্যানার পোস্টার ইত্যাদি।
1: তোমাদের স্কুলে বাল্য বিবাহ কুফল নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে কি আলোচনা হয়ে থাকে?
5: হ্যাঁ, সবসময় এগুলো হয়ে থাকে আমাদের।
1: তুমি যদি কোথাও দেখো বাল্য বিবাহ হচ্ছে তখন তুমি কি ভূমিকা রাখবে?
5: আমি 999 ফোন দিতে পারি। আসলে সর্বপ্রথম আমার উচিত আমার বড়দের আশেপাশের মানুষদের জানানো, এরপর যদি আমরা ব্যর্থ হই তাহলে আমাদের প্রশাসনের জানানো উচিত।
1: অনেক ধন্যবাদ তোমাকে। আমরা আরো একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চাই, চলুন আমরা কথা বলি, যে পড়াশোনার পাশাপাশি নিজেকে স্বাবলম্বী করার ক্ষেত্রে ভূমিকা রাখছে। আপনার নাম পরিচয় বলবেন।
6: আমার নাম লিমা, আমি শরণকলা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
1: লিমা, আপনি পড়াশোনার পাশাপাশি কিভাবে নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা করছেন?
6: আমি একজন উদ্যোক্তা, আমি পোশাক অথবা অর্গানিক পণ্য নিয়ে কাজ করি।
1: আপনি জীবনে কি স্বপ্ন দেখেন?
6: আমার স্বপ্ন টিচার হওয়া।
1: টিচার হওয়া। আমরা বাল্য বিবাহ প্রতিরোধে সবাই কি ভূমিকা রাখবো? কি ভাবেন আপনি আপনার জায়গা থেকে?
6: অবশ্যই বাল্য বিবাহ আমাদের রোধ করা উচিত। কোথাও যদি দেখি বাল্য বিবাহ হচ্ছে তাহলে সরাসরি আমাদের প্রশাসনের সুযোগ সুবিধা নেওয়া উচিত। তারপরে গ্রামে অথবা এলাকার যারা মুরব্বী আছে অথবা প্রশাসনের সাথে জড়িত আছে তাদের সাথে কথা বলা উচিত।
1: অনেক ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায়। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা নির্বাহী অফিসার শরণখোলা। আমরা একটু বিশদে জানার চেষ্টা করব যে উপজেলা প্রশাসন বাল্য বিবাহ প্রতিরোধে কিভাবে সচেতন রয়েছেন, কিভাবে কাজ করছেন এবং আজকের এই অনুষ্ঠান ঘিরে তার কি অভিমত। আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করার জন্য। আপনার উপস্থিতিতে অত্যন্ত নান্দনিকভাবে শিক্ষার্থী বন্ধুরা কথা বলেছে, আপনার কেমন লেগেছে?
7: খুবই ভালো লেগেছে, এরা যে সুন্দরভাবে কথা বলতে পেরেছে এই জন্য আমি আপ্লুত।
1: বাল্য বিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসন শরণখোলা কিভাবে আপনারা সচেতন আছেন?
7: আমি যোগদান করার পরপরই আমি বিভিন্ন শ্রেণীপেশার মানুষদের সাথে যখনই কথা বলেছি তখনই সামাজিক যে সমস্যাগুলো রয়েছে তার মধ্যে আমি মনে করি যে এই বাল্য বিবাহ এটি একটি অন্যতম। সুতরাং এই বিষয়টি আমি সবসময় প্রাধান্য দিয়ে কথা বলেছি। আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, চৌকিদার, দফাদার তাদের সাথেও যখন কথা বলি তখন তাদেরকে প্রথমেই এই কথাটি বলি যে আপনাদের এলাকায় যদি কোনো বাল্য বিবাহ হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে প্রথমেই জানাবেন। তো সেই বিষয়টি আমি পাচ্ছি, যদিও এই দেড় মাসে শরণখোলা উপজেলায় কোনো বাল্য বিবাহের ঘটনা ঘটেনি এবং এরকম কোনো তথ্য আমার কাছে আসেনি।
1: আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অসংখ্য শ্রোতা বন্ধুরা আপনাকে এই মুহূর্তে শুনছে। আপনি জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশ বেতার এখন শুধুমাত্র রেডিও সেট নয়, মোবাইল ফোনের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে, বাংলাদেশ বেতার অ্যাপের মাধ্যমে বেতার এখন বিশ্বব্যাপী। আপনি সকলের প্রতি, শুধুমাত্র উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নয়, এদেশের একজন সচেতন নাগরিক হিসেবে কি আহ্বান রাখবেন?
7: একজন সচেতন মানুষ হিসেবে আমি মনে করি যে সরকারের যে নিয়মাবলী রয়েছে এবং বিধিবিধান রয়েছে সেগুলো মেনে চলা এবং নাগরিকের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটি পালন করা আমি মনে করি একজন নাগরিকের কর্তব্য হওয়া উচিত। আমরা ম্যাক্সিমাম সময় বুঝি যে আসলে আমার অধিকারটি কি, কিন্তু আমরা যে আমাদের একটি কর্তব্য রয়েছে নাগরিক হিসেবে সেটি অনেক সময় বুঝি না। তো সেই আমরা যেরকম ভাবে অধিকারটি বুঝি তেমনি ভাবে আমাদের কর্তব্যটিও বোঝা দরকার।
1: আপনাকে আন্তরিক ধন্যবাদ। বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আমরা আপনার জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আপনার উপজেলার সকল শিক্ষার্থীদের জন্য আমাদের পক্ষ থেকে অনেক শুভকামনা।
7: ধন্যবাদ আপনাকেও, তারুণ্যের কণ্ঠকেও ধন্যবাদ।
1: কথা বলছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরণখোলা বাগেরহাট। ওনার কথার রেশ ধরেই আমার কথার শেষ টানতে চাই। আগামী সপ্তাহে অন্য কোনো জেলা, অন্য কোনো উপজেলা শিক্ষার্থী বন্ধুরা এবং প্রশাসনে যারা আছেন তাদেরকে নিয়ে আপনাদের মুখোমুখি হবো এই ধারে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আসুন বাল্য বিবাহ প্রতিরোধে যার যার অবস্থান থেকে আমরা ভূমিকা রাখি, বাল্য বিবাহ মুক্ত দেশ গড়ি।
0: সংসারে সুখী হবার জন্য সবচেয়ে দরকার যে বিষয়টি তা হল সংসারের সদস্য সংখ্যা কম রাখা। এবারে জনসংখ্যা বিষয়ক গান শুনবেন শিল্পী প্রিয়াঙ্কা গোপ, গীতিকার খন্দকার আব্দুল মোতালেব, সুরকার উজ্জ্বল সিনহা।

0: প্রিয় শ্রোতা, আসুন স্বাস্থ্যবিধি মেনে চলি, সেই সাথে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গু মুক্ত থাকি। আজকের অনুষ্ঠানে গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ শাহিনুর রহমান, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
1: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সাইম রায়হান। শুরুতেই শিরোনাম। মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং বিদেশ নির্ভরতা কমাতে চিকিৎসা বান্ধব বাংলাদেশ গঠনে সকলের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান। জীবিকার সংস্থান করতে জুলাই শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের মাঝে চাকরির নিয়োগপত্র এবং জুলাই যোদ্ধাদের মাঝে অটোরিকশা ও রিক্সা হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল দিনব্যাপী কক্সবাজার ও চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রান্তিক কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে বাজার সিন্ডিকেট ও মজুতদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হবে জানালেন আইনমন্ত্রী। স্বাধীনতার ঘোষণায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত কালুরঘাট বেতার কেন্দ্র সম্প্রসারণ ও সংরক্ষণে পদক্ষেপ নেওয়া হচ্ছে বললেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। ওয়াশিংটন তেহরানের শর্তগুলো মেনে নিলেই হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া হবে জানাল ইরান। এবং মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে 89 রানে হারাল বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্যেক মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং উন্নত চিকিৎসার আশায় বিদেশমুখিতা হ্রাসে বাংলাদেশকে একটি চিকিৎসা বান্ধব দেশ হিসেবে গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ জাতীয় সংসদ ভবনের এলডি হলে ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 37তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে একথা বলেন।
2: আমি জানি দায়িত্ব পালন করতে গিয়ে আপনাদেরকে নানা সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে অনিচ্ছাকৃত অবহেলা বা দায়িত্ব পালনে শৈথিল্য একদিকে সরকারের সামগ্রিক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে, অপরদিকে চিকিৎসক কিংবা চিকিৎসা ব্যবস্থা সম্পর্কেও জনমনে অনাস্থা তৈরি করে। এক্ষেত্রে দেশের মানুষ চিকিৎসকদের কাছ থেকে আরো দায়িত্বশীল এবং মানবিক ভূমিকা প্রত্যাশা করে। আসুন আমরা সকলে মিলে এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলি যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্য সেবা পাবে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হবে না আর ইনশাআল্লাহ।
0: সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসকদের রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাদারিত্বে ব্যাঘাত সৃষ্টি না করে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ভবিষ্যতের চিকিৎসকরা কোনো ঔষধ দেবেন না, বরং তারা রোগীদের শরীরচর্চা, সুষম খাদ্য এবং রোগ প্রতিরোধের কারণ ও উপায় সম্পর্কে সচেতন করবেন। মার্কিন উদ্ভাবক ও ব্যবসায়ী টমাস আলভা এডিসনের এই উক্তির উদাহরণ দিয়ে তারেক রহমান বলেন, তাঁর এ নীতির সঙ্গে বর্তমান সরকারের স্বাস্থ্যনীতির মিল আছে। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন,
2: যত দ্রুত সম্ভব ই হেলথ কার্ড চালু করার কাজ আমরা চেষ্টা করছি বাস্তবায়ন করতে। এর বাইরে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করার সিদ্ধান্ত এরই ভিতরে নেওয়া আছে, যা আপনারা সকলেই অবগত আছেন। তবে যেটি আমি দৃঢ়ভাবে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, চিকিৎসকগণ যদি সেবার মানসিকতা নিয়ে নিজেদেরকে নিবেদিত না রাখেন, তাহলে এই অবকাঠামোগত উন্নয়ন দিয়ে কিন্তু আমাদের সফলতা আসবে না।
0: তারেক রহমান বলেন, কোনো বিশেষ প্রতিষ্ঠানকে সুবিধা দিতে পূর্বের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট তৈরি হয়েছে। বর্তমান সরকার দেশ ও দেশের মানুষকে এই সংকট থেকে রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন। পরে তিনি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ে শহীদ ও আহতদের ১০টি পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন। তিনি আজ তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে এ সকল নিয়োগপত্র প্রদান করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই আন্দোলন পর্যন্ত বিভিন্ন সময়ে মানুষের আত্মত্যাগের কথা তুলে ধরে বলেন, এসব আত্মত্যাগের মূল লক্ষ্য ও উদ্দেশ্য ছিল একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলা, যেখানে দেশের মানুষ আরও ভালোভাবে বসবাস করতে পারবে। প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ অভ্যুত্থানের দুই যোদ্ধাসহ তিন ব্যক্তির আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহে একটি সিএনজি চালিত অটোরিকশা, দুটি ব্যাটারি চালিত রিকশা ও দুটি প্যাডেল রিকশা উপহার দিয়েছেন। তিনি আজ তাঁর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপহার তুলে দেন। নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা এবং মিরপুর বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখ সিএনজি অটোরিকশা পেয়েছেন। মোহাম্মদ আজিজ শেখ জুলাই গণ অভ্যুত্থানে মিরপুর ১০ এলাকায় অংশ নিয়ে গুলিবিদ্ধ হন। তার শরীরে গুলির ৩৬টি স্প্লিন্টার বিদ্ধ হয়। কুষ্টিয়ার মোহাম্মদ গফ্ফারকে দুটি প্যাডেল চালিত রিকশা উপহার দেওয়া হয়। জুলাই গণ অভ্যুত্থানের সময় তিনি রাজধানীর মহাখালী এলাকায় আন্দোলনকারীদের নিয়মিত পানি সরবরাহ করেন এবং নিজের রিকশায় আহতদের হাসপাতালে পৌঁছে দেন। এছাড়া বগুড়ার গাবতলী উপজেলার বাসিন্দা ৬৫ বছর বয়সী আসাদুল হক বিশুকে দুটি ব্যাটারি চালিত অটোরিকশা উপহার দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল দিনব্যাপী সফরে কক্সবাজার ও চট্টগ্রাম যাচ্ছেন। তিনি সকালে কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন। পরে প্রধানমন্ত্রী দুপুরে চট্টগ্রামে যাবেন এবং বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: সরকার গঠনের পর রোববার প্রথমবারের মতো চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলার বাঁশখালী, হাটহাজারি, ফটিকছড়ি ও নগরে তার সফরকে ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মী ও সাধারণ মানুষজন। সফরে বাঁশখালীর বাহারছড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে ঘর উপহার দেবেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর উপহার পেতে যাচ্ছেন তাই খুশি সর্বস্ব হারানো পরিবারগুলো।
4: মাননীয় প্রধানমন্ত্রী একটা ঘর দিছে, এখন আমি খুশি, অনেক খুশি হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ।
5: আমি বেশি খুশি প্রধানমন্ত্রী। আয় আল্লাহ হাসো হালিয়ে নমাজ পড়ে দোয়া করে দে, আর ঘর কেন প্রধানমন্ত্রী।
3: হাটহাজারিতেও বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০ পরিবারকে পুনর্বাসনের ঘর প্রদান করবেন প্রধানমন্ত্রী। এদিকে তার এই আগমনকে ঘিরে উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষজন।
6: মাননীয় প্রধানমন্ত্রী ফরিদছড়ি যাচ্ছেন, ফরিদছড়ির বাসের এটা একটা আনন্দের দিন।
7: বিশাল একটি সম্ভাবনাময় সুযোগ রয়েছে আমাদের ইকোনমিক জোন করার জন্য, এই দাবিটুকু আমরা প্রধানমন্ত্রীর কাছে ইনশাআল্লাহ তুলব।
3: হাটহাজারিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমির আলমা শাহ আহমদ শফির কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। তার এই সফর চট্টগ্রামের মানুষের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ বলছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
8: নেতাকর্মীদের মধ্যে একটা ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে, উৎসাহ দেখা যাচ্ছে। প্রতিটি অঞ্চলে একটা খুব প্রাণচাঞ্চল্য, তারেক রহমান চট্টগ্রাম আসবে, তারা স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছে।
3: ফটিকছড়িতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সাথে সৌজন্যে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় নগরীতে প্রধানমন্ত্রী যোগ দেবেন এক সাংগঠনিক সভায়। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সব প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন এবং পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী।
9: আইন শৃঙ্খলার পুরো প্রস্তুতি সম্পন্ন করেছি, আমাদের প্ল্যান তৈরি হয়ে গেছে, ডিপ্লয়মেন্ট প্ল্যানও রেডি আছে। আগমন উপলক্ষে কয়েকদিন ধরেই আমাদের প্রিভেন্টিভ যে কার্যক্রম সেগুলো চলছে।
10: মাননীয় প্রধানমন্ত্রীর যে কর্মসূচিগুলো পেয়েছি সেই কর্মসূচি অনুযায়ী আমরা সকল প্রস্তুতি গ্রহণ করছি।
3: প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্তরা ঘুরে দাঁড়ানোর অবলম্বন খুঁজে পাওয়ার পাশাপাশি পুরো জেলার উন্নয়ন কর্মকাণ্ডে গতি আসবে এমনটা আশা করছেন সর্বস্তরের মানুষ। জুবাইর মঞ্জুর, বাংলাদেশ বেতার, চট্টগ্রাম।
0: আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন প্রান্তিক কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতে বাজার সিন্ডিকেট ও মজুতদারির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হবে। তিনি আজ ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজের পাইকারি হাট ও আড়ত পরিদর্শন শেষে একথা বলেন। মজুতদারদের সতর্ক করে আইনমন্ত্রী বলেন বিশেষ ক্ষমতা আইনে মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বিধায় তার স্মৃতি বিজড়িত এ বেতার কেন্দ্রের আরও সম্প্রসারণ এবং এর ঐতিহ্যবাহী স্থাপনাগুলো সংরক্ষণে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি আজ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: চট্টগ্রাম সফরের অংশ হিসেবে শনিবার কালুরঘাট বেতার কেন্দ্রে যান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। পরিদর্শন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক সেই স্বাধীনতা ঘোষণা কক্ষ সহ বিভিন্ন স্থাপনা। পরে সাংবাদিকদের ব্রিফিং করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। এ সময় তিনি বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র এমন একটি স্থাপনা যা ঐতিহাসিক গুরুত্ব বহন করে।
11: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহোদয় এই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এটি সংরক্ষণের জন্য কিভাবে আরো সুন্দরভাবে রাখা যায় সেই বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ, এবং আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সাথে এই বিষয়ে আমরা আলোচনা করব।
3: এছাড়াও সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে যে কোনো গুজব বন্ধে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে ইয়াসির খান চৌধুরী বলেন, মিথ্যা তথ্য ছড়ানো বন্ধে প্রশিক্ষণের মাধ্যমে সচেতন করা হবে সংশ্লিষ্ট ব্যক্তি এবং জনসাধারণকে।
11: আমরা একটি বড় প্রজেক্ট হাতে নিয়েছি নিউ মিডিয়ার মাধ্যমে, এবং মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন, অপতথ্য সঠিক নয় যেগুলো প্রচার হচ্ছে বা প্রচার করার যেই প্রবণতা দেখা যাচ্ছে, সেখানে সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার বন্ধ করার জন্য আমরা বিভিন্ন রকম প্রজেক্ট হাতে নিয়েছি।
3: এর আগে প্রতিমন্ত্রী কালুরঘাট বেতার কেন্দ্রে পৌঁছালে বাংলাদেশ বেতারের কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় স্থানীয় সংসদ সদস্য এরশাদুল্লাহ সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জুবাইর মঞ্জুর, বাংলাদেশ বেতার, চট্টগ্রাম।
0: এদিকে আজ চট্টগ্রামের আঞ্চলিক তথ্য অফিস পরিদর্শন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। এ সময় তিনি বলেন, সরকার ও জনগণের মধ্যে তথ্যের সেতু বন্ধন তৈরিতে তথ্য অধিদপ্তর পিআইডির ভূমিকা গুরুত্বপূর্ণ। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
12: খবরের বাকি অংশ পড়ছি জিনাত আক্তার। ঢাকা সিলেট মহাসড়কের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হতাহতদের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে 5 লাখ, পঙ্গুত্ব বরণকারীদের 3 লাখ এবং চিকিৎসাধীন আহতদের 1 লাখ টাকা করে অনুদান দেওয়া হবে। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আজ সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে এই তথ্য জানান। শিল্প বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বগুড়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প এসএমইর ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় প্রায় 400 একর জমির ওপর নতুন শিল্প পার্ক স্থাপনের পরিকল্পনা করছে সরকার। তিনি আজ বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, চলতি শীত মৌসুমে এই প্রস্তাবিত শিল্প পার্কের উন্নয়ন কাজ শুরুর উদ্যোগ নেওয়া হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, দেশের উত্তরের জেলা নাটোর সহ দেশের সম্ভাবনাময় প্রতিটি স্থানের পর্যটনকে জনপ্রিয় করতে কাজ শুরু করেছে সরকার। তিনি আজ নাটোরের রানী ভবানী রাজবাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। মন্ত্রী বলেন, দেশের 1498টি পর্যটন স্পটকে চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে এসব স্পটগুলোকে আবাসন, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধাসহ পর্যটন হাব হিসেবে প্রতিষ্ঠা করা হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে এবং সরকারের কর্মকাণ্ডে বাধা দেওয়ার চেষ্টা করছে তাদের সম্মিলিত প্রচেষ্টা ব্যর্থ হবে। তিনি আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের 5 মাসের উন্নয়ন যাত্রা গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার 5 মাসে জনকল্যাণ, জনস্বার্থ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও বিস্তৃত করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করেছে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম আজ ঢাকা সেনানিবাসে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর DGFI কমপ্লেক্সে জয়েন্ট ইন্টারোগেশন সেল JIC পরিদর্শন করেছেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পরিদর্শনের মাধ্যমে প্রাপ্ত তথ্যসমূহ বিচার কাজে প্রতিফলিত হবে। দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে 4 শিশুর মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়। সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা রিয়াদ এয়ার আজ ঢাকা রিয়াদ রুটে দৈনিক সরাসরি ফ্লাইট চালু করেছে। আজ ভোরে সংস্থাটির বোয়িং 787-9 ড্রিম লাইনার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের মধ্যে দিয়ে এ সেবা চালু হয়। সৌদি আরব ড্রিম লাইনার উড়োজাহাজ দিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে প্রতিদিন বিরতিহীন ফ্লাইট পরিচালনা করবে। এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা। গ্র্যাজুয়েশন পিছিয়ে গেলে বাজার সুবিধা আরও কিছুদিন ধরে রাখার সুযোগ পাবে বাংলাদেশ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
13: চলতি বছরের নভেম্বরে বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় নির্ধারিত ছিল। এলডিসি থেকে উত্তরণ মানেই উন্নয়নের নতুন ধাপে প্রবেশ। তবে এর সঙ্গে শেষ হবে স্বল্পোন্নত দেশ হিসেবে পাওয়া বেশ কিছু বিশেষ সুবিধাও। তাই প্রস্তুতির জন্য আরো 3 বছর সময় চাই বাংলাদেশ। অর্থনীতিবিদেরা বলছেন, এলডিসি গ্র্যাজুয়েশন পিছিয়ে গেলে বর্তমান সুবিধাগুলো ধরে রাখার পাশাপাশি প্রস্তুতির জন্য বাড়তি সময় পাবে বাংলাদেশ। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং গবেষণা প্রতিষ্ঠান সিপিডির বিশেষ ফেলো অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান,
14: আমরা যদি পিছাতে পারি তাহলে তো আমাদের এখন এলডিসি হিসাবে যেসব সুবিধা পাচ্ছি, ইন্টারন্যাশনাল সাপোর্ট মেজার্স, এই মেজার্স গুলো আমরা আরো 3 বছর অব্যাহত ভাবে পাবো, বাজার সুবিধা আছে।
13: এলডিসি গ্র্যাজুয়েশনে বাড়তি সময় পাওয়া গেলে রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো, আন্তর্জাতিক মানদণ্ড পূরণ, পরিবেশ ও জেন্ডার কমপ্লায়েন্স এবং ভর্তুকি সংক্রান্ত প্রস্তুতির উপর গুরুত্ব আরোপের পরামর্শ দিয়েছেন এই অর্থনীতিবিদ।
14: মেজর যেটা সেটা হলো আমরা আমাদের যে স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি আছে সেটার জন্য আমরা আমাদের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো, তারপরে বিভিন্ন ক্ষেত্রে মান্য নিশ্চিত করা, এগুলোর জন্য বাড়তি কিছু সময় পেলাম।
13: এলডিসি গ্র্যাজুয়েশনে বাড়তি সময় পাওয়া গেলেও সেটি স্থায়ী সমাধান নয়, বরং এই সময়কে কাজে লাগিয়ে এলডিসি পরবর্তী বাস্তবতায় রপ্তানি ও অর্থনীতিকে আরো প্রতিযোগিতামূলক করে তোলায় এখন বাংলাদেশের মূল চ্যালেঞ্জ। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
15: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
0: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
12: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্রের তেহরানের শর্ত মেনে নেওয়ার উপর হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া নির্ভর করছে। আইআরজিসির মুখপাত্র সর্দার মোহিবি বলেন, এটি ওমানের সঙ্গে কোন চুক্তির অংশ নয় এবং ওয়াশিংটন তেহরানের শর্তগুলো সম্পূর্ণরূপে মেনে নিলেই এর সমাধান হবে। ইরানি আইন প্রণেতারা আরও জানান, ওমানের সঙ্গে সমঝোতার একটি সাধারণ কাঠামোতে পৌঁছানো গেলেও এখনও এতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন। ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রাতভর রুশ হামলায় একটি শিশুসহ অন্তত 3 জন নিহত হয়েছেন। স্থানীয় এক কর্মকর্তা জানান, আজ কিয়েভের পূর্বাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সার্বিয়ায় তার প্রথম সফরে দেশটির রাজধানী বেলগ্রেডে পৌঁছেছেন। খেলার খবর ক্রিকেট। আজ ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 2 ম্যাচ টি-20 ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল 89 রানে মালয়েশিয়া ক্রিকেট দলকে পরাজিত করেছে। বাংলাদেশ হাই পারফরম্যান্স প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারের সবকটি উইকেট হারিয়ে 158 রান করে। জবাবে মালয়েশিয়া দল 16 ওভারে সবকটি উইকেট হারিয়ে 69 রান করতে সক্ষম হয়। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে যশোর, কুষ্টিয়া, পাবনা, কুমিল্লা, টাঙ্গাইল, চট্টগ্রাম এবং ময়মনসিংহ অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং বিদেশ নির্ভরতা কমাতে চিকিৎসা বান্ধব বাংলাদেশ গঠনে সকলের প্রতি প্রধানমন্ত্রী তারিক রহমানের আহ্বান। জীবিকার সংস্থান করতে জুলাই শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের মাঝে চাকরির নিয়োগপত্র এবং জুলাই যোদ্ধাদের মাঝে অটোরিকশা ও রিকশা হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল দিনব্যাপী কক্সবাজার ও চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। এবং স্বাধীনতার ঘোষণায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত কালুরঘাট বেতার কেন্দ্র সম্প্রসারণ ও সংরক্ষণে পদক্ষেপ নেওয়া হচ্ছে বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। খবর শেষ হলো।
0: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আল হামরা ইসলাম, পড়ছি হামিম জাবির মিয়াজি। রাজধানীতে আয়োজিত এক সেমিনারে গণতন্ত্রকে দীর্ঘস্থায়ী করতে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের উপর জোর দেওয়া হয়েছে। বলা হয়েছে গণতন্ত্রকে শক্তিশালী করতে গণমাধ্যমকে শক্তিশালী করতে হবে। এক্ষেত্রে সরকার, গণমাধ্যম, মালিকপক্ষ, সাংবাদিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সবার সম্মিলিত দায়িত্বশীল ভূমিকায় একটি কার্যকর গণতান্ত্রিক পরিবেশ গড়ে তুলতে পারে। টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান আলোচক ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে গণতন্ত্রকে শুধু নির্বাচন নির্ভর কোনো ব্যবস্থা নয় বরং একে একটি সংস্কৃতি উল্লেখ করে বলেন, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় সহনশীলতা, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং গণতান্ত্রিক চর্চা জোরদার করতে হবে। কেননা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে শক্তিশালী করা না গেলে গণতন্ত্র শক্ত ভিত্তির উপর দাঁড়াতে পারবে না। মন্ত্রী বলেন, কোন ধরনের সেলফ সেন্সরশিপ নয়, সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ থাকতে হবে এবং একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, ন্যায্য বেতন ভাতা এবং স্বাধীনভাবে কাজের পরিবেশও নিশ্চিত করতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে গণতন্ত্রকে টেকসই করতে হলে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলা, গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশ ঘটানো, মত প্রকাশের স্বাধীনতা, সহনশীলতা ও দায়িত্বশীলতার চর্চা বাড়ানোর উপর জোর দেন এবং বলেন, এর মাধ্যমেই গণমাধ্যম আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা রাখতে পারবে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম জনগণের আস্থা অর্জন করবে। এটি একটি প্রতিষ্ঠিত বাস্তবতা যে মুক্ত ও শক্তিশালী গণমাধ্যম গণতন্ত্রের একটি অপরিহার্য স্তম্ভ যা সরকারের জবাবদিহিতা নিশ্চিত করে এবং জনমত গঠনে সহায়তা করে। মূলত মত প্রকাশের স্বাধীনতা শুধু ব্যক্তির স্বাধীনতাই নয়, এটি অন্যের অধিকার সুরক্ষার অন্যতম ভিত্তি। একটি স্বাধীন গণমাধ্যম দেশের প্রতিটি নাগরিকের কণ্ঠস্বরকে শক্তিশালী করে, ক্ষমতার অপব্যবহারের খোলস উন্মোচন করে এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম করে। বস্তুত একটি মুক্ত, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম ছাড়া মানবাধিকার, রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব নয়। আমাদের সংবিধানের 39 অনুচ্ছেদে মুক্ত চিন্তা, বিবেক, গণমাধ্যম ও বাক স্বাধীনতা নিশ্চিত করা আছে। তারপরও সাংবাদিকরা সরকারি বা কর্পোরেট হস্তক্ষেপ, ভয়ভীতি বা সেন্সরশিপ ছাড়াই নির্ভয়ে সত্য, নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে পারেন। এমন ধরনের সংবাদ ব্যবস্থা নিশ্চিত করা নিয়ে চ্যালেঞ্জ রয়েছে। স্বৈরাচার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের আমলে নানা কৌশলে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হতো। সেন্সরশিপ, সাইবার হয়রানি, সামরিক গোয়েন্দা সংস্থাগুলোর চাপ, বিচারিক হয়রানি, একের পর এক দমনমূলক আইন, পুলিশি সহায়তা এবং শাসকদল সমর্থিত বাহিনীর হামলার মাধ্যমে সাংবাদিকতায় নিরবচ্ছিন্নভাবে বাধা সৃষ্টি করেছিল স্বৈরাচার সরকার। কার্যত ওই সময়কালে দেশে সংবাদ গণমাধ্যমের স্বাধীনতা সম্পূর্ণ অনুপস্থিত ছিল। সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে সরকার ও জনগণের মধ্যে আস্থার সেতু বন্ধন গড়ে তুলতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে, কারণ সরকার বিশ্বাস করে সাংবাদিক, গণমাধ্যমের মালিকপক্ষ ও বিজ্ঞাপনদাতাদের মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা করা গেলে গণমাধ্যমের ভূমিকা আরও শক্তিশালী হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বিএনপি সরকার একটি দীর্ঘস্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমকে শক্তিশালী ও স্বাধীন দেখতে চায়। সাংবাদিকদের সময়মতো বেতন নিশ্চিত করা এবং অপেশাদার আচরণ থেকে তাদের সুরক্ষা দেওয়া যেমন সরকারের দায়িত্ব, তেমনি গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়াও সরকারের দায়িত্বের অংশ।

0: গণতন্ত্রকে টেকসই ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে গণমাধ্যমকে স্বাধীনতার বিকল্প নেই। অর্থাৎ একটি স্বাধীন, সার্বভৌম ও পূর্ণ গণতান্ত্রিক দেশে গণমাধ্যম হবে স্বাধীন ও সর্বপ্রকার নিয়ন্ত্রণ ও চাপমুক্ত, যা বহু প্রত্যাশিত একটি টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্বশর্ত। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
1: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার খুলনা। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এখন শুনবেন একটি দেশের গান, শিল্পী ফারহানা রহমান পৃথা, গীতিকার এস এম রুহুল আমিন।

এস এম রুহুল আমিনের লেখা দেশের গানটি শুনলেন ফারহানা রহমান প্রীতার কণ্ঠে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই সাথেই শেষ হল দ্বিতীয় অধিবেশনে আমাদের মিডিয়াম ওয়েভের সকল আয়োজন। বাংলাদেশ

এস এম রুহুল আমিনের লেখা দেশের গানটি শুনলেন ফারহানা রহমান প্রীতার কণ্ঠে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই সাথে শেষ হল দ্বিতীয় অধিবেশনে আমাদের মিডিয়াম ওয়েবের সকল আয়োজন। বাংলাদেশ

বাংলাদেশ আর খুলনা। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এখন শুনবেন একটি দেশের গান, শেখ হাফিজুর রহমানের কণ্ঠে, গীতিকার মোখলেসুর রহমান বাবলু।

মোখলেসুর রহমান বাবলুর লেখা দেশের গানটি শুনলেন শেখ হাফিজুর রহমানের কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামীকাল 9 আগস্ট 2026 খ্রিস্টাব্দ কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফর করবেন। এ সময় বাহারছড়া সমুদ্র সৈকত সংলগ্ন স্থানে এবং হাটহাজারি সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি

0: সম্প্রচার করা হবে দুপুর ১২:২০ ও বিকেল ৫টায়। বিকেল ৩:০৫ প্রচারিত হবে নাটক নার্গিস, রচনা বিশ্বজিৎ ঘোষ, প্রযোজনা মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার। বেলা ১:০৫ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ, স্বাস্থ্য বিচিত্রা স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান বেলা ২:৩০ কথা ও ছন্দ কবিতা পাঠের অনুষ্ঠান বিকেল ৪:০৫। সঙ্গীতানুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনবেন সকাল ৮:১৫, দুপুর ১২:১৫, সন্ধে ৬:৫৫, রাত ৮:৫৫ এবং রাত ৯:২০। বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান সকাল ৮:৩০, রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল ৯:০৫, আল্লাহ পাকের শানে হামদ ও নাতি রসুল শুনতে পাবেন সন্ধে ৬:৪৫। এছাড়া এফএম ব্যান্ড ৮৮.৮ মেগাহার্জে আমাদের নিয়মিত পরিবেশনা এনএসকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত ৯টায়। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা, তেলাওয়াতে কালামে পাক ও বাংলায় তরজমা।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر أنهم في كل واد يهيمون وأنهم يقولون ما لا يفعلون

0: صدق الله العظيم.
1: বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে। তুমি কি দেখো না যে তারা প্রতি ময়দানেই উদ্ভ্রান্ত হয়ে ফেরে এবং এমন কথা বলে যা তারা করে না, তবে তাদের কথা ভিন্ন যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে। নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল।
2: শ্রোতা বন্ধুরা, তেলাবাতে কালামে পাক ও বাংলায় তর্জমার পর শেষ হয়ে গেল দ্বিতীয় অধিবেশনে এফএম ব্যান্ডের আমাদের সকল আয়োজন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শেখ আকবর হোসেন, অধিবেশন তত্ত্বাবধানে মোহাম্মদ আমানুর রহমান, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন এবং প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ সাইফুজ্জামান। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।